0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল 6:30। আজ বৃহস্পতিবার, 16ই আশ্বিন, 1433 বঙ্গাব্দ, 19শে রবিউস সানি 1448 হিজরি, 1 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ।
1: প্রিয় শ্রোতা, শরতের এই সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 ও FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান ও আমি ইশরাত জাহান নীলা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ রহুল আমিন, রাহাত তরফদার, রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা বনি ইসরায়েলের 47 আয়াত থেকে 50 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদ।

0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যখন তারা আপনার কথা কান পেতে শোনে, তখন তারা তা কান পেতে কেন শোনে তা আমি খুব ভালো জানি, এবং এও জানি যখন জালিমরা গোপনে আলোচনাকালে বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ। লক্ষ্য করুন, তারা আপনার জন্য কেমন উপমা দেয়। তারা তো পথভ্রষ্ট হয়েছে, সুতরাং তারা পথ পেতে পারে না। তারা বলে, আমরা যখন অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখনও কি নতুন সৃষ্টিরূপে পুনরায় সৃজিত হয়ে উত্থিত হব? বলুন, তোমরা হয়ে যাও পাথর কিংবা লোহা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয় আজকের বিষয়, তাওবা ও আত্মশুদ্ধি, বলছেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান।
2: নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাওবা শব্দের অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা। আর পরিভাষায়, কোনো গুনাহের কাজ হয়ে যাওয়ার পর অনুতাপ ও অনুশোচনার মাধ্যমে সেই কাজের জন্য আল্লাহ পাকের নিকট ক্ষমা চাওয়া এবং ভালো কাজের দিকে ফিরে আসাকেই তাওবা বলে। তাওবার সঙ্গে আত্মশুদ্ধির সম্পর্ক গভীর। আত্মশুদ্ধি হল নিজের সংশোধন, নিজেকে খাঁটি করা, পরিশুদ্ধ করা। ইসলামী পরিভাষায়, সর্বপ্রকার অনিসলামিক কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত ও নির্মল রাখাকে আত্মশুদ্ধি বলা হয়। আত্মশুদ্ধির আরবি পরিভাষা হল তাজকিয়াতুন নাফস। মানুষের জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। দেহ অন্তরের সমন্বয়ে মানুষ গঠিত। দেহ হল মানুষের নানা অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি, আর অন্তর হল আত্মা বা কল্ব। এই দুটার মধ্যে কল্বের ভূমিকাই প্রধান। মানুষের অন্তর যেরূপ নির্দেশনা প্রদান করে, অঙ্গ প্রত্যঙ্গ সেভাবেই কাজ করে থাকে। তাই মানুষের কাজকর্মের শুদ্ধতার জন্য প্রথমেই কল্বের সংশোধন প্রয়োজন, আর কল্বের সংশোধনই হল আত্মশুদ্ধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার এবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আর এবাদতের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। আল্লাহ পাক স্বয়ং পবিত্র, পবিত্রতা ব্যতীত তিনি কোনো জিনিসই কবুল করেন না। সুতরাং মানুষের জন্য যেমন দেহ মন পবিত্র হওয়া আবশ্যক, তেমনি দৈহিক পবিত্রতা লাভ করলেই হবে না, বরং অন্তরকেও পবিত্র করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই পরিশোধক যন্ত্র রয়েছে, আর অন্তর পবিত্রতার যন্ত্র হল আল্লাহ পাকের জিকির। জিকিরের মাধ্যমে আত্মা প্রশান্ত পরিশুদ্ধ হয়। তাছাড়া ইখলাস, সবর, শুকর, কোরআন তেলাওয়াত, সালাত ইত্যাদির মাধ্যমেও আত্মশুদ্ধি অর্জন করা যায়। বিশেষ করে তাওবা ইস্তেগফারের মাধ্যমে বান্দার গুনাহসমূহ মাফ হয়ে যায়, ফলে তার অন্তরাত্মা পরিশোধিত হয়ে পবিত্র হয়ে যায়। এ প্রসঙ্গে সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে এরশাদ হচ্ছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরার রাহীমা। যারা তাওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ পাক তাদের গুনাহকে পূর্ণ দ্বারা পরিবর্তিত করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অত্যন্ত অসীম। তিনি ঘোষণা দিলেন, হে আমার হাবিব, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, নিজের প্রতি অবিচার করেছ, আল্লাহ পাকের রহমত থেকে তোমরা নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, অতীব দয়াবান। সুতরাং তার দয়া ও ক্ষমা পেতে হলে খালেস নিয়তে তাওবা করা একান্ত প্রয়োজন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল তাওবা ও আত্মশুদ্ধি, বললেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের সামনে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। পবিত্র ত্রিপিটক পাঠে জগৎ জীবনের মঙ্গল সম্পর্কে আলোকপাত করছি। তথাগত বুদ্ধ প্রাচীন ভারতের শ্রাবস্থির জেতবন বিহারে অবস্থানকালে জনমনে এক প্রশ্ন উত্থাপিত হইল, জগৎ জীবনে মঙ্গল কি? নানা মুনি ঋষি ও সাধক এই বিষয়ে স্ব দর্শনের আলোকে নানা মত পেশ করলেন। কেউ বললেন শ্রুতিতে মঙ্গল, কেউ বললেন দর্শনে মঙ্গল, কেউ বললেন স্পর্শে মঙ্গল ইত্যাদি। কিন্তু এগুলো সর্বজন গ্রাহ্য বা যথার্থ বলে অনুমিত হল না। অবশেষে তথাগত বুদ্ধকে এ বিষয়ে প্রশ্ন করা হল, মঙ্গল কি? বুদ্ধ এ বিষয়ে 38 প্রকার কর্মকে মঙ্গলের হেতু হিসাবে নির্দেশনা প্রদান করেন। বৌদ্ধ সাহিত্যে এটি মঙ্গল সূত্রে নামেই খ্যাত। তথাগত বুদ্ধ উল্লেখিত 38 প্রকার মঙ্গলের মধ্যে উল্লেখযোগ্য হল, জ্ঞানী ব্যক্তির সংস্রবে থাকা, নৈতিক জীবন যাপন করা, বহু শাস্ত্রে ও শিল্পে জ্ঞান লাভ করা, মৈত্রী ভাবাপন্ন থাকা, পিতামাতার সেবা ও স্ত্রী পুত্রের দায়িত্বে মনোযোগী থাকা, নিষ্পাপ ব্যবসায় জীবিকা নির্বাহ করা, গরিব ও জ্ঞাতিবর্গের ইত সাধন করা, সর্ববিধ ও নেশা হতে বিরত থাকা, উপকারের উপকার স্বীকার করা, ক্ষমাশীল হওয়া এবং লাভ ও অলাভ প্রশংসা ও নিন্দায় অবিচলিত থাকা ইত্যাদি। সূত্রে বিষয়টি উল্লেখিত হয়েছে এইভাবে, অসেবানা চ বালানাং পণ্ডিতানাং চ সেবানা পূজা চ পূজনীয়ানাং এতং মঙ্গলমোত্তমং প্রতিরূপ দেশবাসুচ্চ পূব্বে চ কত পুণ্যতং অত্তসাম পানিদে চ এতং মঙ্গলমোত্তমং। অর্থাৎ মূর্খ লোকের সংস্রবে না থাকা এবং পূজনীয় ব্যক্তির পূজা করা, নৈতিক জীবনযাপনের উপযোগী পরিবেশে বাস করা এবং নিজেকে সর্বদা সম্যক পথে পরিচালিত করা সম্ভব হলেই উত্তম মঙ্গল সাধিত হয়। বহু সচ্চঞ্চ শিপঞ্চ বিনয়চ সুশিক্ষিত সুবাসিত চাচা ইতং মঙ্গলমোত্তমং মাতা পিতু পট্টানং পুত্রদারস্য সঙ্গহ অনাকুলা চ কম্মন্ত ইতং মঙ্গলমোত্তমং। অর্থাৎ বহু শাস্ত্রে ও শিল্পে শিক্ষা গ্রহণ করা, সুশিক্ষিত বিনয়ী হওয়া, সুবাক্ষ বাসন করা, মাতা পিতার সেবা করা, সততা ও নৈতিক আদর্শে স্ত্রী পুত্রের উপকার সাধন করা এবং নিষ্পাপ জীবিকা নির্বাহ করাই উত্তম মঙ্গল। দরিদ্রের কল্যাণে উদ্যোগী হওয়া, কায় মন বাক্যে নৈতিক আচরণ করা, সুপরামর্শ দেওয়া, জ্ঞাতিবর্গের কল্যাণ সাধন করা, পাপকর্মে বিরত থাকা, নেশাগ্রস্ত না হওয়া, সদা অপ্রমত্ত সংযমতা সাধন করাই উত্তম মঙ্গল। গৌরবনীয় ব্যক্তির প্রতি গৌরব প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকা, যথাসময়ে ধর্ম সাধন করা, গুরুজনের আদেশ মান্য করা, গুণী মানুষের দর্শন লাভ করা, ধর্ম পালন করা, বিবেক জাগ্রত করা, যশ খ্যাতি ও নিন্দা প্রশংসায় স্থির থাকা, এই সমস্ত হিত কল্যাণ কর্মাদি সম্পাদনের মাধ্যমে দেব মানবের সর্বোত জয় ও মঙ্গল সাধিত হয়, যা উত্তম মঙ্গল হিসাবে স্বীকৃত। সকলের জীবনে সে উত্তম মঙ্গল অর্জিত হোক, সকলেই সুখ ও শান্তিতে মঙ্গলময় জীবন লাভ করুন, এই প্রত্যাশা করে আজকের ত্রিপিটক পাঠ শেষ করছি। সভ্যে সত্তা সুখিতা হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:50 এবং সূর্য অস্ত যাবে 5:46। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলা সফরকালীন দুপুর 12:30 পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরি ব্রিজ এলাকায় মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রথম পর্যায়ে শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা 1:30 ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা 2:00 ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন এবং বেলা 3:30 ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 MHz ও FM 106 MHz প্রচার হবে।
3: বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান অন্ধকারের 17 বছর শুনবেন সকাল 7:30। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল 8:10। ডেঙ্গু ঠেকাই একসাথে শুনবেন সকাল 8:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান বেলা 2:20। সঙ্গীত শিক্ষা বিষয়ক অনুষ্ঠান সঙ্গীত শিক্ষার আসর বেলা 3:10।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ শুনবেন বিকেল 5:10। সকাল 8:20 এবং বিকেল 5:40 শুনবেন ডেঙ্গু ঠেকাই একসাথে। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন রাত 10:30।
3: এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠান পরিচিতি।
4: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ভোরের গান, আলোর আকাশ হলো বুঝি আজে মন। গানটি শিল্পী রুনা লায়লা, গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার আবু তাহের।

0: আলোর আকাশ হলো বুঝি আজ এই মন, ভোরের গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৯ রবিউল সানি, পয়লা অক্টোবর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। নানা কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে আজ ফেনি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফেনীবাসী। তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ এবং বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয়ে গুরুত্ব পেয়েছে, প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির। দেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পূর্ণ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমতি দেওয়া হবে না, বললেন বাণিজ্যমন্ত্রী। জেলা পর্যায়ের হাসপাতালে ১০টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সিরিয়ার হোমসে বাসে গুলিবর্ষণের ঘটনায় নিহত অন্তত ৭। এবং আজ জাপানে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টে পাকিস্তানের মোকাবেলা করছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনব্যাপী সফরে ফেনি যাচ্ছেন। সফরকালে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সফর ঘিরে জেলায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত ফেনীবাসী। আরও শুনুন প্রতিবেদনে।
2: প্রধানমন্ত্রী সফরে আসবেন, তাই ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা জুড়ে সাজ সাজ রব, নিরাপত্তা ও আনুষঙ্গিক কার্যক্রম নিয়ে ব্যস্ত প্রশাসন। সফরের সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্প। ১৫৪২ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে বন্যা ও নদী ভাঙনের দুর্ভোগ কমবে, এমন প্রত্যাশার কথা বাংলাদেশ বেতারকে জানালেন স্থানীয়রা।
3: এলাকার সমস্যা সম্পর্কে আমরা বলার আগে প্রধানমন্ত্রী অবহিত আছেন, তিনি সেভাবে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করবে বলে আমাদের বিশ্বাস।
4: এই ওনার আশাকে উপলক্ষ করে আমাদের পুরো পরিশ্রম একটা সাজ সাজ রবে উন্নীত হয়েছে। আমাদের রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামোগুলো খুবই দ্রুতভাবে উন্নয়ন হচ্ছে।
2: পরশুরামের খেয়াঘাটে প্রকল্পের উদ্বোধন স্থলে মঞ্চ নির্মাণ করা হয়েছে। ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ ও ডাক বাংলোর প্রস্তুতিও সম্পন্ন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক প্রস্তুতির বিষয়ে বাংলাদেশ বেতারকে জানালেন ফেনী জেলা প্রশাসক মাহবুবুল করিম।
5: পুলিশের প্রায় ৩,০০০ সহকর্মী থাকবেন, বিভিন্ন জায়গায় ডাবলোড থাকবেন, বিজিবি থাকবেন, যেহেতু সীমান্তবর্তী ৪টা জেলা রয়েছে ফেনীতে ১০২ কিলোমিটার, সেখানে আমাদের প্রায় ৯ প্লাটুন বিজিবি ডাবলোড থাকবে, আমাদের PGR থাকবে, র‍্যাব থাকবে, কোস্টগার্ড থাকবে, সবাই মোটামুটি প্রস্তুত রয়েছে আমাদের ১ তারিখের প্রোগ্রামের জন্য।
2: মুহুরি কহুয়া প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘদিনের বন্যা সমস্যার সমাধানের পথ তৈরি হবে আশা করছেন এলাকার সংসদ সদস্য। উদ্বোধনের জায়গায় সর্বশেষ প্রস্তুতি তদারকি করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রীও।
6: আমরা আশা করি এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, ইনশাল্লাহ ১ তারিখের উদ্বোধনের মাধ্যমে সেটা পূরণ সম্ভব।
7: আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এখানকার স্থানীয় MP এবং DC মহোদয়ের নেতৃত্বে আমরা সমস্ত কিছু ইনশাল্লাহ এখানকার অবস্থা আমরা সবকিছু আমরা ঠিক রেখেছি।
2: দুপুরে পরশুরামের মুহুরি কহুয়া প্রকল্প উদ্বোধনের পর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। বিকেল ৩:৩০ ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম ও মুয়াজ্জিন সহ ধর্মীয় ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বিকেলে একই মাঠে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিগত ১৭ বছর উন্নয়ন বঞ্চনা থেকে তারেক রহমানের হাত ধরে মুক্তির প্রহর গুনছে ফেনীবাসী। আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ বেতার, ফেনী।
0: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে অংশীদারিত্ব, বিনিয়োগ, বাণিজ্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের আকাঙ্ক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থ সার্বভৌমত্বকে তুলে ধরেছে। তিনি গতকাল রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালে শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: সম্প্রতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। জাতিসংঘ সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, এ সফরে প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন 30টি ইভেন্টে, করেছেন 11টি দ্বিপক্ষীয় বৈঠক, যেখানে আলোচনায় ছিল রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, শান্তিরক্ষা ও ফিলিস্তিন ইস্যু।
9: মাননীয় প্রধানমন্ত্রী চার দিনের 30টা কর্মসূচির ভেতরে 8টা ছিল সরাসরি জাতিসংঘের সাথে রিলেটেড, যেটা জাতিসংঘের প্ল্যাটফর্মের ভেতরেই হয়েছিল। প্রথম যেটা, সেটা জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে তিনি যোগদান করেছিলেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে জাতিসংঘে ওনার ঐতিহাসিক ভাষণ, কিভাবে বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছিলেন এবং কিভাবে নতুন গণতান্ত্রিক সরকারের বিভিন্ন পলিসি এবং প্রোগ্রাম উপস্থাপন করেছিলেন।
8: তবে দেশের অস্থিতিশীলতার বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা আর দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা দুদিকেই এখন গুরুত্ব দিচ্ছে সরকার। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালে শিবলি বলেন, নাগরিকদের ক্ষমতাহীন রেখে রাষ্ট্র পরিচালনা করা যায় না। তার ভাষায়, ফ্যাসিবাদী শাসন থেকে আলোর পথে বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে তাতে জনগণকে আরেকটু ধৈর্য ধরতে হবে।
10: বাংলাদেশ উনি যে কথাটা বারবার বলতে চান, জাতিসংঘ গিয়েও বলেছেন, উনি বিশ্বাস করেন যে দেশের নাগরিকদেরকে ক্ষমতাহীন রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না।
8: এদিকে নিউ ইয়র্কে সফরকালীন দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে পরিকল্পিত উল্লেখ করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, জাতিসংঘ সফরকে আড়াল করতেই ঘটানো হয়েছে এমন সব ন্যাক্কারজনক ঘটনা।
11: যখন দেশে আসলাম তখন আমাদের এই সফলতা নিয়ে নিউজ হবে, ঠিক তখন দেখা গেল আর একটি ঘটনা ঘটানো হলো, যে ঘটনা দিয়ে আমাদের যে নিউজগুলো হবে এমন ঘটনা ঘটানো হলো যে আপনারা দেখলাম সবগুলো মিডিয়া যে ওইটা নিয়েই একটা ইয়ে করা হলো।
8: তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ মর্যাদা পুনঃটেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায় সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংকট সমাধান ও টেকসই প্রত্যাবাসনে চীনের উদ্যোগ সহায়ক হবে। তিনি তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ও সৌরশক্তি সহ বিভিন্ন খাতে আরও সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। কুনমিং চট্টগ্রাম করিডর এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডর সহ বহুপক্ষীয় আঞ্চলিক যোগাযোগের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ চীন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে পারস্পরিক স্বার্থে কাজ করতে প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পূর্ণ করেছে তার মন্ত্রণালয়। তিনি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
12: বিভিন্ন বিষয়ে আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য, সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আগে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ছিল একদিন, এইবার মাননীয় প্রধানমন্ত্রী সেটা সনাতন ধর্মাবলম্বীদের দাবির প্রেক্ষিতে আরও একদিন বৃদ্ধি করে তিন দিন করেছেন।
0: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন ঝুঁকি ছাড়াই উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি জানান, এবার সারা দেশে প্রায় 33,851টি পূজা মণ্ডপে পূজা উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা। এবার পূজা মণ্ডপের সংখ্যা গতবারের চেয়ে প্রায় 1,500 বেশি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমতি দেওয়া হবে না। তিনি গতকাল সিলেট সদর উপজেলার কানিশাইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনার প্রকল্পের আওতায় সুরমা নদীর ডান তীরে নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি যাচাই বাছাই করে সঠিকভাবে সিদ্ধান্ত নেবে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার চিকিৎসক নিয়োগ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি গতকাল রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
13: আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলাকে 50 শয্যা থেকে 151 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। আমাদের ডিপিপি কমপ্লিট, এই সাথে পিইসি হবে নেক্সট উইকের লাস্টে। আপনারা দেখবেন পত্রিকায় আমরা সকল উপজেলা 3টা পর্যায়ে টেন্ডারে যাচ্ছি। ফার্স্টে যে উপজেলাগুলিকে খালি জায়গা আছে ওগুলিকে আমরা মাল্টিস্টোরিট করতেছি 151 শয্যা বিশিষ্ট।
0: সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, একই সঙ্গে জেলা পর্যায়ের হাসপাতালে 10টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50টি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে গতকাল রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল 250 শয্যা উন্নীতকরণ বিষয়ে এক আলোচনা সভায় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী বলেন, হাম ও ডেঙ্গু রোগে মৃত্যু রোধে চিকিৎসক ও নার্সদের সবরকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ব্যাপকতার রোধে হামের ভ্যাকসিন দেওয়া অব্যাহত থাকবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
14: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মোহসেন মিয়া। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হবে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। জাতিসংঘের সাধারণ পরিষদে 1990 সালের 14 ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়। যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে বাংলাদেশও 1991 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। বাণীতে তারা বলেন, একটি কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য। তারা সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহিতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তিবর্গ এবং প্রতিটি পরিবারকে প্রবীণদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনে এগিয়ে আসার আহ্বান জানান। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের পাশাপাশি অর্থনৈতিক বৈষম্যের কারণে দেশের মানুষের মাঝে দিন দিন অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করছেন সমাজ ও অপরাধ বিজ্ঞানীরা। সোশ্যাল মিডিয়া ও মাদকের কুপ্রভাবও সামাজিক অস্থিরতা বৃদ্ধির পেছনে নেতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন তারা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
15: সম্প্রতি কুমিল্লার দেবিদ্বারে মাকে কুপিয়ে এবং 8 মাস বয়সী ভাতিজিকে আছাড় দিয়ে হত্যার অভিযোগে ইমন নামের 24 বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন শিশুটির মা ও ইমনের ভাবি। ঘটনার পর স্থানীয় লোকজন ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর 2 দিন আগে কুমিল্লায় একটি আইফোনের জন্য অপ্রতিম নামের 13 বছরের স্কুল ছাত্রকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া খুলনায় ভাত চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার মতো ঘটনাও ঘটেছে। পারিবারিক কলহ এবং ঠুনকো বিষয় নিয়ে এদেশে প্রতিনিয়ত এমন অসংখ্য ঘটনা ঘটছে। এর বাইরে মাদক বাণিজ্য ও সেবনকে কেন্দ্র করেও ঘটছে নানা অপরাধমূলক ঘটনা। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হকের মতে, মানুষ তার স্বাভাবিক সহনশীলতা হারিয়ে এক চরম মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, টিকে থাকার এই অসুস্থ প্রতিযোগিতা মানুষকে স্বার্থপর ও উগ্র করে তুলছে।
16: বাংলাদেশে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আচরণগত সুরক্ষার জন্য যে সামাজিকীকরণ, সমবেত যে প্রচেষ্টা, সামাজিক সংহতিবোধ কিংবা আমাদের সামাজিকভাবে বন্ধনের চর্চাগুলো আগের মতো নেই। সবাই যে যার মতো করে ভালো থাকার চেষ্টা করছে এবং যার ক্ষমতা আছে, সেটা অর্থের ক্ষমতা, রাজনীতির ক্ষমতা, তারাই সমাজকে নানাভাবে নিয়ন্ত্রণ করতে চায়।
15: এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব কায়সার

0: দেশপ্রেম উজ্জীবিত করে এবং মানুষকে নৈতিক শিক্ষা, সেটা ধর্ম থেকেও আসতে পারে, বিবেক থেকেও আসতে পারে, এগুলোকে অনেক বেশি মানুষকে মোটিভেট করতে পারে।
1: এই দুই শিক্ষকের মতে বর্তমান সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, পারিবারিক কলহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিদ্বেষ প্রকাশ এবং হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনা এখন প্রায় নিত্যদিনের চিত্র। এসব অপরাধ দমনে কেবল আইনি ব্যবস্থাই একমাত্র সমাধান নয়, এজন্য সমাজের সুধীজন সহ সবাইকে যার যার অবস্থান থেকে মানুষকে নৈতিকভাবে গড়ে উঠতে সহায়তা এগিয়ে আসা দরকার বলে মত দেন তারা। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বাংলাদেশের সঙ্গে জাপানের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। বৈঠকে জাপানের সহযোগিতা ও অংশগ্রহণে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই সমাজ বিনির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সম্ভব সবকিছু করবে সরকার, সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। তিনি গতকাল রাজধানী শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, খতি পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার হোমস প্রদেশের মিসাফ সেতুর উপর একটি যাত্রীবাহী বাসে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে 7 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। হোমস প্রদেশের একটি স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, গতকাল হামলার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, হোমস প্রদেশে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো অথবা দেশটিকে সম্পূর্ণ ধূলিসাৎ করবে কিনা এমন প্রশ্নের মুখোমুখি হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ দাবি করে বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করার পাশাপাশি দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকেও অচল করে দিয়েছে। এদিকে গাজা সিটিতে গতকাল একটি যাত্রীবাহী বাসে ইসরায়েলি হামলায় অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত এবং 15 জন আহত হয়েছেন। জিম্বাবুয়ের রাজধানী হারারের পূর্বাঞ্চলীয় ম্যারোনদেরা পল্লী এলাকায় 6 আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে আরোহী সবাই নিহত হয়েছেন। সরকারের এক মুখপাত্র গতকাল জানান, হেলিকপ্টারটিতে একজন বিশিষ্ট ব্যবসায়ী সহ 4 জন যাত্রী ও 2 জন পাইলট ছিলেন। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস ক্রিকেটে আজ জাপানের নিশিনের কুরুগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ এখন ব্যাট করছে। পাকিস্তান টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি 20 ওভার থেকে কমিয়ে 13 ওভারে নির্ধারিত হয়। একই স্টেডিয়ামে সকাল 10:30 দ্বিতীয় সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ফুটবল। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:50 এবং সূর্য অস্ত যাবে 5:46। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নানা কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত ফেনীবাসী। তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ এবং বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয়ে গুরুত্ব পেয়েছে, প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির। দেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমতি দেওয়া হবে না বললেন বাণিজ্যমন্ত্রী। এবং আজ জাপান

0: দেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল
1: সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধু, একটা দেশের ভূখণ্ড নির্দিষ্ট, কিন্তু জনসংখ্যা কম বেশি মাঝারি যে কোনো রকমের হতে পারে। ছোট্ট একটা দেশ আমাদের এই বাংলাদেশ, কিন্তু আমাদের বাংলা মা তার বুকে ধারণ করে আছে অনেক বেশি বঙ্গ সন্তানকে। দেশের আয়তনের তুলনায় সংখ্যার দিক থেকে যা অনেক বেশি। কথায় বলে, এক মুখ সোনা দিয়ে ভরানো যায়, কিন্তু দশ মুখ ছাই দিয়েও ভরানো যায় না। এখনো আছে সময়, ফুরিয়ে যায়নি। আগামীর বাংলাদেশের জনসংখ্যা আমরা নিয়ন্ত্রণ করতে চাইলে জন্মহার কমাতে হবে। জন্মহার কমাতে প্রয়োজন জন্ম নিয়ন্ত্রণ, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে নারী পুরুষের রয়েছে নানান অনীহা, ভ্রান্ত ধারণা, ভয়, বিশেষ করে স্থায়ী পদ্ধতি নিয়ে। আর তাই আজ জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করতে আমরা কি করতে পারি, সেই বিষয়ে জানব বলে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ ইফতেখার রহমান। আপনার কাছে প্রথম জিজ্ঞাসা, আমাদের দেশে প্রচলিত স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো কি কি?
2: আমাদের দেশে প্রচলিত স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ দুটো পদ্ধতি রয়েছে। প্রথমত আমরা মহিলাদের জন্য যেটা বলি সেটা হলো যে টিউবেক্টমি বা লাইগেশন, আর পুরুষদের জন্য ভ্যাসেকটমি বা এনএসভি। এই দুটো পদ্ধতি আমাদের দেশে প্রচলিত স্থায়ী পদ্ধতি।
1: এই দুটো পদ্ধতি নিয়ে কি সাধারণ জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা বিরাজমান?
2: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমাদের দেশে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। শুধুমাত্র এই দুটো স্থায়ী পদ্ধতি ছাড়াও আমাদের যে অস্থায়ী পদ্ধতি আছে সেগুলো সম্পর্কেও কিছু ভ্রান্ত ধারণা রয়েছে।
1: আচ্ছা, সেই ভুল ধারণাগুলো কি কি?
2: ভুল ধারণার মধ্যে স্থায়ী পদ্ধতি গ্রহণ করলে যে পুরুষের বা মহিলাদের যৌন ক্ষমতা কমে যায়, এটা একটা ভ্রান্ত ধারণা। তারপরে অনেকে মনে করতে পারেন যে স্থায়ী পদ্ধতি গ্রহণ করলে শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। আবার কেউ কেউ মনে করেন যে স্থায়ী পদ্ধতি গ্রহণ করলে অনেকেরই যে কোমরে, মহিলাদের বিশেষ করে কোমরে ব্যথা হয়। আবার অনেকেই মনে করেন যে সন্তান মারা যায়। এরকম নানা রকমের ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে রয়েছে। তো এগুলো আসলেই ভ্রান্ত ধারণা, এগুলোর কোনো ভিত্তি নেই। আমাদের স্থায়ী পদ্ধতি গ্রহণ করলে যৌন ক্ষমতা তো কমেই না, বরং যেহেতু সন্তান গর্ভধারণ ক্ষমতা থাকছে না, সেই জন্য বরং তারা তাদের যেমন যৌন ক্ষমতা বাড়ে এবং সেই সাথে তারা তৃপ্তি পেতে পারে। আর এই যে কমরে ব্যথা যেটা বললাম মহিলাদের, এক্ষেত্রে হলো একটা বয়স একটা ফ্যাক্টর। অনেক সময় ভারী জিনিস তারা উত্তোলন করতে গিয়েও ব্যথা পেতে পারেন, এই সমস্যা হয়।
1: মহিলারা বিশেষ করে ঝুঁকে কাজ করেন,
2: তাতেও
1: কোমর ব্যথা বাড়ে,
2: ভারী জিনিস উত্তোলন করেন, এই জন্য কোমর ব্যথা হতে পারে। কিন্তু স্থায়ী পদ্ধতি গ্রহণ করার ফলে যেটা হয়েছে এইটা আসলে একটা ভুল ধারণা।
1: অনেকের মধ্যে কি ভয়ও কাজ করে? ভয়ের কারণেও কি তারা স্থায়ী পদ্ধতির দিকে এগোন না?
2: এটা একটা ভালো কথা বলেছেন যে বিশেষ করে মহিলারা মনে করেন যে স্থায়ী পদ্ধতি গ্রহণ করলে আমাদের পুরুষরা হয়তো শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে, এবং আমাদের দেশে যেহেতু পুরুষরাই উপার্জনক্ষম, সেই ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে তারা মনে করে যে যদি শারীরিকভাবে শক্তি হারিয়ে ফেলে তাহলে তারা উপার্জন করতে পারবে না, শেষে পরিবারের অন্যান্য সদস্যদের না খেয়ে মরতে হবে। এরকম একটা ভ্রান্ত ধারণা থাকার কারণে পুরুষদের তুলনায় স্থায়ী পদ্ধতির ক্ষেত্রে আমাদের মেয়েরাই এগিয়ে আসেন, এটা পুরোপুরি ভ্রান্ত ধারণা।
1: অপপ্রচারও কি আছে এই বিষয়ে?
2: আসলে ওরকম কোনো অপপ্রচার নেই, সচেতনতার অভাব, যে কারণেই এই বিষয়গুলি অনেকেই মনে করে থাকেন, যেটা আসলে একটা ভ্রান্ত ধারণা, কুসংস্কার।
1: সারা দেশবাসীর উদ্দেশ্যে এই ব্যাপারে, এই যে তাদের ভয় বা ভুল ধারণা ভাঙিয়ে দিতে কি বলতে চান, যদি সবার উদ্দেশ্যে একটু বলেন?
2: তো আমাদের যে প্রচলিত পদ্ধতি রয়েছে স্থায়ী পদ্ধতি দুটো ছাড়াও অস্থায়ী যে পদ্ধতি আরো পাঁচটা রয়েছে, পদ্ধতি যদি সঠিকভাবে ইউজ করা হয় এবং কোন পদ্ধতি কার জন্য উপযোগী সেটা সঠিকভাবে সিলেকশন করার জন্য আমাদের যে মাঠ পর্যায়ে পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং যারা আমাদের ডাক্তার রয়েছেন তারা সেই যে চেকলিস্ট ফলো করে কার জন্য কোন পদ্ধতি উপযোগী এটা যদি সঠিকভাবে সিলেকশন করা হয় তাহলে বিভিন্ন ধরনের যে শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেগুলো হওয়ার সুযোগ নেই বললেই চলে। তো যেহেতু প্রথমত একটা এগুলি অস্থায়ী পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলি হরমোনাল পদ্ধতি, এগুলি যেহেতু শরীরে হরমোন একটা নতুন যাওয়ার পরে একটু অ্যাডজাস্ট হইতে যেটুকু সময় লাগে সেই সময় হতে কারো একটু অস্থায়ী পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে একটু ভমিটিং টেন্ডেন্সি বা একটু মাথা ঘোরা ভাব হতে পারে, কিন্তু যখন শরীরের সাথে অ্যাডজাস্ট হইতে হয়তো এক দুই সপ্তাহ বা এক মাস লাগে, এরপরে আর এই সমস্যা থাকে না। আর স্থায়ী পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে যেটা বললাম যে এগুলোর কোনো ভিত্তি নেই, শুধুমাত্র আমাদের একটু সচেতন হইলেই এবং আমরা যদি মানসিকভাবে প্রস্তুত থাকি যে স্থায়ী পদ্ধতি নেব, তাহলেই এইগুলি কোনো ভ্রান্ত ধারণা কারো ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় আর কি।
1: আমরা যে স্থায়ী পদ্ধতি বলছি, ধরুন কারো দুর্ঘটনায় সন্তানটি মারা গেল, একটি বা দুটি সন্তান আগে যে সন্তান ছিল, তো তখন বাবা বা মা যদি আগে থেকেই কোন একটি স্থায়ী পদ্ধতি গ্রহণ করে থাকেন, নতুন করে তো তারা বোধহয় আর সন্তানের বাবা মা হতে পারবেন না, এই ভয়টাও কি কাজ করে আমাদের জনগণের মধ্যে?
2: অনেক ক্ষেত্রে এটাও কাজ করতে পারে, তবে আসার বিষয় হলো যে একবার স্থায়ী পদ্ধতি গ্রহণ করার পরেও যদি কারো এরকম দুর্ঘটনা ঘটে থাকে এবং নতুনভাবে বাচ্চা নেওয়ার প্রয়োজন হয়, তাহলে একটা রিক্যানালাইজেশন করার সুযোগ রয়েছে। তবে এই ক্ষেত্রে বলবো এই রিক্যানালাইজেশন করার এটা যেমন একটা ব্যয়বহুল এবং সন্তান নেওয়ার ক্ষেত্রে এইটা খুব যে একবার কার্যকরী হয় যে রিক্যানালাইজেশন করলেই সন্তান হবে সেটা নাও হতে পারে, তবে আমাদের দেশে এই ব্যবস্থাও আছে যে রিক্যানালাইজেশন করা যায়। সেটা আমাদের ঢাকাতে মোহাম্মদপুর হাসপাতাল আছে এবং আমাদের উপজেলা জেলা পর্যায়ে যারা সার্জন আছেন তারাও এই অপারেশনটা পুনরায় করে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে ব্যবস্থা সম্ভব।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ ইফতেখার রহমান, আপনি আমাদের এখানে এসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানালেন। সুপ্রিয় শ্রোতা, সুখের ঠিকানায় বাস করতে চাইলে আয় ব্যয়ের মধ্যে সুসমন্বয়, চাহিদা আর প্রাপ্তির মধ্যে সহাবস্থান থাকতে হবে, আর এজন্য সবার আগে চাই দেশের আয়তন আর প্রাকৃতিক সম্পদ অনুযায়ী দেশের জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখা। তাই ভ্রান্ত ধারণাকে দূরে সরিয়ে ছেলে হোক বা মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট বলে মনে করুন, ওদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলুন।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: মাহমুদা আখতারের গ্রন্থনা উপস্থাপনায়, মোহাম্মদ আকবর হোসেনের শব্দগ্রহণ ও সম্পাদনায় আজকে সুখের ঠিকানা প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, এফএম 102 ও 90 মেগাহার্সে।
1: শুরু হচ্ছে পঞ্চকবির গান। প্রথমে শুনবেন একটি নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন রাহা তারা গীতি।

0: এতক্ষণ পঞ্চকবির গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন আশরাফ বাবু, শুরু করেছেন শেখ মিলন।

0: সমবেত কণ্ঠে দেশের গানটি শুনলেন।
1: নেশার অপূর্ণ মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের অপব্যবহারের ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক বিরোধীদের অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: আমাদের খেয়ে পরে বেঁচে থাকার প্রধান অবলম্বন হল কৃষি, আর এই কৃষির উন্নয়ন মানেই হল এদেশের কৃষি সমাজের উন্নয়ন। আবার আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ বলেই কৃষির উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। আজকের এই কৃষি সমাচার অনুষ্ঠান থেকে কৃষক বন্ধু সহ সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের দেশে অনেকেই তাদের কৃষিকাজে সবজি চাষকে বেছে নিয়েছেন, এই সবজি চাষে তারা আয় উপার্জনও বেশি করতে পারছেন। তবে এই সবজি চাষে আগে দরকার পড়ে সবজি চারা, এই সবজি চারাও কিন্তু লাভে বিক্রি হয়ে থাকে। এক্ষেত্রে আমার কৃষি পর্বে এবার আমরা শুনব একজন কৃষিবিদের বলা কথা।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং কৃষিকাজের সাথে আছেন। আপনাদের সাথে আছি আমি নওশিন ফারহানুর। প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলবো বাণিজ্যিক ভিত্তিতে সবজির চারা উৎপাদন নিয়ে। আর এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। প্রথমেই জানতে চাই সবজি চাষ কেন দরকার?
2: আমাদের দৈনন্দিন যে খাদ্য তালিকা তাতে কিন্তু সবজি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবজি বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণের অন্যতম উৎস, তাই সবজি চাষের প্রতি আমাদের খুবই গুরুত্ব দেওয়া প্রয়োজন।
1: সবজি চাষের ক্ষেত্রে চারার গুরুত্ব কি?
2: বাণিজ্যিক ভিত্তিতে সবজি চাষ একটি অত্যন্ত লাভজনক ব্যবসা, কিন্তু ভালো মানের চারা ব্যতীত মানসম্পন্ন ও অধিক সবজি উৎপাদন কোন ক্রমেই সম্ভব নয়। সবজি চাষের জন্য ভালো মানের সবজি চারার প্রচুর চাহিদা রয়েছে।
1: জানতে চাই কিভাবে উন্নত মানের সবজি চারা উৎপাদন করা যায়।
2: বাণিজ্যিক ভিত্তিতে সবজি চারা উৎপাদন করতে গেলে চারা উৎপাদনে আধুনিক পদ্ধতি অবলম্বন করতে হবে। চারা উৎপাদনে আধুনিক পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে উপযুক্ত জমি নির্বাচন।
1: আর কি ধরনের জমি নির্বাচন করতে হবে?
2: সবজি চারা উৎপাদনের জন্য উর্বর, খোলামেলা, পানি নিষ্কাশন উপযোগী, উঁচু ও রৌদ্রময় জমি নির্বাচন করতে হবে, যেখানে সহজেই সেচ দেওয়া যায়। অতিবৃষ্টিতে আবার জমে যাওয়া পানি সহজেই নিষ্কাশন করা যায়, এরূপ জমি আমাদের নির্বাচন করতে হবে। জমি নির্বাচনের পর চারা উৎপাদনের জন্য ভালোভাবে জমি তৈরি করে নিতে হবে।
1: চারা উৎপাদনের জন্য কিভাবে জমি তৈরি করতে হবে?
2: জমি নির্বাচনের পর জমিতে চারপাশটি চাষ দিয়ে মাটি ঝুরঝুরা করে জমি তৈরি করতে হবে। জমির আগাছা ও অন্যান্য আবর্জনা থাকবে সেটা বেছে ফেলে দিতে হবে। শেষ চাষের সময় জমিতে মাত্রা অনুযায়ী জৈব সার ও অন্যান্য যে রাসায়নিক সার তা প্রয়োগ করতে হবে। সবজির চারা উৎপাদনের আধুনিক পদ্ধতি হচ্ছে আদর্শ বীজতলা পদ্ধতি।
1: এই আদর্শ বীজতলা কি?
2: বীজতলা হলো এমন একটি ছোট জমি বা প্লট যা অত্যন্ত সুন্দরভাবে চাষকৃত এবং যেখানে অনুকূল পরিবেশে বীজ বপন করে চারা উৎপাদন করা হয়ে থাকে। আর আদর্শ বীজতলা হলো এমন একটি বীজতলা যার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা হবে 24 সেন্টিমিটার। মাটির লেভেল থেকে বীজতলার উচ্চতা হবে 16 সেন্টিমিটার। বীজতলার প্রস্থ 1 মিটার করার কারণ হলো এতে বীজতলার উভয় দিক থেকেই বিভিন্ন পরিচর্যা, যেমন সেচ দেয়া, সার দেয়া, ওষুধ দেয়া, নিড়ানি দেয়া, আগাছা দমন ও চারা যে উঠানো সেটা কিন্তু এই কাজে সহজতর হয়। 2টি বীজতলার মাঝখানে 60 সেন্টিমিটার চওড়া ফাঁকা জায়গা রাখতে হবে, যাতে করে অতিরিক্ত পানি নিষ্কাশন, চলাফেরা ও পরবর্তী পরিচর্যা যা যা দরকার হবে তাহা করা সহজ হয়।
1: বীজ বপনের পরে সবজি চারার কি কি যত্ন নিতে হবে?
2: আগাছা দমন করতে হবে, মাটিতে রস কম বা জো না থাকলে প্রয়োজন মতো সেচ দিতে হবে, প্রয়োজনে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে, রোগ ও পোকামাকড় দমনের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটাও কিন্তু করতে হবে।
1: আর সবজি চারার রোগ কিভাবে দমন করা যায়?
2: বীজতলায় সবজি চারায় বীজের পচন, চারা ধসা, মূলের পচন, চারা ঝলসানো, পাতার দাগ ও পাতা পোড়া, এই সমস্ত রোগ কিন্তু হয়ে থাকে। বীজ পচন রোগ দমনের জন্য বীজ বপনের পূর্বে 10 গ্রাম ভিটাফেক্স বা রোভনাল 5 লিটার পানিতে মিশিয়ে বীজ শোধন করে নিতে হবে। বীজতলার মাটি ঝুরঝুরে রাখতে হবে। আক্রান্ত চারার গোড়ায় 1 লিটার পানিতে 25 ফোঁটা সেফনেল মিশিয়ে প্রয়োগ করতে হবে। একইভাবে চারার মূল পচা রোগও দমন করা যায়। চারা ঝলসানো রোগ দমনের জন্য শতকরা 0.2% রিডোমিল ব্যবহার করতে হবে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আমাদের জানার যেন শেষ নেই, আর শোনার মাধ্যমেই আমরা তো জানতে পারি। এবার চলুন তাহলে শুনি অভিনয় মাখা একটি পরিবেশনা।

0: নাও ধরো বউ, এই লাল শাকগুলাও ডালায় রাখো।
1: হ রাখতাছি। এই শুনছো, লাল শাক তো আর ডালায় ধরতাছে না, ডালা তো ভইরা গেছে, আইস কি আর ও শাক তুলবা?
0: না অহন কয়টা লাউ কাটলেই হইব,
1: এই আট দশটা লাউ আইস না কাটলেই না।
0: কাটুম, অসুবিধা কি? তয় একটা লাউ আজকে রান্না করবা ইসা মাছ দিয়া, ধন্যবাদ দিবা কিন্তু বেশি কইরা। আহা, সাত যেন মহিলাইগা থাকে।
1: শুনলে মনে কয় যেন অহনি খাইতাছে।
0: তোমার হাতে রান্না তবু জবাব নাই।
1: তাও আর কোন লাগবো না, অহন কও বাজারে আমগো শাক সবজির চাহিদা কেমন?
0: আরে তার করলো না, দুই চার গ্রামের মাঝে এই শাক সবজির প্রথম বাজার তো আমি, মানে ওই আমরাই ধরছি। যা নিয়ে যাই বাজারে তার চাইতে চাহিদা অনেক বেশি।
1: কও কি?
0: হ, সবই তোমার জন্য সম্ভব হয়েছে বউ, তোমার বুদ্ধিতে এবার আগাম শাক সবজি চাষ করছি, যার ফলে শাক সবজিতে দাম উপাইতেছি মেলা।
1: তাই খালি আমার বুদ্ধিতেই হইতো না যদি তোমার পরিশ্রম না থাকতো।
0: তুমিও তো কম সাহায্য করো নাই বউ।
1: অহন সেই হিসাব নিকাশের সময় না, যাও গোসল কইরা সাইডটা খাইয়া হাটে রওনা দাও।
0: জমিরে ভ্যান নিয়ে আইতে গেছি, এত কিছু তো আর এমনিতে নেওয়া যাইব না।
1: হ তা তো ঠিকই,
0: দাও দাও গামছা লুঙ্গি দাও।
1: হ দিতাছি।

0: সবুজ, ও সবুজ, বাড়িতে আসো নাকি সবুজ?
1: যে আসি তো, কেডা জিগা, একটু খারা রাইতাছি।
2: আসসালামু আলাইকুম মেম্বার চাচা।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপনি নিজে কষ্ট করে আইতে গেলেন কেন? মতিরে পাঠালেই তুই তো, যা লাগে দিয়ে দিতাম।
0: সবুজ, আজ আমি শাকসবজি তো নেবই, এছাড়াও তোমার বাড়ির আঙ্গিনায় কেমন শাকসবজির ক্ষেত করছো তা দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই আইলাম।
2: ঘুম কি চাচা?
0: হ সবুজ, তোমার সাফল্যের কথা গ্রামে সবার মুখে মুখে, আমার কানেও গেছে। তুমি নাকি এই বছর শাকসবজি বেচা আর্থিক ভাবে খুবই লাভবান হচ্ছ।
2: জি চাচা, হ্যাঁ আপনাকে দোহাই, এই বছর মেলা লাভের মুখ দেখছি।
0: এখন চলো।
2: এই যে চাচা, এইখানটায় লাল শাক, পালং শাক আর ধনিয়া পাতা বুনছি, আর এইখানে সবজি দিছি, তার মধ্যে লাউ আছে, বেগুন আছে, শিম, করলা, আর যা আছে তা তো দেখতেই পারতাছেন।
0: তুমি তো রীতিমতো বিপ্লব ঘটায় ফেলছো, এত সবুজ আর তাজা শাক সবজির ফলন আমি খুব বেশি একটা দেখি নাই।
2: জে চাচা,
0: চলো চলো চলো,
2: চলেন চাচা চলেন।
3: এবার কৃষি সমাচার অনুষ্ঠানের শেষ টানতে চাই, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় শফিকুল ইসলাম বাহার, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: Now, games. The Asian Games and Bangladesh were 45 for 4 in 7 overs against Pakistan in the first semi-final of the men's cricket event in Nishin in Japan when reports last came in. The match is shortened due to rain from 20 overs to 13. And finally, weather. Forecast fell till 1 this afternoon says there's no inland river port warning and no signals to be hoisted. Now to end the news, here again the main points. Prime Minister Tariq Rahman goes to Feni today on a day-long visit to join various development activities. Prime Minister's UN General Assembly visit highlights Bangladesh's interest and global opportunities, says Prime Minister's advisor Mahathir Amin. The President seeks more Chinese investment in the country and cooperation in dignified Rohingya return. And in the Asian Games, Bangladesh are facing Pakistan in the men's cricket in Japan today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Dhaka. Shuru hocche নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সঞ্চালনে ও চিঠি পাঠে টিটো মুন্সি।
2: শ্রোতা বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখিত চিঠি নিয়ে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান চির উন্নত মমশিরে স্বাগত জানাচ্ছি আমি টিটো মুন্সি। এবার আমি যে পত্রটি পাঠ করছি, হুগলি বাবুগঞ্জের শচীন করকে লিখিত, কৃষ্ণনগর 10/2/26। কল্যাণী এসু, স্নেহের শচীন, তোর কোনো চিঠিও পাইনি, এলিও না, এলে খুব খুশি হতুম, আমার সব কথা প্রাণতোষের কাছে শুনবি। মার্চে গীসপতি আসবে, তখন অবশ্য আসিস। তুই নাকি খুব ভালো কবিতা লিখেছিস আরো কতগুলো, আসবার সময় সবগুলো নিয়ে আসিস, ভুলিস না যেন। যে জোয়ালে গরদান দিয়েছিস সেটার প্রতি যেন আসক্তি না জন্মে তোর, এই আমার বড় আশিস। আমাদের সকলের স্নেহাশিস নে, ইতি মঙ্গলাকাঙ্ক্ষী কাজিদা। এবারে যে পত্রখানা পাঠ করব, আনোয়ার হোসেনকে লিখিত, কৃষ্ণনগর 1/3/1926। ভাই, আমার স্বাস্থ্য ছিল অটুট, জীবনে ডাক্তার দেখাইনি, এই আমার প্রথম অসুখ। ভাই, বড্ড ভোগাচ্ছে, প্রায় 7 মাস ধরে ভুগছি জ্বরে, বড্ড জীবনী শক্তি কমে গেছে, বাইরে থেকে খুব দুর্বল হইনি, এতদিন সুস্থ হয়তো হয়ে উঠতাম, কিন্তু অবসর বা বিশ্রাম পাচ্ছি নে জীবনে কিছুতেই। এই শরীর নিয়েই আবার বেরুব 6 মার্চ দিনাজপুরে, সেখানে ডিস্ট্রিক্ট কনফারেন্স, সেখান থেকে মাদারীপুর ফিশারম্যানস কনফারেন্সে অ্যাটেন্ড করতে যাব, ওখান থেকে খুব সম্ভব ঢাকা যাব, যদি যাই দেখা হবে। প্রতিজ্ঞা ভঙ্গ করতে হচ্ছে স্বাস্থ্যভঙ্গের জন্যে, এত দুর্বল আমি এখনো যে ধৈর্য ধরে একটা চিঠি পর্যন্ত লিখতে পারিনি। আমাদের বাঙালি মুসলমানের সমাজ, নামাজ পড়ার সমাজ, যত রকম পাপ আছে করে যাও, তার জবাবদিহি করতে হয় না এই সমাজে, কিন্তু নামাজ না পড়লে তার কৈফিয়ত তলব হয়। অথচ কোরআনে 999 জায়গায় জেহাদের কথা এবং 33 জায়গায় সালাতের বা নামাজের কথা বলা হয়েছে। আমার লেখার পূর্বে তেজ ইত্যাদির কথা, আপনি কি আমার বর্তমান লেখাগুলো পড়েছেন? আমি জানি না লেখা প্রাণহীন হচ্ছে কিনা, হলেও আমি দুঃখিত নই। আমি যার হাতের বাঁশি, সে যদি আমার তা না বাজায়, তাতে আমার অভিযোগ। করবার কিছুই নেই, কিন্তু আমি মনে করি সত্য আমায় তেমন করেই বাজাচ্ছে তার হাতের বাঁশি করে। আমার লেখার উদ্যমতা হয়তো কমে আসছে, তার কারণ আমার সুরের পরিবর্তন হয়েছে। আপনি কি আমার সাম্যবাদী পড়েছেন? তাহলে বুঝবেন সব কথা। আপনার অভিযোগ আর যার হোক না কেন, সাহিত্যিকের নয়, রবীন্দ্রনাথ প্রমুখ আমায় অধিকতর উৎসাহ দিচ্ছেন। তাছাড়া আমি আমার মনের কুঞ্জে আমার বংশী বাদকের বিদায় পদধ্বনি আজও শুনতে পাইনি, তবে তার নবীনতর সুর শুনছি, সেই সুরের আভাস আমার সাম্যবাদীতে পাবেন। বাংলা সাহিত্যে আমার স্থান সম্বন্ধে আমি কোনোদিন চিন্তা করিনি।

মাসিক কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র ও মুরলীধর বসু। নজরুলের সুপ্রসিদ্ধ কবিতা মাধবী প্রলাপ 1333 সালের জ্যৈষ্ঠ মাসের কালিকলমে প্রকাশিত হয়। কৃষ্ণনগর 10/4/1926। প্রিয় শৈলজা, কনফারেন্সের হিড়িকে মরবার অবসর নেই, কনফারেন্সের আর মাত্র এক মাস বাকি। হেমন্তদার আর আমি সব করছি যজ্ঞের, কাজেই লেখাটা শেষ করতে পারিনি এতদিন। রেগোনা লক্ষ্মীটি, আমি তোমাদের লেখা দিতে না পেরে বড় লজ্জিত আছি। মাধবী প্রলাপ পাঠালুম, বৈশাখেই দিও, দরকার হলে অদল বদল করে নিও কথা, অবশ্য ছন্দ রক্ষা করে। আমি এবার কলকাতায় গিয়েছিলুম, আল্লাহ আর ভগবান, এর মারামারির দরুন তোমার কাছে যেতে পারিনি। আমি 2-3 দিন ধরে শ্রীহট্ট যুবক সম্মেলনীতে যোগদান করতে যাচ্ছি, ওখান থেকে ফিরে তোমার সঙ্গে দেখা করব। আজ ডাকের সময় যায়, বেশি লিখব না। মুরলীদা ও প্রেমেনকে ভালোবাসা দিও, তোমরা নিও। নজরুল।

এতক্ষণ প্রচারিত হল নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। অনুষ্ঠানটি সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, প্রযোজনায় ডক্টর শায়লা আক্তার। এখন শুনবেন নজরুল সংগীত।

0: ইয়াকুব আলী খানের কণ্ঠে নজরুল সঙ্গীতটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে, গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডেঙ্গু নিয়ে বিশেষ আয়োজন। আজ আমরা জানব ডেঙ্গুর পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কে। 2000 সালের পর থেকেই ডেঙ্গু আমাদের দেশে জনস্বাস্থ্যের জন্য একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ এবং আমাদের দেশে বর্ষাকালে এবং তার পরপরই ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এখন বাংলাদেশের প্রতিটি বিভাগে ডেঙ্গু রোগী রয়েছে এবং দুর্ভাগ্যবশত প্রায় প্রতিটি বিভাগ থেকে আমরা মৃত্যুর খবরও পাচ্ছি। আমরা জানি এডিস প্রজাতির মশার কামড়ের কারণে ডেঙ্গু ছড়ায়। কোনো সংক্রমিত ব্যক্তিকে ওই মশা কামড়ালে ডেঙ্গু মশার শরীরে ভাইরাসটি প্রবেশ করে এবং তারপর যখন এই মশা অন্য কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায় তখন সেই ব্যক্তিও ডেঙ্গুতেই আক্রান্ত হয়। এডিস মশা সাধারণত ঘরের ভিতরে, ছাদে, বাগানে এবং যে কোনো স্থির পানিতে প্রজনন করে। তাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত মশা নিয়ন্ত্রণ করা। আর এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী সারা দেশে 12 সেপ্টেম্বর থেকে 12 ডিসেম্বর 3 মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। প্রিয় শ্রোতা, এই সময়ে, বর্তমান সময়ে বিশেষ করে যখনই কোনো জ্বর আমরা শুনতে পাই, ধরেই নিতে হবে এটি ডেঙ্গু জ্বর। এটিকে কোনোভাবে সাধারণ জ্বর মনে করে বাড়িতে বসে থাকা যাবে না। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী ডেঙ্গু নির্ণয়ের জন্য পরীক্ষা করতে হবে। জ্বরের প্রথম 3 দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু NS1 অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি জানা যায়। তবে 3 দিন পার হয়ে গেলে NS1 পরীক্ষার মাধ্যমে আর ডেঙ্গু নির্ণয় করা যায় না। এক্ষেত্রে IgM অ্যান্টিবডি পরীক্ষা করা যেতে পারে, সাথে কমপ্লিট ব্লাড কাউন্ট বা CBC পরীক্ষা জরুরি। এছাড়াও রোগীর অবস্থা অনুযায়ী বা রোগীর জটিলতা হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই বিবেচনায় চিকিৎসক আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা করে থাকেন। প্রিয় শ্রোতা, এবারে আমরা জানব ডেঙ্গু রোগের চিকিৎসা সম্পর্কে। প্রথমেই মনে রাখতে হবে, নিজে নিজে বা চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো রকম ওষুধ সেবন করা যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে সাধারণত অনেক ব্যথা হয়। তবে ডেঙ্গু রোগের ক্ষেত্রে কোনোভাবেই অ্যাসপিরিন, ক্লোফেনাক, আইবুপ্রোফেন জাতীয় ব্যথার ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় এই জাতীয় ওষুধ গ্রহণ করলে যে কোনো সময় রক্তক্ষরণ হতে পারে, যা প্রাণঘাতীয় হয়ে যেতে পারে। এছাড়া চিকিৎসার পাশাপাশি খাবার দাবারেরও কিছু নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হবে। এ সময় প্রচুর পরিমাণে পানি পান করা প্রয়োজন, সাথে তরল খাবার যেমন ফলের রস, স্যুপ, ডাবের পানি, খিচুড়ির মতো তরল খাবার খাওয়া যেতে পারে। তরল পদার্থ এই সময় আমাদের পানি শূন্যতা থেকে বাঁচাতে সাহায্য করে। এছাড়াও সহজ পাচ্য পুষ্টিকর খাবারও খেতে হবে বেশি পরিমাণে। আর সাথে প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম। যদি রোগীর শরীরের কোনো স্থান থেকে প্রচণ্ড রক্তপাত হয়, মাড়ি থেকে হতে পারে, দাঁত থেকে হতে পারে, পায়খানার সাথে রক্ত যেতে পারে, এরকম যদি দেখা যায় তাহলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে। এছাড়াও হঠাৎ করেই দেখা যায় রক্তচাপ কমে যায়। ধরুন হাইপারটেনশনের রোগী, যারা নিয়মিত প্রেশারের ওষুধ খান, এরকম উচ্চ রক্তচাপের রোগী হঠাৎ করেই রক্তচাপ কমে গেল, বা সাধারণ রক্তচাপ থাকে একজন মানুষের, তার এই জ্বরের পর হঠাৎ করেই রক্তচাপ কমে গেল, তাহলে আর কোনোভাবেই বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। এছাড়াও অনেক সময় বারে বারে বমি হওয়া বা রোগী অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে। আরেকটি বিষয় সবসময় খেয়াল করতে হবে, যখনই আপনি নিশ্চিত হবেন রোগী ডেঙ্গুতে আক্রান্ত, তখনই রোগীকে অবশ্যই সারা দিন মশারির নিচে রাখতে হবে, কোনোভাবে যাতে মশা কামড়াতে না পারে। এজন্য সরকার প্রতিটি হাসপাতালেও প্রত্যেক ডেঙ্গু রোগীর বেডে মশারির ব্যবস্থা সরকার করেছেন ঠিকই, কিন্তু রোগীরা সেটি তুলে ফেলে দিচ্ছেন বা রাখছেন না। এটি কোনোভাবেই করা যাবে না, কারণ এতে আরও ঝুঁকি বাড়ে। কারণ একজন আক্রান্ত ব্যক্তিকে যখন মশা কামড়ায়, সেই মশার মাধ্যমে অন্যদের মধ্যেও এটি সংক্রমিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন, ডেঙ্গু তখনই গুরুতর রোগ হয়ে যায় যখন আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিই। তাই ঘরে নিজের মতামতে অথবা পার্শ্ববর্তী অন্য কোনো রোগীর কথা শুনে আমরা চিকিৎসা গ্রহণ করব না। আমরা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেব। আপনার বা আপনার পরিবারের কেউ তাই ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এই সময়কালীন সকল জ্বরই ডেঙ্গু জ্বর, তাই জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। মাঝে মাঝে দেখা যায় আমাদের হালকা জ্বর আসছে, আমরা তখন সেটিকে অগ্রাহ্য করি। যখন জ্বর বেড়ে যায় তখন আমরা NS1 পরীক্ষা করতে যাই, কিন্তু যখন থেকে প্রথম জ্বর আসছে সেদিন থেকে তিন দিনের পর NS1 নেগেটিভই আসবে। তাই জ্বর বেড়ে গেছে চার পাঁচ দিন পরে তখন গিয়ে যদি আমরা NS1 পরীক্ষা করি, কোনোভাবেই এটি নেগেটিভ আসলে বলা যাবে না আপনি ডেঙ্গুতে আক্রান্ত নন। তাই চিকিৎসক এই সময় আরও কিছু পরীক্ষা করবেন, কোনোভাবেই সে বিষয়টিকে অবহেলা করবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সকল পরীক্ষা এই সময় করতে হবে, তাহলে জটিলতা আমরা আগেই বুঝে যেতে পারব এবং সে অনুযায়ী রোগীকে ডেঙ্গু হ্যামোরেজিক শক সিন্ড্রোমের হাত থেকে বাঁচাতে পারব। এজন্য সারা দেশে প্রতিটি সরকারি হাসপাতালে সরকার ডেঙ্গুর জন্য আলাদা করে ওয়ার্ড প্রস্তুত করেছেন। সেখানে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় ওষুধ স্যালাইন সবকিছুর ব্যবস্থা রয়েছে। এবং চিকিৎসা সেবা যাতে প্রান্তিক পর্যায়েও ব্যাহত না হয় তাই প্রতিটি সরকারি হাসপাতালে ওয়ার্ড, চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সবকিছুরই ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য পর্যাপ্ত কিটেরও ব্যবস্থা রয়েছে। আমরা জানি চিকিৎসা চেয়ে প্রতিরোধী উত্তম, তাই সরকার এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা জোরদার করার কার্যক্রম শুরু করেছেন। এজন্য ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে আমরা সবসময় বিভিন্ন জায়গায় শুনে থাকবেন পেঁপের রস খান, প্ল্যাটিলেট বাড়ানোর জন্য আরও কিছু পথ্যের কথা বলা থাকে, আমরা অনেক সময় অনেক জায়গা থেকে শুনে থাকি, কিন্তু কোনোভাবেই আসলে সেটি করা যাবে না। পেঁপের রস প্ল্যাটিলেট বাড়ানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ এখনও আমাদের জানা নেই, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আবার প্ল্যাটিলেট কমে গেলেই ধরুন 1.5 লাখ থেকে 4 লাখ, 4.5 লাখ পর্যন্ত সাধারণত প্ল্যাটিলেটের লেভেল হয়ে থাকে। এখন কারো যদি 1,70,000 বা 80,000 হয়ে যায় সেক্ষেত্রে ভীত হবেন না, চিকিৎসক এক্ষেত্রে অনেক সময় বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করার কথা বলেন। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ নিলেই আমরা আমাকে এবং আমাদের পরিবার পরিজনকে সুস্থ রাখতে পারব। তাই সঠিক তথ্য সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেকটি সরকারি ওয়েবসাইট, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সব জায়গায় আমরা সঠিক তথ্য প্রচারের চেষ্টা করছি। চিকিৎসকের পরামর্শ নিন, সঠিক তথ্যগুলো সংগ্রহ করুন এবং তাই মেনে চলুন। ভুল জায়গা থেকে তথ্য সংগ্রহ করে বা গুজবে কান দিয়ে কখনো চিকিৎসা করাবেন না। যে কোনো ধরনের ভুল চিকিৎসা রোগীর জীবনের জন্য হুমকি স্বরূপ। তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে এবং প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনই একমাত্র কার্যকরী উপায়। তাই মশক এবং মশার লার্ভা নিধনের জন্য আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। যে কোনো জমা পানি প্রতি 2 থেকে 3 দিন পরপর পরিষ্কার করুন। ধরুন কারো বাসায় পানির সাপ্লাই কমে গেছে, সে জায়গায় আপনি পানি যে পাত্রে ধরে রাখছেন সেই পাত্রে পরের দিন পানি ধরার আগে পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে নিন, নতুবা দেখা যাবে ওই পাত্রেই এডিস মশার লার্ভা থাকবে যা 2 থেকে 3 দিনের মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মশায় পরিণত হতে পারে। তখন এই মশার মাধ্যমেই আপনার ঘরের এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারেন। তাই সরকারের পাশাপাশি আপনার এবং আমার সকলকে নিজের বাড়ির চারপাশ ডেঙ্গুর প্রজননস্থল যেখানেই হতে পারে সব জায়গায় ধ্বংস করতে হবে। আসুন সকলে মিলে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করি এবং ডেঙ্গু মুক্ত দেশ করি। সকলের সুস্থতা কামনা করছি এবং ডেঙ্গু মুক্ত থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, এই শুভকামনায় এখানেই শেষ করছি।
0: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনে উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লিগীতি, শিল্পী রুহুল আমিন সিদ্দিকী। গানের কথা সাজিয়েছেন ও শুরু করেছেন শাহ আব্দুল করিম।

0: শুনলেন পল্লী গীতি।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: হয় ইমাম সাহেব,
2: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন কোন বলেন।
2: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
4: জি অবশ্যই।
3: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
4: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
4: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাই রে হেফাজত করুন,
5: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরে সৌন্দর্য বজায় রাখে, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ, এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনব্যাপী সফরে ফেনী যাচ্ছেন। কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ফেনীর পশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকার মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফ টপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে ফুলগাজী সরকারি পাল্লট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে অংশীদারিত্ব, বিনিয়োগ, বাণিজ্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের আকাঙ্ক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে তুলে ধরেছে। তিনি গতকাল রাজধানী তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মাহাদি আমিন বলেন, এই সফরে প্রধানমন্ত্রী 30টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি 11টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং 6টি অনুষ্ঠানে বক্তব্য দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের দেয়া ভাষণে প্রধানমন্ত্রী গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা, অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি এবং জলবায়ু মোকাবেলার মতো জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন। জলবায়ু সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, 20,000 কিলোমিটার খাল খনন, তিস্তা মাস্টার প্ল্যান ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন, সৌর ও নবায়নযোগ্য শক্তির প্রসার এবং পরিবেশ বান্ধব শিল্প উদ্যোগের পরিকল্পনা বিশ্ব মঞ্চে তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে তাঁর মন্ত্রণালয়। তিনি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ঝুঁকি ছাড়াই উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি জানান, এবার সারা দেশে প্রায় 33,851টি পূজা মণ্ডপে পূজা উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমতি দেয়া হবে না। তিনি গতকাল সিলেট সদর উপজেলার কানিসাইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুরমা নদীর ডান তীরে নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। জাতিসংঘ সাধারণ পরিষদে 1990 সালের 14ই ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়। যুগান্তকারী এই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশেও 1991 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং এর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস ক্রিকেটে আজ জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশের বেঁধে দেয় 112 রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 ওভারে 3 উইকেটে 38 রান করে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 13 ওভারে 7 উইকেটে 111 রান করে। একই স্টেডিয়ামে সকাল 12:30টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ফুটবল। জাকার্তায় ফিফা সিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে নেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন আধুনিক গান শুনবেন। কণ্ঠ দিয়েছেন জানিতা আহমেদ ঝিলিক। প্রথম গানটি রচনা করেছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন ফয়সাল আহমেদ।

শুনছেন আধুনিক গান জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে। এবারের গানটির রচয়িতা মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: এতক্ষণ জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে শুনলেন আধুনিক গান।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাস গৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়ি ঘর ও তার আশপাশ সবসময় পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী প্রিয়ন্তী অধিকারী, প্রথম গান জাগো অরুণ ভৈরব।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন প্রিয়ন্তি অধিকারীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ পহেলা অক্টোবর বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলা সফরকালীন দুপুর 12:30 পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরি ব্রিজ এলাকায় মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা 1:30 ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা 2:00 ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন এবং বেলা 3:30 ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী লাভলি শেখ। গানের কথা সাজিয়েছেন ও সুর করেছেন রজব আলী দেওয়ান।

0: দুখানি পল্লী গীতি শুনলেন, শিল্পী ছিলেন লাভলি শেখ।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন শিল্পী অরুণ কুমার চৌধুরী। প্রথম গানটি লিখেছেন এস এম খলিল বাবু, সুর করেছেন জি এম জাকির হোসেন।

আপনারা আধুনিক গান শুনছেন অরুণ কুমার চৌধুরীর কণ্ঠে। এবারে গানটি লিখেছেন ফরিদা ফারহানা, সুরকার জি এম জাকির হোসেন।

প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমার রাত পোহালো শারদপ্রাতে, রবীন্দ্রসঙ্গীত শুনবেন নাসরিন সুলতানা বাঁধনের কণ্ঠে।

নাসরিন সুলতানা বাঁধনের কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী কণ্ঠে এবারে শুনবেন জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজিয়ে।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি নিগার সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনব্যাপী সফরে ফেনি যাচ্ছেন। কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানে প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে অংশীদারিত্ব, বিনিয়োগ, বাণিজ্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের আকাঙ্ক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে তুলে ধরেছে। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মাহদি আমিন বলেন, এই সফরে প্রধানমন্ত্রী ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি ১১টি দেশের প্রতিনিধির সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন এবং ৬টি অনুষ্ঠানে বক্তব্য দেন। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানবাধিকার, আইনের শাসন, বাক স্বাধীনতা, অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি এবং জলবায়ু মোকাবেলার মতো জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন। জলবায়ু সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০০০০ কিলোমিটার খাল খনন, তিস্তা মাস্টার প্ল্যান ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন, সৌর ও নবায়নযোগ্য শক্তির প্রসার এবং পরিবেশ বান্ধব শিল্প উদ্যোগের পরিকল্পনা বিশ্ব মঞ্চে তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে তার মন্ত্রণালয়। তিনি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলো নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন ঝুঁকি ছাড়াই উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমতি দেওয়া হবে না। তিনি গতকাল সিলেট সদর উপজেলার কানিশাইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুরমা নদীর ডান তীরে নদীটির রক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ই ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়। যুগান্তকারী এই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশে ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সিরিয়ার হোমস প্রদেশের মিসায়াফ সেতুর উপর একটি যাত্রীবাহী বাসে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। হোমস প্রদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল এই হামলার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস ক্রিকেটে জাপানের নিশিনের কুরুকি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে আজ প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছে পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান করে। জবাবে পাকিস্তান ১১ ওভার ৩ বলে ৪ উইকেটে ১১২ রান করে জয় নিশ্চিত করে। এদিকে একই স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৫:৩০টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ফুটবল। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সন্ধ্যায় ৬:৩০টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আমাদের মিউজিক স্টুডিওতে পল্লীগীতি শোনার জন্য। পল্লীগীতি সরাসরি স্টুডিও থেকে গেয়ে শোনাবেন মোহাম্মদ সুজন রাজা। গানের কথা লিখে সুর করেছেন সাধক হালিম চিশতি। এই আয়োজন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি দেখতে ও শুনতে পাবেন। তো চলুন উপভোগ করা যাক পল্লীগীতি।

ধন্যবাদ। এখন আমি যে গানটি করব, গানটি সুর করেছেন ও লিখেছেন শ্রদ্ধেয় দূরবীন সাহা।

0: এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি দুখানি পল্লী গীতি গিয়ে শোনালেন মোহাম্মদ সুজন রাজা।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লী সুরে গিটার শুনবেন, বাজিয়েছেন অঙ্কন চন্দ্র সাহা।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ পল্লী সুরে গিটার শুনলেন, বাজিয়েছেন অঙ্কন চন্দ্র সাহা।
1: ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ, এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা নেওয়া, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা, একই সাথে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা আরও একবার আমন্ত্রণ আমাদের মিউজিক স্টুডিওতে। এবারে শোনাব নজরুল সঙ্গীত, সরাসরি গিয়ে শোনাবেন মোহাম্মদ নাসিরউদ্দিন। একই সাথে এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে দেখতে ও শুনতে পাবেন। আমাদের শিল্পী, যন্ত্রশিল্পী, কলাকুশলী সকলে প্রস্তুত। তো চলুন শুনি নজরুল সঙ্গীত।

0: এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি দোকানে নজরুল সঙ্গীত গেয়ে শোনালেন মোহাম্মদ নাসির উদ্দিন। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ পহেলা অক্টোবর বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলা সফরকালীন দুপুর 12:30 পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা 1:30 ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা 2:00 ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন এবং বেলা 3:30 ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। এ সকল অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 MHz ও FM 106 MHz এ প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী ফারাবি ইসলাম। গানের কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন মোহাম্মদ শাহনুর আলম রেজা।

শুনছেন আধুনিক গান শিল্পী ফারাব ইসলাম। এবারের গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ সালমা আক্তার, সুর করেছেন কাজী দেলওয়ার হোসেন।

0: দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন ফারাবি ইসলাম।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, আবারও স্টুডিওতে আমন্ত্রণ সরাসরি পল্লীগীতি শোনার জন্য। সরাসরি পল্লীগীতি গেয়ে শোনাবেন খান মাসুদুর রহমান। গানের কথা লিখে সুর করেছেন উকিল মুন্সী। তো চলুন উপভোগ করা যাক সরাসরি স্টুডিও থেকে পল্লীগীতি।

দর্শক শ্রোতা, এবার আমি আমার দ্বিতীয় গানটি করার চেষ্টা করছি, প্রখ্যাত গীতিকবি জালালউদ্দিন খায়ের লেখা।

প্রিয় শ্রোতা, এতক্ষণ সরাসরি স্টুডিও থেকে দুখানি পল্লীগীতি গিয়ে শোনালেন খান মাসুদুর রহমান, বাংলাদেশ বেতার ঢাকা।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাশিমুন নাহার। প্রধানমন্ত্রী তারিক রহমান আজ দিনব্যাপী সফরে ফেনি যাচ্ছেন। কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরি ব্রিজ এলাকায় মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র মাহদে আমিন বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারিক রহমানের নিউইয়র্ক সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে অংশীদারিত্ব, বিনিয়োগ, বাণিজ্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের আকাঙ্ক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে তুলে ধরেছে। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মাহদে আমিন বলেন, এই সফরে প্রধানমন্ত্রী 30টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি 11টি দেশের প্রতিনিধির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং 6টি অনুষ্ঠানে বক্তব্য দেন। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানবাধিকার, আইনের শাসন, বাক স্বাধীনতা, অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি এবং জলবায়ু মোকাবেলার মতো জাতীয় অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরেন। জলবায়ু সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, 20,000 কিলোমিটার খাল খনন, তিস্তা মাস্টার প্ল্যান ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন, সৌর ও নবায়নযোগ্য শক্তির প্রসার এবং পরিবেশ বান্ধব শিল্প উদ্যোগের পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে তার মন্ত্রণালয়। তিনি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন ঝুঁকি ছাড়াই উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমতি দেওয়া হবে না। তিনি গতকাল সিলেট সদর উপজেলার কানিশাইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুরমা নদীর ডান তীরে নদী তীরে রক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। জাতিসংঘের সাধারণ পরিষদে 1990 সালের 14ই ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়। যুগান্তকারী এই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশেও 1991 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারিক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। সিরিয়ার হোমস প্রদেশের মিয়া আফ সেতুর উপর একটি যাত্রীবাহী বাসে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে 7 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। হোমস প্রদেশের স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল এই হামলার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস ক্রিকেটে জাপানের নিশিনের কোরুকি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পর্যন্ত তারা 5 ওভারে 2 উইকেটে 51 রান করেছে। টসে জিতে শ্রীলঙ্কা ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। এদিকে এক স্টেডিয়ামে আজ প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে 6 উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছে পাকিস্তান। ফুটবল, জাকার্তায় ফিফা এশিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ নিজেদের তৃতীয় শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যা 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন নীলুফার সুলতানার কণ্ঠে। শিল্পী কণ্ঠে প্রথমে শুনবেন আশা যাওয়ার পথের ধারে কেটেছে দিন।

0: এতক্ষণ নীলুফার সুলতানার কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত।
1: নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন কালুশা ফকির রচিত ও সুরারোপিত পল্লীগীতি শুনবেন রিমা খানের কণ্ঠে।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন রিমা খান।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেলবেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ।
3: FM 90 MHz, FM 102 MHz, FM 106 MHz. অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে চমচমি দেওয়ান, নাজমা বেগম লুসি এবং আমি ফারহানা পারভীন হকত্রিনা। প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, তাওহিদা আফরোজ, আফরোজা আক্তার, রাসেল আহমেদ, মোহাম্মদ আরিফ বিল্লা এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
4: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা আপনাদের সবাইকে, সেই সাথে শুভকামনা। সবসময় সবাই যেন থাকি সচেতন আর নিরাপদ, আর এর জন্য কিন্তু মেনে চলতে হবে স্বাস্থ্য সচেতনতার সব নিয়ম। বন্ধুরা, আমরা বলি ছোট্ট একটা জীবন, আবার আমরাই বলি জীবনের চলার পথে প্রতিদিন মেনে চলতে হয় অসংখ্য নিয়ম। ছোট্ট এই জীবনে এত নিয়ম মেনে চলা কি সম্ভব?
1: এমন প্রশ্নের উত্তরে বলতে হয় নিশ্চয়ই সম্ভব, আর সম্ভব করতে কষ্ট হলেও মানতে হবে, কারণ এই নিয়মগুলো আসলে জীবনকে সুন্দর আর নিরাপদ রাখার জন্য। এই নিয়মগুলো মেনে চললে সহজে পৌঁছানো যায় সফলতার কাছে। তাই আসুন, নিয়মকে ভয় পেয়ে নয়, জীবনকে ভালোবেসে আমরা আন্তরিকভাবে মেনে চলি জীবনের নিয়মগুলো এবং অন্যকেও এই কাজটি করতে শেখাই।
0: সেই সাথে এগিয়ে চলার সময়ে প্রতিদিনের জীবনযাপনে যারা প্রিয় এই বাংলার মমতার ছায়ে নিশ্চিন্তে নিরাপদে চলছি, তারা যেন মন থেকে দেশকে ভালোবেসে কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করি।
1: শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে। চলার পথ যদি নিরাপদ হয়, চলতে স্বস্তি আর আনন্দ হয়। যদি কোনো কাজের শুরুটা ভালো হয়, ফলটা সুন্দর হয়। তেমনি যদি একটু সুষ্ঠু পরিকল্পনা দিয়ে জীবন শুরু করা যায়, জীবন সফল হয়, তাই না?
0: প্রতিটি জীবন সফল আর সুন্দর হোক, হোক মানুষে মানুষে মানবিকতার বন্ধন আরো দৃঢ়। সবাই ভালো থাকি, সুন্দর থাকি, সুস্থ থাকি, এমন ইচ্ছেতে মিলে ধরছি আজকের অনুষ্ঠান। সাথেই আছি আমি তানিমা করিম
1: এবং আমি আবু বকর সিদ্দিক।
0: বন্ধুরা, শুরুতেই সাক্ষাৎকারমূলক আলোচনা শুনব। সন্তান জন্মদানের পর প্রসূতির স্বাস্থ্য পরীক্ষা ও পরিচ্ছন্নতা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে জানব এই আলোচনা থেকে। সাক্ষাৎকার গ্রহণে তামান্না মিনহাজ।
2: সাধারণ ডেলিভারি হোক বা অপারেশনের মাধ্যমে, সন্তান জন্ম দেয়া মোটেই সহজ কোনো কাজ নয়। যে সন্তান আপনার গর্ভে আপনার অংশ হিসেবে বেড়ে ওঠে, 9 মাস পর অবশেষে সে পৃথিবীর আলো দেখতে পায়। কিন্তু সন্তান জন্মের পর আপনার স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য যথেষ্ট সময় প্রয়োজন। আবেগের জায়গা থেকে আপনি হয়তো নবজাতকের বিভিন্ন প্রয়োজনের দিকে বেশি মনোযোগ দেবেন। সন্তান গর্ভে থাকার সময় এবং জন্মের পরের সময়, এই দুই পর্যায়ের ক্রান্তিকাল খুবই গুরুত্বপূর্ণ। এই সময় শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। আজ আমরা কথা বলব সন্তান জন্মদানের পর প্রসূতির স্বাস্থ্য পরীক্ষা ও পরিচ্ছন্নতা বিষয়টি নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক অডিট ইউনিট মর্জিয়া হক। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আজ আমরা বসেছি। প্রসূতির যত্ন বলতে আসলে আমরা কি বুঝি, এবং প্রসব পরবর্তী যত্নের কথা যেটা বারবার বলা হচ্ছে, এটা কেন এত গুরুত্বপূর্ণ?
3: যে বিষয়টা আপনি এখানে অবতারণা করলেন যে একজন মা যখন গর্ভবতী হয়, তার কিন্তু শরীরে অনেক ধরনের পরিবর্তন আসে, বিভিন্ন ধরনের হরমোনের পরিবর্তন হয়, মানসিক ভাবেও এই জন্য তার উপরে একটা প্রভাব পড়ে। হয়তো কিছু শঙ্কা, ভয়, অনেক রকম কিছু তার মনে তৈরি হয়। তো সেই জন্য একজন মায়ের শারীরিক তো অনেক পরিবর্তন হয়, তার জন্য তার যত্নের প্রয়োজন আছে। যেমন আমাদের একজন মা যখন গর্ভবতী হয়, তখন তাকে 4 বার চেক আপের কথা আমরা বলি। তার কারণ, তার গর্ভজাত শিশু, সেই শিশুটা এবং মা দুজনে যেন সুস্থ থাকে। আপনি যেহেতু প্রসব পরবর্তীতে যত্নের নেওয়া উচিত বলছেন, তো আমরা যেটা করি যে প্রসব পরবর্তীতে একজন মাকে 4 বার, অন্তত কমপক্ষে 4 বার প্রতিষ্ঠানে এসে বা আমাদের দক্ষ যে সেবাদান কর্মী তার কাছে এসে সেবা নিতে বলি। জন্মের 24 ঘন্টার মধ্যে যদি প্রথম সাক্ষাৎটা করেন, তাহলে মায়ের প্রাথমিকভাবে যে আপনার যে অনেক সময় রক্তক্ষরণ হয়, এক্লাম্পসিয়ার সমস্যা দেখা যায়, যে কোনো কিছু উদ্ভূত হোক না কেন, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে নোটিস করা যায় এবং সেটার একটা চিকিৎসা দেওয়া যায়। এছাড়াও একটা শিশু জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু ধরেন যে একেবারে 0 থেকে 28 দিনে যে বয়সটা, এটা খুবই মারাত্মক একটা সময়। এই সময় শিশু মৃত্যুর হারও কিন্তু অনেক বেশি। এই সময়টায় শিশুর যদি কোনো প্রবলেম হয়, সঙ্গে সঙ্গে কিন্তু এটা নোটিস করা যায়। আবার এরপরে ধরেন আপনার জন্মের 2 থেকে 3 দিনের মধ্যে দ্বিতীয় সাক্ষাৎ, এই যে বললাম, এই সময়ও মায়ের কিন্তু কোনো নতুন সমস্যা তৈরি হতে পারে। তারপর জন্মের 7 থেকে 14 দিন এবং শেষে জন্মের 6 সপ্তাহের সময় চতুর্থ সাক্ষাৎটা করা উচিত। এটা বলার কারণ হচ্ছে যে প্রতিটা পদক্ষেপে যখন যখন বিপদটা আসতে পারে, তখন যেন মা এটা নোটিস করা যায় মায়ের জন্য এবং সন্তানের জন্য, তাহলে এটা সঙ্গে সঙ্গে এটা চিকিৎসা দেওয়া যায়, এটা মানে মাতৃমৃত্যু শিশু মৃত্যু কমানো যায়। এবং আরেকটা জিনিস আমি বলি, জন্মের 6 সপ্তাহে যে কথাটা বলা হচ্ছে, এখানে আমাদের কিন্তু জন্মের 6 সপ্তাহে প্রথম টিকা নেয় শিশু। তাহলে যদি মা আসে 6 সপ্তাহে, টিকাটা দিয়ে দিল,
2: কি কি সমস্যার মুখে পড়তে পারেন একজন প্রসূতি শিশুর জন্মের পর থেকে তিনি নিজে যে সমস্ত সমস্যাগুলির সম্মুখীন হচ্ছে এটা কি কি ধরনের হতে পারে?
3: আচ্ছা, প্রথমত আমি বলি যে আমরা দেখেন একটা বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাকে নিয়ে আমরা সব অস্থির হয়ে যাই। মায়েরও যে একটা ঘুম, বিশ্রাম, এরকম অনেক কিছুই দরকার হতে পারে, সেটা কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না। যার জন্য হয় কি, যে একটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশনই হোক, মা কিন্তু বুকে দুধও আবার শিশুকে খাওয়াবে, তার ঘুমের দরকার, তার বিশ্রামের দরকার, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে যে মায়েরও যেন বিশ্রাম হয়। আমরা চেষ্টা করবো মাকেও বিশ্রাম দিতে, কারণ মা তা একসঙ্গে রাত জাগবে, একসঙ্গে বাচ্চাকে দুধ খাওয়াবে, তারপর ব্রেস্ট ফিডিং করাবে, যদি নতুন মা হয় তার জীবনে নতুন একটা অধ্যায় সেটার সঙ্গে খাপ খাওয়াবে। এছাড়াও ধরেন যে মায়ের যোনিপথে রক্তপাত বা লোকিয়া বলে এটা হতে পারে, তারপরে মাসিকের রাস্তায় বা নিম্নাঙ্গের চারপাশে একটা সেলাই দেওয়া হয়, এটাকে এপিসিওটোমি বলা হয়, এটা দিলে একটা ঘা থাকে, এটার পরিচ্ছন্নতা দরকার, এটার হচ্ছে ড্রেসিং করা দরকার হতে পারে, এরকম কিছু হতে পারে, প্রস্রাবে জ্বালা পোড়া এরকম কিছু থাকতে পারে, সেটার জন্য কি কি মানে পরামর্শ পাবে। তারপরে হচ্ছে কি, যে বাচ্চাটা যখন হয়ে যায় তারপরে জ্বরটা আস্তে আস্তে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ধরেন যে ওনার বিভিন্ন রকম প্রবলেম শুরু হতে পারে, সেইগুলোকেও কিন্তু নোটিস করতে হবে এবং সেগুলোর ব্যাপারে পরামর্শ দিতে হবে। কোষ্ঠকাঠিন্যর বিষয়টার জন্য কি কি সাজেশন তাকে দেওয়া যায় এটা দিতে পারে। তারপরে যে এখন গোটা প্রেগনেন্সিতে একটা কিন্তু স্তনেরও পরিবর্তন হয়, স্তন আকারে বড় হয়, দৃঢ় ভারী হয়, ডেলিভারির পর দুধের ফ্লো বাড়লে অতিরিক্ত দুধের চাপ এসবের জন্য স্তনে ব্যথা হতে পারে, ওভার ফ্লোর কারণে প্রয়োজনের অতিরিক্ত দুধের কারণে যে ব্যথা তাকে এনগোর্জমেন্ট বলে, অনেক সময় দুধ লিক করে নিজে থেকে গড়িয়ে পড়ে, এই সবগুলো তাকে কিন্তু ম্যানেজ করতে হবে। তারপরে বাচ্চাকে ঠিক মতো ব্রেস্ট ফিডিং করানোর একটা সিস্টেম আছে, সেই জিনিসটাও কিন্তু শিখিয়ে দেওয়ার দরকার আছে একজন মাকে। তো এই সব সমস্যা একজন নতুন মা কিন্তু ভোগ করতেই পারেন।
2: তো একজন নতুন মা যদি তিনি প্রথমবার সন্তানের মা হয়ে থাকেন, তার ক্ষেত্রে পরিচ্ছন্নতার বিষয়টি তিনি কিভাবে খেয়াল রাখবেন? বিষয়টি হচ্ছে, একে তো তিনি খেয়াল রাখবেন, কিন্তু তার পরিবারের যে বাকি সদস্যরা আছে তাদেরকেও তার প্রতি আলাদা দৃষ্টি দিতে হবে, এটা তার বিশ্রামের জন্য হোক বা পরিচ্ছন্নতা ঠিকঠাক মতো নিয়ন্ত্রণের জন্য হোক, সেই বিষয়টি কিভাবে নিশ্চিত করা যেতে পারে? দুভাবে আপনি পরামর্শ দেবেন, প্রথমত হচ্ছে প্রসূতি নিজে কি করবেন, দ্বিতীয়ত হচ্ছে তার পরিবার পরিজন তাকে কিভাবে সহযোগিতা করতে পারে?
3: হ্যাঁ, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি কোনো ইনফেকশন হয়ে যায়, যেখানে ধরেন যে ওনার যদি সিজার হোক বা নর্মাল ডেলিভারি, এখানে কিছু তো কাটা ছেঁড়া হচ্ছে, এই ক্ষেত্রে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে একজন মায়ের পক্ষে সন্তানকে দেখাশোনা করে নিজের যত্ন নিয়ে আবার ওই ইনফেকশনটাকে ফেস করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে বাচ্চারও কিন্তু একটা যত্নের অভাব হবে, এবং শুধু মায়ের না বাচ্চারও কিন্তু পরিচ্ছন্নতার ব্যাপার আছে এখানে। মা যেমন নিজের যে আপনার যে ইয়েটা হয় আপনার বাচ্চা হওয়ার পরে বেশ কিছুদিন মিনস্ট্রেশন রক্তটা যায় আর কি, সেটার জন্য মা পরিষ্কারভাবে যেমন আপনার প্যাড ইউজ করতে পারে বা পরিষ্কার শুকনা কাপড় ইউজ করতে পারে, এটা একটা। তারপর উনার যে পরিধেয় বস্ত্র সেইগুলাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিন গোসল করা বা স্যাবলন দরকার হলে স্যাবলন দিয়ে পরিষ্কার করা, রোদে শুকানো, এইসব কিছু কিন্তু করতে পারে। এবং এই সময় মা হয়তো নিজে পাচ্ছেন না ভারী কাজগুলো করতে, এই সময় তার যে আশপাশের আত্মীয় স্বজনরা আছেন কাছের মানুষ, তারা কিন্তু তাকে হেল্প করবেন। আবার যে বাচ্চার ব্যাপারেও দেখেন যে বাচ্চাকে যে উনি নিবেন, কোলে নিবেন, দুধ খাওয়াবেন, এই ক্ষেত্রে অবশ্যই তিনি যেন সাবান পানিতে হাতটা ধোয় বাচ্চা ধরার সময়। তারপরে যিনি বাচ্চার নাড়িটা কাটবেন, এটাও আমার একটু বলে দেওয়া উচিত, যিনি নাড়িটা কাটবেন উনি যেন জীবাণুমুক্ত সুতা ব্যবহার করেন। এবং আমরা জানি যে নাড়ি কাটাও বাঁধার পর 7.1 ক্লোরোহেক্সিডিন নবজাতকের নাড়িতে এমনভাবে লাগাবেন যেন সম্পূর্ণ নাড়িটি ভালোভাবে ভিজে যায়। এবং এই জিনিসটা লাগানোর পরে আর কখনোই নাড়িতে হাত যাওয়া যাবে না বা নাড়িটাকে শুষ্ক রাখতে হবে, তাহলে বাচ্চার যে নাড়িতে যে ইনফেকশনটা হতে পারে এটা থেকেও কিন্তু অনেক জটিলতা সৃষ্টি হতে পারে। তাহলে আমরা দেখছি যে শুধু যত্ন বলতে এই পরিচ্ছন্নতা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে। আর একটা জিনিস আমি একটু এখানে নোটিস করতে চাই, সেটা হচ্ছে একজন প্রেগন্যান্ট মা কিন্তু তার খুব মুড সুইং হয়, কারণ হরমোনগত ভারসাম্যহীনতার জন্য এটা হয়ে থাকে। ডেলিভারির পর তার রাতারাতি পরিবর্তন হয়ে যায় না, বরং ডেলিভারির পর বেবি ব্লু সহ নানা রকম পোস্টপার্টাম ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকে। আমরা প্রায় পেপারে পড়ি বা বিভিন্ন জায়গায় যে মা বাচ্চা কোনো সময় মেরেও ফেলছে, কি করে পারে এটা? কারণ উনার যে পোস্টপার্টাম ডিপ্রেশনটা হচ্ছে এটা কিন্তু আমাদের সমাজে আমরা খুব কম গুরুত্ব দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং মাকে সেই রকম করে মানসিক একটা সাপোর্ট একটা দিতে হবে, তাহলে তাকে বুঝতে হবে। এবং এটার জন্য দরকার হলে যদি বাড়াবাড়ি পর্যায়ে যায় মানসিক ডাক্তারের সঙ্গে কথা বলে ওনার এটা ব্যবস্থা করতে হবে,
2: কাউন্সিলিং করার ব্যবস্থা করতে হবে। আসলে আমাদের পুরো সামাজিক যে ব্যবস্থা সেটাতে মানসিক স্বাস্থ্যকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, সবসময় সবশেষে এই জিনিসটা আসে। আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যদি একদম সংক্ষেপে আমাদেরকে একটু বলতেন, এই সময় ভালো থাকার জন্য একজন প্রসূতি মা কি কি পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হতে পারে?
3: এই তো যেটা বললাম আমি, যে ওনার যদি ব্লাড যায় ওটা বেশি হলো না কম হলো, হ্যাঁ, সেই যদি অনেক বেশি ব্লিডিং হয় সেই ক্ষেত্রে উনি যদি আসে আমাদের প্রতিষ্ঠানে, যদি প্রাতিষ্ঠানিক সেবাটা নেন উনি, প্রাতিষ্ঠানিক যে ডেলিভারি সেটা যদি হয়, আমার মনে হয় সবচেয়ে এটা ভালো বাড়িতে না করে, তাহলে হবে কি, যে প্রবলেমটাই আসে ওখানে যে ডাক্তার থাকে নার্স থাকে আমাদের প্রশিক্ষিত, ওনারা কিন্তু সেটা বুঝতে পারেন, ওনারা যেহেতু কন্টিনিউয়াস এই কাজটার সঙ্গে জড়িত, তো এই অতিরিক্ত ব্লিডিং হলে সেটা কিভাবে বন্ধ করা যায়, বা ওই যে বললাম যে ওনার যে সেলাই করা হলো সেই সেলাইটাতে কোনো ক্ষত তৈরি হলো কিনা, তারপর ওনার যে পেট ব্যথা করছে এটা হয়তো উনি জানতে পারেন এত কেন পেট ব্যথা করছে, যে কনস্ট্রাকশন হচ্ছে এটার জন্য, তাই সবকিছু মিলাই আসলে প্রতিষ্ঠানে যদি করা যায় তাহলে এইসব স্বাস্থ্য পরীক্ষাগুলো নর্মালি হয়ে যাবে এবং উনিও কিন্তু বিপদ মুক্ত থাকবেন, মা এবং শিশু দুজনেই
2: নিশ্চিত থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আশা করব আমাদের এই আলোচনা সংক্ষিপ্ত হলেও শ্রোতাদের অনেক উপকারে দিবে, বিশেষ করে নতুন মায়েরা যদি অনুষ্ঠানটি শুনে থাকেন তাহলে তারা তাদের কি করতে হবে, কিভাবে ব্যবস্থা নিতে হবে, পরীক্ষা বা পরিচ্ছন্নতা সব ব্যাপারেই একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সামনে এগোতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
1: সন্তান জন্মদানের পর প্রসূতির স্বাস্থ্য পরীক্ষা ও পরিচ্ছন্নতা বিষয়ে অনেক তথ্য শুনছিলাম। মূলত স্বাস্থ্যই সুখের মূল, আর তাই স্বাস্থ্য ভালো রাখতে সবসময় সচেতন থাকতে হয়। আর স্বাস্থ্য সচেতনতা মানেই শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে সচেতন থাকা।
0: পরিপূর্ণ সুস্থ মানুষ সেই যে শরীরে এবং মনেও সুস্থ। সবচেয়ে জরুরি বিষয় হল শরীরের অসুস্থতা, বলা যায়, দেখানো যায়, বোঝানো যায়, কিন্তু মনের অসুখ কেউ দেখে না, বোঝে না, যদি না সেই মানুষটি মন খুলে কথা বলে।
1: একজন মানুষ মন খুলে তার সাথে কথা বলে যাকে সে নিরাপদ মনে করে, বন্ধু মনে করে। প্রিয় শ্রোতা, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাকে আমাকে সন্তানের বন্ধু হয়ে উঠতে হবে, তাদের মানসিকভাবে সাহস, শক্তি এবং স্বস্তি দেবার জন্য, মন খুলে কথা বলতে দেবার সুযোগ করে দেওয়ার জন্য।
0: অনেক কথার পরে সুরের আমন্ত্রণ, শোনাব স্বাস্থ্য বিষয়ক গান। শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস, গানটি লিখেছেন রফিকুল ইসলাম ইরফান, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: স্বাস্থ্য বিষয়ক গানের পর শুনব স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। হ্যাঁ প্রিয় শ্রোতা, শুরু করছি আপনাদের পাঠানো স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান। আপনি কেমন আছেন? সঞ্চালনায় আছেন নাসিমা রাজ্জাক জুথি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রোতাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব আপনি কেমন আছেন। আমাদের আজকের বিষয় ব্রেইন স্ট্রোকের কারণ, লক্ষণ, প্রতিকার ও করণীয়। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল আলম, নিউরোসার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা। সাথে আছি আমি নাসিমা রাজ্জাক জুথী।

0: আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
1: ধন্যবাদ।
0: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ব্রেন স্ট্রোক বলতে আমরা কি বুঝি?
1: ব্রেন স্ট্রোক বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ব্রেনের এক ধরনের ভাস্কুলার ডিজিজ। এখানে ব্রেনের কোন অংশে রক্ত চলাচল কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া অথবা রক্তক্ষরণ হওয়াকে আমরা ব্রেন স্ট্রোক বলে থাকি। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, আমাদের শ্রোতারা অনেকেই মনে করেন স্ট্রোক হলো হার্টের রোগ। আসলে স্ট্রোক হার্টের রোগ নয়, এটা একটা ব্রেনের রোগ, এবং ব্রেন স্ট্রোক কে আমরা এই জন্য ব্রেন অ্যাটাকও বলে থাকি।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে ব্রেন স্ট্রোক হয় এর কারণগুলো কি বা কেন হয়ে থাকে?
1: ব্রেন স্ট্রোক কেন হয় এটা আসলে সুনিশ্চিত ভাবে জানা যায়নি। বিভিন্ন ধরনের ফ্যাক্টর রয়েছে যেগুলো কারণে ব্রেন স্ট্রোক হতে পারে। এর মধ্যে প্রথম যেটা আসে সেটা হলো উচ্চ রক্তচাপ, এছাড়া ডায়াবেটিস, যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, ওবেসিটি বা স্থূলতা, যাদের ওজন বেশি তাদের হয়ে থাকে, এছাড়াও রক্তে কোলেস্টেরলের পরিমাণ যাদের বেশি থাকে, ডিসলিপিডেমিয়া আমরা বলে থাকি এগুলো, এবং চা কফি অতিরিক্ত লবণ খান, এ ধরনের ব্যক্তিদের ব্রেন স্ট্রোক হতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে ব্রেন স্ট্রোক কত প্রকার বা কয় ধরনের হয়ে থাকে?
1: ব্রেন স্ট্রোক প্রধানত দুই ধরনের হয়ে থাকে। আমরা একটাকে বলি ইসকেমিক ব্রেন স্ট্রোক, যেখানে ব্রেনের রক্ত নালীতে রক্ত চলাচল কমে যায়। এই রক্ত চলাচল কমে যাওয়ার কারণ হলো ওখানে রক্ত ক্লট ফর্মেশন করে অথবা অতিরিক্ত কোলেস্টেরলের জন্য রক্ত নালী সরু হয়ে যায়। এ ধরনের ব্রেন স্ট্রোককে আমরা বলি ইসকেমিক ব্রেন স্ট্রোক। আরেক ধরনের ব্রেন স্ট্রোক আছে, সেটা হলো রক্তক্ষরণ হয়, অর্থাৎ ব্রেনের মধ্যে যে ছোট ছোট রক্ত নালীগুলো থাকে এগুলো ছিঁড়ে যেয়ে বা ফেটে যেয়ে ব্রেনের ভিতরে রক্তক্ষরণ বা রক্ত জমাট বেঁধে যায়, এটাকে হিমোরেজিক ব্রেন স্ট্রোক বলা হয়ে থাকে। এছাড়া আরেকটি ব্রেন স্ট্রোক আছে যেটাকে বলা হয় ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এখানে সাধারণত অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে যান বা অজ্ঞানের মতো হয়ে যান, একটু পরে আবার জ্ঞান ফিরে আসে এবং স্বাভাবিক হয়ে যান। এটা একটা বিশেষ ধরনের মিনি স্ট্রোকও বলা হয়, মেডিকেল ভাষায় আমরা এটাকে ইসকেমিক ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলে থাকি।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কোন রোগী যদি ব্রেন স্ট্রোক হয়ে থাকে তাহলে কি ধরনের লক্ষণ প্রকাশ পাবে?
1: এটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আমাদের রোগীরা কিভাবে বুঝবেন যে তারা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অথবা হতে যাচ্ছেন। ব্রেন স্ট্রোকের অনেকগুলো সিম্পটম থাকে, এর মধ্যে সবই যে সব রোগীর ক্ষেত্রে থাকবে তাও না, তবে সাধারণত যে সমস্যাগুলো থাকে এর মধ্যে এক নম্বর হলো হঠাৎ করে তীব্র মাথা ব্যথা শুরু হওয়া, দুই নম্বর চোখে ঝাপসা দেখা বা চোখে না দেখা, মুখ বেঁকে যাওয়া, যে কোনো হাত বা পা অবশ অবশ ভাব বা অবশ হয়ে যাওয়া, এরপরে বমি বা বমি বমি ভাব হওয়া, জ্ঞানের মাত্রা কমে যাওয়া, কনসাস লেভেল কমে যাওয়া অথবা পুরোপুরি অজ্ঞান হয়ে যাওয়া, মাথা ঘোরানো, এ ধরনের বিভিন্ন ধরনের সিম্পটম থাকে, যেটা সব রোগীর ক্ষেত্রে সব সিম্পটম নাও থাকতে পারে।
0: এখন একজন রোগী বাসায় বসে তার ব্রেন স্ট্রোক হলো, তার রোগীর আত্মীয়স্বজন বা বাসায় যারা থাকবে তারা আসলে কি করে বুঝবে যে এই মুহূর্তে এই রোগীটাকে সাথে সাথে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বা হাসপাতালে ভর্তি করা প্রয়োজন?
1: এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রোগী নিজে বা বাসার লোকজন অথবা তার চারপাশে যারা আছে কিভাবে বুঝবেন যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এটা ওয়ার্ল্ড স্ট্রোক অ্যাসোসিয়েশন থেকে সুন্দর একটা ফর্মুলা তারা দিয়েছেন, সেটাকে ইংরেজিতে বলা হয় ফাস্ট, FAST। এফ হলো ফেস, ফেসিয়াল ডিফর্মিটি, অর্থাৎ মুখ একদিকে বেঁকে যাওয়া বা মুখ ঝুলে যাওয়া, এটা সহজেই অন্যরা খেয়াল বুঝতে পারেন। এ হলো আর্ম, আর্ম বলতে আমরা হাত এবং পা কে বুঝে থাকি। এই আর্মের যদি কোনো দুর্বলতা শুরু হয় সেটা এক হাত পা হতে পারে বা এক হাত অথবা পা এরকম হতে পারে, দুই হাত পাও হতে পারে। তিন নম্বর হলো এস, এস মানে স্পিচ, অর্থাৎ তার যদি কথা জড়িয়ে যায় অথবা কথা বলতে না পারে। এই তিনটা জিনিস দেখলেই যে কেউ মনে করতে পারেন উনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বা হতে যাচ্ছেন। এবং এখানে টিটা হলো টাইম, অর্থাৎ ব্রেন স্ট্রোকের ট্রিটমেন্ট খুব টাইমলি বা আর্লি যদি শুরু করা যায় তাহলে তার কোনো পরবর্তী ইফেক্ট থাকে না। এই জন্য বলা হয়েছে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং তারা এই অল্প সময়ের মধ্যেই যদি রোগীকে হাসপাতালে নিতে পারে তাহলে আউটকামটা অনেক ভালো হয়। এই জন্য ফাস্ট যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে সহজেই ব্রেন স্ট্রোকের রোগীগুলোকে আমরা শনাক্ত করতে পারবো।
0: বাসায় বসে কি ব্রেন স্ট্রোকের রোগীকে প্রাথমিকভাবে কোনো চিকিৎসা দেওয়া সম্ভব?
1: ব্রেন স্ট্রোকের চিকিৎসা আসলে বাসায় বসে করা যায় না। রোগী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে বা সন্দেহ হলে দ্রুত তাকে হাসপাতালে নিতে হবে এবং হাসপাতালেই তার মেইন চিকিৎসা শুরু হবে। তবে কোনো রোগী যদি অচেতন বা অজ্ঞান হয়ে যান সেক্ষেত্রে রোগীকে শুয়ে দিয়ে ঘাড়টাকে সোজা করে শ্বাস প্রশ্বাস নিতে পারে এরকম পর্যায়ে এনে অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে নিতে হবে।
0: ব্রেন স্ট্রোকের রোগীকে আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকগণ কি করে চিকিৎসা দিয়ে থাকেন এই ব্যাপারে একটু আমরা জানতে চাই।
1: ব্রেন স্ট্রোকের একটা রোগী যখন হাসপাতালে আসেন বা আমাদের চেম্বারে আসেন তখন আমরা প্রথমেই রোগীর কি ধরনের স্ট্রোক হয়েছে এটা শনাক্ত করার চেষ্টা করি। প্রথমত আমরা রোগীকে ক্লিনিক্যালি দেখলেই বুঝতে পারি যেটা হিমোরাজিক ইস্কেমিক স্ট্রোক বা স্ট্রোক হলেও তার সিভিয়ারিটি বা স্ট্রোকের মাত্রাটা কতটুকু, এর উপর ভিত্তি করে আমরা চিকিৎসা শুরু করি। অনেক রোগী আছে যে আমরা কিছু ওষুধপত্র লিখে বাসায় পাঠিয়ে দিই এবং অবজারভেশন করে বা ওষুধ খেয়েই চিকিৎসা সম্ভব। তবে কিছু কিছু ক্ষেত্রে রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। ভর্তি হলে সেই রোগীকে আমরা সিটি স্ক্যান অথবা MRI বা কোনো কোনো ক্ষেত্রে দুটোই পরীক্ষা করে থাকি। এছাড়াও কিছু আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা, যেমন তার ডায়াবেটিস আছে কিনা, প্রেশারটা কেমন, রক্তে কোলেস্টেরলের পরিমাণ, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে থাকি, করে আমরা ট্রিটমেন্ট শুরু করি। সাধারণত ইস্কেমিক স্ট্রোক যদি হয় তাহলে রক্ত নালী যাতে প্রসারিত হয় এ ধরনের ওষুধ আমরা দিয়ে থাকি। কোন রক্ত ব্লক যদি হয়ে যায় এই ব্লকটা ছোটানোর জন্য কিছু মেডিসিন আছে, এগুলো আমরা ব্যবহার করে থাকি। আর যে ফ্যাক্টরগুলো রয়েছে যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করি। আর হিমোরাজিক স্ট্রোকের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে ব্রেন স্ট্রোকের চিকিৎসা পরবর্তী বা ব্রেন স্ট্রোক হওয়ার পরে আপনারা কি ধরনের পুনর্বাসন পদ্ধতি ব্যবহার করে থাকেন বা কিভাবে সেই রোগীকে পুনর্বাসন করা উচিত?
1: ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে শুধু প্রাথমিক চিকিৎসাটাই মেইন না, এই রোগীর ক্ষেত্রে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন খুবই জরুরি। এর মূল কারণ হলো ব্রেন স্ট্রোকের ফলে আমরা যে প্রথমে চিকিৎসা দিই, দেওয়ার পরেও কিছু কিছু রোগীর ক্ষেত্রে কিছু পার্মানেন্ট ডিসএবিলিটি থেকে যেতে পারে। যেমন অনেক রোগীর প্যারালাইসিস অথবা হেমিপ্যারেসিস, একদিকে হাত পা অবশ থাকতে পারে, সেই ক্ষেত্রে ব্রেনের যে অংশে স্ট্রোক হয়েছে সেখানে হয়তো ব্রেনের পার্মানেন্ট কিছু ড্যামেজ হয়েছে। এই ধরনের রোগী পরবর্তীতে ফিজিওথেরাপি অর্থাৎ ফিজিক্যাল ব্যায়াম খুবই ইম্পর্টেন্ট, ব্যায়াম করা যেতে পারে, এটাকে আমরা ফিজিওথেরাপি বলে থাকি। এছাড়াও কিছু কিছু রোগীর ক্ষেত্রে যারা কথা বলতে পারে না বা কথা অস্পষ্ট, ওনাদের জন্য স্পিচ থেরাপির ব্যবস্থা আমরা করতে পারি। স্পিচ থেরাপি দিলে আস্তে আস্তে সে স্বাভাবিক কথা বলতে পারে। এছাড়াও আছে অকুপেশনাল থেরাপি। অকুপেশনাল থেরাপি হলো এই যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি অনেকদিন পর যাতে উনি স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারেন বা কিছু কাজ করতে পারেন, জন্য স্পেসিফিক কিছু কাজ আমরা সূক্ষ্ম কাজ তাকে শিখিয়ে দিতে পারি যেটাতে সে পরবর্তীতে তার জীবিকা নির্বাহ করতে পারে, এটাকে আমরা অকুপেশনাল থেরাপি বলি। এছাড়াও কগনিটিভ থেরাপি নামে থেরাপি আছে, যেখানে মেমোরি, ইন্টেলেকচুয়াল ফাংশন এগুলোকে আমরা ইম্প্রুভ করতে পারি। কাজেই ব্রেন স্ট্রোকের চিকিৎসা শুধু হাসপাতাল থেকে বাড়িতে গেল এতেই শেষ না, সঠিক এবং সময় মতো এবং প্রয়োজনীয় সময় পরিমাণ পুনর্বাসন খুবই জরুরি।
0: ব্রেন স্ট্রোক কিভাবে প্রতিরোধ করা যায়?
1: ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে আসলে প্রতিরোধ খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে ম্যাক্সিমাম রোগীর কিছু না কিছু ডিসএবিলিটি থেকে যায়। এই ডিসএবিলিটি যদি না হয় তাহলে ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে প্রতিরোধই আমি মনে করি সবচেয়ে বড় উপায়। এবং এই প্রতিরোধ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, এর আগেও বলেছি, যেগুলো ফ্যাক্টর ব্রেন স্ট্রোক করে সেই ফ্যাক্টরগুলোকে আমরা কন্ট্রোল করব। যেমন কোনো ব্যক্তির যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে উনি নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেশারের ওষুধ খাবেন এবং রক্তচাপটা নিয়ন্ত্রণ করবেন। দুই নম্বর, যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে উনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন। তিন নম্বর, তার রক্তে যদি কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে বা ডিসলিপিডিমিয়া থাকে তাহলে কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট বা মেডিসিন পাওয়া যায় সেগুলো খাবে, সঙ্গে সঙ্গে তার খাদ্য তালিকা থেকে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করবে। যদি কারো প্রেশার বেশি থাকে তাহলে উনি লবণ অ্যাভয়েড করবেন অথবা কম খাবেন। এছাড়া মডিফিকেশন অফ লাইফস্টাইল, যেমন আমাদের যাদের ওজন বেশি তারা ওজন কমিয়ে ফেলতে পারি, রেগুলার এক্সারসাইজ, সকাল এবং বিকালে হাঁটা অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, এগুলোর মাধ্যমে ব্রেন স্ট্রোক প্রতিরোধ সম্ভব।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে শুরুতে লিখেছেন জুবায় আল ফাহাদ গফরগাঁও ময়মনসিংহ থেকে। উনি জানতে চেয়েছেন যে ব্রেন স্ট্রোক হতে পারে এটা বোঝার কি ধরনের লক্ষণ বা উপায়গুলো রয়েছে।
1: ধন্যবাদ। আমি আগেই বলেছি ফাস্ট, FAST, এফ মানে ফেস, রোগীর মুখের দিকে তাকালে তার মুখ যদি বেঁকে যায় বা একদিকে ঝুলে পড়ে তাহলে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হতে পারেন তিনি। এ হলো আর্ম অর্থাৎ হাত এবং পা, কোনো হাত পা যদি অবশ অথবা দুর্বলতা থাকে তাহলে ব্রেন স্ট্রোকের লক্ষণ এটা। আর এস হলো স্পিচ, স্পিচ মানে রোগীর কথা বন্ধ হয়ে যাওয়া বা জড়িয়ে যাওয়া, কথা জড়িয়ে গেলে এটা ব্রেন স্ট্রোকের লক্ষণ হতে পারে। আর টি হলো টাইম, টাইম মানে যত তাড়াতাড়ি রোগীকে ডাক্তারের কাছে নেওয়া যায় তত ভালো।
0: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছে মোহাম্মদ সাদাত হোসেন, তিনি আমাদেরকে লিখেছেন কিশোরগঞ্জ থেকে। তিনি লিখেছেন, আমার একজন কাজিন যার নাম জিল্লুর রহমান ও বয়স প্রায় 57 বছর, 2 বছর আগে তার ব্রেন স্ট্রোক হয়, তবে দ্রুত চিকিৎসার ফলে তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। বিশেষ করে তিনি ঠিকমতো কথাবার্তা বলতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন কিন্তু হাঁটতে পারেন না। ব্রেন স্ট্রোকের পর ডাক্তার তাকে কিছু থেরাপি সাজেস্ট করেছিলেন কিন্তু তিনি সেগুলো যথাযথভাবে করতে পারেননি। এখন প্রায় 2 বছর অতিক্রান্ত হয়েছে। আমার প্রশ্ন হল, কি করলে তিনি পুরোপুরি হাঁটাচলা করতে পারবেন বা থেরাপিগুলো যদি তিনি এখন কন্টিনিউ করেন তাহলে হাঁটতে পারবেন কিনা?
1: ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের মধ্যেই উত্তর রয়ে গেছে। আমরা একটু আগে আলোচনা করলাম ব্রেন স্ট্রোকের ট্রিটমেন্ট শুধু মেডিসিন বা অপারেশন নয়, এর পরবর্তীতে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন খুবই জরুরি। এই রোগীর যেহেতু কথাবার্তা বলতে পারেন তার মানে তার লিম্ব উইকনেস বা পায়ের দুর্বলতা রয়ে গেছে, এটা যদি উনি নিয়মিত ব্যায়াম করতেন তাহলে অলমোস্ট নিয়ার নর্মাল হয়ে যেতেন, অর্থাৎ স্বাভাবিক হাঁটাচলা করতে পারতেন। যেহেতু নিয়মিত ব্যায়াম করেননি বা ফিজিওথেরাপি নেননি এজন্যই উনি হাঁটতে পাচ্ছেন না। তবে দুবছর হয়ে গেলেও এখনো যদি তিনি নিয়মিত অ্যাডিকুয়েট ফিজিওথেরাপি নেন এবং ব্যায়াম কন্টিনিউ করেন আমি মনে করি উনি অনেকটাই সুস্থ হবেন এবং নিজে নিজে হেঁটে তার প্রয়োজনীয় কাজগুলো সারতে পারবেন।
0: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন সাবরিন সুলতানা, তিনি মাদারীপুর থেকে আমাদেরকে লিখেছেন যে যার একবার ব্রেন স্ট্রোক হয়ে গেছে তার পরবর্তীতে কিভাবে জীবনযাপন করা উচিত?
1: এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যার একবার ব্রেন স্ট্রোক হয়ে গেছে পরবর্তীতে তার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি। কাজেই তাকে যে মেডিকেশনগুলো দেওয়া হয়েছে, যে ওষুধগুলো দেওয়া হয়েছে এগুলো উনি কন্টিনিউ করবেন, এবং তার যদি কোনো কোমরবিডিটি থেকে থাকে যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এগুলো নিয়ন্ত্রণ করবেন, ওজন বেশি হলে ওজন কমিয়ে ফেলবেন, নিয়মিত ব্যায়াম করবেন, সকাল এবং বিকেলে হাঁটাহাঁটি করবেন, অর্থাৎ লাইফস্টাইলটাকে মডিফাই করবেন, এবং আরো যদি লবণ খাওয়ার অভ্যাস বেশি থাকে লবণ কম খাবেন, তাহলেই তার পরবর্তীতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।
0: ডাক্তার শফিউল আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ব্রেন স্ট্রোক সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য, সেই সাথে শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে।
2: বন্ধুরা একটু খেয়াল করুন, আপনার বাড়িতে কোথাও যদি পরিষ্কার পানি তিন দিনের বেশি জমা থাকে তাহলে নিজ দায়িত্বে সেসব বদলে দিন।
3: এছাড়াও খেয়াল করুন, ফ্রিজের ট্রে, ফুলদানি, ফুলের টব, বালতি, পড়ে থাকা ভাঙা কোনো পাত্রে তিন দিনের বেশি পানি জমে আছে কিনা, থাকলে দ্রুত পরিষ্কার করে ডেঙ্গু প্রজনন ক্ষেত্র নির্মূল করুন, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ করুন।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের পরবর্তী অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার শুনতে পাবেন আজ বিকেল 4:05 শোনার আমন্ত্রণ রইল।
3: অনুষ্ঠান শেষ করার আগে জানিয়ে যাই আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন তনিমা করিম, উপস্থাপনায় আমি আবু বকর সিদ্দিক
2: এবং আমি তনিমা করিম, সম্পাদনা করেছেন নুরুল আমিন এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করলেন চাহিদা মঞ্জুরি।
4: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছি তাসমি চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে এখন ফেনীর পথে রয়েছেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, তিনি সকাল ৮:৪০ সড়কপথে তার গুলশানের বাসভবন থেকে ফেনী জেলার পরশুরামের উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফেনীতে এটি তারেক রহমানের প্রথম সফর। কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী পরশুরামে খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, ভিন্ন মত ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্রের আসল শক্তি। তিনি গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে মন্তব্য করেন। কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে আটক এক স্কুল শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে সসম্মানে ছেড়ে দেওয়ায় মাহদি আমিন বলেন, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানাকে শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দিতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি আরও লেখেন, প্রধানমন্ত্রী মনে করেন কারো মতের সঙ্গে একমত না হলেও তার মত প্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র উল্লেখ করেন, ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে শক্তিশালী করবে বলে প্রধানমন্ত্রী বিশ্বাস করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আজ রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ভিত্তি ফলক উন্মোচন করেছেন। এর মধ্য দিয়ে এই সদর দপ্তর প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হল। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ই ডিসেম্বর প্রতিবছর বিশ্ববাপী ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়। যুগান্তকারী এই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার। চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি লিটার ডিজেল দাম ১৩৫ টাকা, অক্টেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অক্টেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা করা হয়। আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় বিমান হামলা চালিয়ে অন্তত ২২ জনকে হত্যার দাবি করেছে পাকিস্তান। আজ পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আফগানিস্তানের দুটি এলাকায় বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করে। অন্যদিকে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, গতরাতে কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানি বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৯ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস ক্রিকেটে জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ১৭০ রানের জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কা এখন ভারতের বিপক্ষে ব্যাট করছে। এদিকে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করে। এদিকে একই স্টেডিয়ামে আজ প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছে পাকিস্তান। ফুটবল। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 4/10/2026 রোববার বেলা 2:20 শুনবেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। বিষয়, বিদেশে উচ্চ শিক্ষার সম্ভাবনা ও প্রস্তুতি। অংশগ্রহণে প্রফেসর ড মোহাম্মদ রকিবুল কবির, ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড অন্টারপ্রেনারশিপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সঞ্চালনায় থাকবেন রহমান রাশেদ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে জানতে ফোন করুন 0155-3841-500 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশার ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পাঁচ মিশালি গান। প্রথমেই শুনবেন দেশের গান, কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী। গানটির কথা লিখেছেন হেলালুদ্দিন আহমেদ এবং সুর করেছেন শাহীন সর্দার।

0: বাংলাদেশ বেতার। এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 মেগাহার্টজে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলা সফরকালীন পরশুরাম উপজেলার খোয়াইঘাট মহুরী ব্রিজ এলাকায় মহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে এখন।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধু, শুভ সময়। আমরা আনন্দের সাথে জানাচ্ছি আজ দিনব্যাপী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলার পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করবেন এবং সেখানে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপরই কিন্তু তিনি ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে উপস্থিতি এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগদান করবেন। তারপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হবেন এবং জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন এবং সবশেষে তিনি আজ ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন এবং ভাষণ প্রদান করবেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ দিনব্যাপী এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠান শোনার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিমা আফরোজ সোহেলি
2: এবং আমি ফয়সাল আহমেদ
1: এবং আমাদের সাথে আরও যোগদান করবেন শামীম আহমেদ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এই মুহূর্তে কিন্তু আমরা অপেক্ষা করে আছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলার পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসনের প্রথম পর্যায়ের যে প্রকল্পের শুভ উদ্বোধন করবেন সেখানে আমরা আশা করছি তিনি কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন।
2: বাংলাদেশ বেতার এই উদ্বোধন অনুষ্ঠানটি যে সরাসরি সম্প্রচারের সঙ্গে যুক্ত আছে, আমরা কিন্তু অনুষ্ঠানটি শুরু হওয়া মাত্রই যখনই প্রধানমন্ত্রী উপস্থিত হবেন আমরা কিন্তু আপনাদেরকে সেই অনুষ্ঠান প্রাঙ্গণের সবকিছুই কিন্তু আপনাদেরকে জানাবো এবং সম্পৃক্ত করব, সংযুক্ত করব, আর সেই প্রত্যাশা আমাদের আছে আর আপনারাও আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন, সেটাই আমাদের প্রত্যাশা।
1: চলুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করি এবং অপেক্ষা করতে করতে শুনি দেশের গান।

0: সুপ্রিয় বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি ফেনী জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সবার আগে বাংলাদেশ লেখা সেই ক্যারাভ্যানে সবুজ এবং লালের লাল রং দিয়ে যে তৈরি, যেটিতে করে
1: লাল সবুজের সে বাহন থেকে আসলে বুকে বাংলাদেশকে ধারণ করে আসলে প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন ফেনীতে এবং তিনি তার বাহন থেকে নামবেন। এর আগে উৎসব মুখর পরিবেশে উৎসুক যে জনতা, সে জনতার ভিড় দেখতে পাচ্ছি, একেবারে আনন্দ মুখর একটা পরিবেশ,
0: সাথে বৃষ্টি,
1: সাথে বৃষ্টি, শরতের আসলে বৃষ্টি, শরতের আকাশ যেটা বলে, হুটহাট যে কোনো সময় কিন্তু বৃষ্টি নেমে আসতেই পারে। তারপরেও কিন্তু জনতার উচ্ছ্বাস কমছে না এবং জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি, ছাতা নিয়ে, সাদা ছাতাও দেখা যাচ্ছে, নানান রকম রঙের পোশাকে, কেউ কেউ একই রঙের পোশাকে কিন্তু সেজেছেন, একটা অন্যরকম শৃঙ্খলাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
0: আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চটি তৈরি করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমরা যেটা বলছিলাম যে পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মোহরী ব্রিজ এলাকার মোহরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প, যেটি সেটির উদ্বোধন করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এই মুহূর্তে সেখানে বৃষ্টি হচ্ছে, যেমন তেমনি বৃষ্টির যেমন ঢল নেমেছে তেমনি মানুষের ঢল নামাটাই স্বাভাবিক, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উপস্থিত। আমরা দেখতে পাচ্ছি যে করতালির মধ্য দিয়ে মাননীয়
1: প্রধানমন্ত্রীকে তারা কিন্তু বরণ করে নিচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। তো আমাদেরও ভালো লাগছে এবং এভাবেই কিন্তু চাই সবার আগে যে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কথা নিয়েই আমরা বলতে চাই, এভাবে বাংলাদেশ সবার আগে থাকবে, বাংলাদেশের জন্য ইতিবাচক সকল কিছুতে আমরা এগিয়ে যাব। এবং প্রধানমন্ত্রী তার বাহন থেকে নামবেন, একেবারেই বাহনের পাশেই কিন্তু সবাই অবস্থান করছেন, তাকে এগিয়ে নিচ্ছেন। আর বলতে চাই দীর্ঘদিন ধরে ফেনীবাসীর কিন্তু এটা দীর্ঘদিনের দাবি, একটা স্বপ্ন বলতে পারি আমরা, দীর্ঘদিনের যে বন্যা পরিস্থিতির সমাধানের জন্য, স্থায়ী সমাধানের জন্য কিন্তু এই প্রকল্পগুলো একেবারে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।
0: শ্রোতা বন্ধুরা, 1,542,66,00,000 টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাচ্ছে এই প্রকল্পটি, যার অনুমোদন করা হয়েছে গত 16 জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে, অর্থাৎ একনেক থেকে।
1: আর প্রতি বছর বর্ষা মৌসুমে ফেনীর মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদী দিয়ে কিন্তু পাহাড়ি ঢলের পানি প্রবেশ করে জেলার বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয় এবং এতে হাজার হাজার পরিবার দুর্ভোগে পড়ে, ফসলি জমি, পুকুর, বাড়িঘর এবং গ্রামীণ যে সড়ক সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং বিগত বছরগুলোতে আমরা দেখেছি বেশ নাজুক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং দীর্ঘদিন ধরে ফেনীবাসীর কিন্তু এটাই তাদের একটা দাবি। আর নদী আসলে শুধুই যে স্রোত বয়ে চলে এমন নয়, নদী কিন্তু জীবন জীবিকাও বয়ে নিয়ে যায়। আর সেই নদী তীরেই কিন্তু যুগে যুগে ইতিহাস যদি আমরা দেখি, সভ্যতার নির্মাণ হয়েছে।
0: আর আমরা যেমনটা জানি যে এরকম বন্যা পরিস্থিতির কারণে এখানে এই এলাকাগুলোতে কিন্তু দীর্ঘস্থায়ী বন্যা যেমন হয়, পানি জমে থাকে, যে গৃহস্থালী বাড়িগুলো আছে সেখানেও কিন্তু পানি জমে থাকে, যার ফলে হয় কি,
1: জনদুর্ভোগ
0: তো হয়, পাশাপাশি মাটি ক্ষয় হয়, ভূমি ক্ষয় হয়। এবং যে বৃক্ষ, এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যে এলাকায় যাবে সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করতে যাবেন, তো এই এলাকায় কিন্তু এই পানি জমানভূমির কারণে ঠিকমতো গাছগাছালি জন্মাতে পারে না। আর আমরা আশা করছি যে আজকে এই যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী হেঁটে সেই পরশুরামের যে ইয়েটি করা হবে, নিষ্কাশনের যে সেচ প্রকল্পটি করা হবে, সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করছেন এবং সেটি দেখছেন,
1: সেটি দেখছেন তিনি একটু,
0: হ্যাঁ, জুন মাসে যেটি মাননীয় প্রধানমন্ত্রী
1: যাচ্ছেন এবং
0: এই মুহূর্তে সেই বিষয়টিই কথা বলছেন, যে জুন মাসে একনেকে যেটি পাশ করা হয়েছিল সেটি তিনি জানতে চাচ্ছেন। এই মুহূর্তে তাকে সেখানে ব্রিফিং করা হচ্ছে যে এখানে
1: প্রকল্পটির আমরা দেখতে পাচ্ছি একেবারে সচিত্র যে মানচিত্র আছে, সেই মানচিত্রের সামনে দাঁড়িয়ে কিন্তু তাকে প্রকল্পের বিষয়ে বলা হচ্ছে। আর আমরা যদি একটু বলি, এই প্রকল্পের আওতায় কিন্তু 68 কিলোমিটার বাঁধ নির্মাণ, 83 কিলোমিটার নদী পুনঃখনন, 11 কিলোমিটার নদীটির প্রতিরক্ষার কাজ এবং একটি এলিভেটেড টেম্প নির্মাণ করা হবে এবং প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে বন্যার কবল থেকে স্থায়ীভাবে রক্ষা পাওয়ার আশা করছেন স্থানীয় বাসিন্দারা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের যে সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ এই স্লোগান কিন্তু তারই মধ্যে প্রতিফলন কিন্তু এই ধরনের প্রকল্প যেখানে বন্যা মোকাবেলায় একটি টেকসই সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জনতার ভিড়ে এর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জনতার ভালোবাসায় সিক্ত হচ্ছেন এবং এই প্রকল্পের বিষয়ে তিনি কিন্তু দেখছেন শুনছেন এবং তাকে কিন্তু ঘিরে জনতার উচ্ছ্বাস রয়েছে। তিনি একেবারে ভালোবাসায় সিক্ত হয়েই এই প্রকল্পের নানাবিধ বিষয় নিয়ে কিন্তু জানছেন এবং সচিত্র ও যে বর্ণনা আছে সেটাই কিন্তু তাকে দেখানো হচ্ছে এবং তিনিও তাই দেখে দেখছেন। আমরা
2: এবং এই নদীগুলি খননের ফলে স্যার এটাতে স্যার 1,30,00,000 পানি বেশি জমা হবে এবং আমরা স্যার 8,800 হেক্টর এলাকায় সেচ প্রয়োগ করতে পারবো, বেশি সেচ প্রদান করতে পারবো এবং আমরা টোটাল এলাকায় 45,000 স্যার গাছ রোপণ
3: ত্রিপুরা হলে এখান থেকে 3.5 কিলোমিটার থেকে
0: প্রধানমন্ত্রী এখান থেকে যে শুনছিলেন যে প্রকল্পটি যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে এখানকার প্রকল্প পরিচালকদের কাছ থেকে তিনি সে বিষয়ে বিস্তারিত জানলেন। এই মুহূর্তে কিন্তু তিনি তাকে দেখতে পাচ্ছি যে মঞ্চটি তৈরি করা হয়েছে সে মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী উঠে এসেছেন এবং লাল পর্দা ঘেরা যে স্মারকটি করা হয়েছে এখানে মাননীয় প্রধানমন্ত্রী যেটি উদ্বোধন করলেন এই প্রকল্পে সেটিও তিনি লাল পর্দা সরিয়ে উদ্বোধন করলেন,
1: উদ্বোধনী ফলক তিনি উন্মোচন করলেন এবং এরই মাধ্যমে এই প্রকল্পের শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান করলেন। বৃষ্টি বিঘ্নিত
0: কিছুক্ষণের মধ্যে এখানে দোয়া অনুষ্ঠিত হবে। শ্রোতা বন্ধুরা, দোয়ার মাধ্যমে এখানে উদ্বোধন হয়ে গেল। যেটি উদ্বোধনের কথা আপনাদেরকে বলছিলাম সেটি হচ্ছে পরশুরাম উপজেলাতে ফেনী জেলার পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মোহরী ব্রিজ এলাকায় মোহরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসনের প্রথম পর্যায়ের প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং দোয়া অনুষ্ঠিত হল। আমরা আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে কিন্তু এখানে একটি বৃক্ষ রোপণ করছেন। এই প্রকল্পের উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে মাটিতে একটি বৃক্ষরোপণ করছেন এবং এই মুহূর্তে তিনি সেখানে সেই গাছে পানি দিচ্ছেন।
1: এই প্রকল্প প্রাঙ্গণে কিন্তু বৃক্ষ রোপণের মাধ্যমে উদ্বোধনী পর্বের আরো একটি পর্যায়ে আর কি তিনি করতে যাচ্ছেন করছেন সেচ দিয়ে বৃক্ষরোপণ সম্পন্ন করছেন এবং বেশ কয়েকটি বৃক্ষ কিন্তু রোপণ করছেন। একেবারে প্রস্তুত করা আছে বৃক্ষরোপণের জন্য, সেই প্রস্তুতি যে আছে সেখানে তিনি একে একে বৃক্ষরোপণ করে সেচ দিয়ে

0: গিয়ে চলছে প্রধানমন্ত্রীর হাত ধরে।
1: শ্রোতা বন্ধুরা, যেমনটা বলছিলাম যে দীর্ঘদিন ধরে ফেরিবাসীর কিন্তু প্রাণের তাগিদ ছিল এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণের। এই প্রকল্পের মাধ্যমে সেই দাবির বাস্তবায়ন হতে যাচ্ছে বলেই আমরা মনে করছি। প্রকল্পের আওতায় 68 কিলোমিটার বাঁধ নির্মাণ,
0: 83
1: কিলোমিটার নদী পুরো খনন, 11 কিলোমিটার নদী তীর প্রতিরক্ষা কাজ এবং একটি এলিভেটেড টেম্প নির্মাণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সাঁকো তৈরি করা হয়েছে এখানে, তার দুপাশেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ তাকে হাততালি দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত চারদিক। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সকলের উদ্দেশ্যে হাত নেড়ে এগিয়ে যেতে দেখতে পাচ্ছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের যে সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ স্লোগান, তারই অন্যতম প্রতিফলন এই ধরনের প্রকল্প যেখানে বন্যা মোকাবেলায় একটি টেকসই সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
0: জনতার ভিড় নিয়েই যা ভালোবাসায় সিক্ত হই, মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পের এর সকল কার্যক্রমের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তিনি মঞ্চের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। জনতার ভালোবাসায় সিক্ত হয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি স্নাত এই সময়টাও একেবারে আনন্দ মুখর উৎসব মুখর অবস্থা বিরাজ করছে ফেনীর
1: পরশুরামে। বন্যা নিয়ন্ত্রণ খুবই জরুরি এবং পাশাপাশি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরকার গঠনের পর থেকে কিন্তু আরেকটি বিষয়ের দিকে খুব লক্ষ্য করছিলেন, সেটি হচ্ছে কি, খাল খনন। আর এই খাল খননও কিন্তু বন্যা নিয়ন্ত্রণের জন্যই তিনি বিশেষভাবে জোর দিচ্ছিলেন। এবং আপনারা জানেন পানি জমে থাকার ফলে যে অঞ্চলে পানি জমে থাকে বা বন্যার পানি সরে যায় না সেই অঞ্চলে কিন্তু কি হয়, ফসলের জমিও ক্ষতিগ্রস্ত হয়।
0: জলাবদ্ধতার জন্য আসলে প্রত্যেকটি প্রকল্প একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত। আপনি পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য যেমন খাল খননের প্রয়োজন আছে, ঠিক তেমনি পানি নিষ্কাশন কিংবা আমরা যেখানে দেখতে পাচ্ছি যে খাল পুনঃখননের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। তো আমরা এই কর্মসূচিগুলো দেখতে পাচ্ছি এবং খাল পুনঃখননের সবচেয়ে তাৎক্ষণিক সুফলগুলোর একটি হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বৈচিত্র্য বৃদ্ধি, খালগুলো পুনরুজ্জীবিত হলে সেখানে বর্ষার পানি সংরক্ষণ করা সম্ভব হবে যা শুষ্ক মৌসুমে সেচের মাধ্যমে ব্যবহার করা যাবে। এর ফলে কৃষকেরা বছরে একাধিক ফসল কিন্তু উৎপাদন করতে পারবেন।
1: শ্রোতাবন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন সেই জায়গায় যেখানে তিনি কোদাল নিয়ে প্রস্তুত যে জায়গাটি, এখানে এই জায়গাটি অনেক পিচ্ছিল হয়ে আছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেখানে পৌঁছে গেছেন। এখানে তিনি যে নদী খনন করবেন, নদীকে যে নিষ্কাশন, জল নিষ্কাশনের জন্য যে জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হবে তার উদ্বোধন তিনি করছেন কোদাল দিয়ে মাটি খনন করে।
0: নদীর পুনঃখননের যে কর্মসূচি আছে তার উদ্বোধনও কিন্তু তিনি করছেন। এরই মধ্যে উদ্বোধন পর্বটিও কিন্তু হচ্ছে, তিনি একটু একটু করে এই আমরা এখনই দেখতে পাচ্ছি যে নদী খননের জন্য কোদাল হাতে প্রধানমন্ত্রীর এরই মধ্যে মাটি কেটেও নিচ্ছেন। আর জনতা সেই উৎসব মুখর পরিবেশে আরো উচ্ছ্বাস প্রকাশ করছে দেখতে পেয়ে। তো নদী খনন, নদী পুনঃখননের এই কার্যক্রমের উদ্বোধনও কিন্তু হচ্ছে, হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি।
1: এবং আমাদের মনে হয় যে এই সময়টা, যে বৃষ্টি স্নাত এই মুহূর্ত, এই বৃষ্টির জলাবদ্ধতার কারণেই তো এই ধরনের বন্যা বা এই ধরনের পরিস্থিতি হচ্ছে। তো এই মুহূর্তটাতেই এই কাজটি করা একটা ভীষণ রকম আনন্দের। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা শ্রমিক হিসেবে আছেন তারাও কিন্তু এলাকার জনগণ, তারা সকলেই তাদেরকে দেখছি আকাশি রঙের টি শার্ট পরিহিত অবস্থায়। তারা মাটি খনন হয়ে গেল এবং তারা সেই মাটি মাথায় করে নিয়ে যাবে,
0: খুব শৃঙ্খলভাবে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোদাল দিয়ে বা মাননীয় প্রধানমন্ত্রী যেমন মাটি কেটে নিচ্ছেন, ঠিক তেমনি যে বাঁশের বেতের যে ঝুড়ি আছে সেই ঝুড়িতে মাটি ভরাট করে ভর্তি করে সে মাটি আবার পৌঁছে দেয়া হচ্ছে। খাল খনন, নদী খনন করে নদীকে সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে সে কার্যক্রমের শুভ উদ্বোধন পর্বটি এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে।
1: শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে যে সেচ পাম্পের ব্যবস্থা করা হয়েছে বা নদীর গভীরতা জলাবদ্ধতা দেখার জন্য যে যানটি এখানে রয়েছে, একটি লঞ্চ, সেখানে কিন্তু সবার আগে বাংলাদেশ লেখা যে জেটিটি তৈরি করা হয়েছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন এবং এখানকার কর্মসূচি বা প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানছেন। এখানে আমরা সেনা সদস্যদেরও দেখতে পাচ্ছি এবং প্রকল্পের যে ইঞ্জিনিয়াররা রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। শ্রোতা বন্ধুরা,

0: আপনারা জানেন যে ফেরিন জেলা কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘেঁষে অবস্থিত এবং পাহাড়ি ঢল থেকে নেমে আসা কহুয়া, মোহরী এবং সিলোনিয়া নদী শতাব্দীর পর শতাব্দী জুড়ে এই অঞ্চলের কৃষি এবং জীবনযাত্রাকে প্রভাবিত করে
1: এবং এই ঢলের পানিতে কিন্তু কখনো কখনো জলে ভেসে যাচ্ছে, আবার কখনো কিন্তু পানির যে প্রয়োজনীয়তা শুষ্ক মৌসুমে সেটাও কিন্তু আমরা দেখি। আর নদীর স্রোত আসলে শুধু যে স্রোত বহন করে এমন নয়, নদী বহন করে একটি জনপদের জীবন, জীবিকা,
0: ঐতিহ্য, সংস্কৃতি, আবেগ সবকিছু। এটা ঠিক বলেছেন,
1: মানুষের নিরাপদ বসতি যেমন নদীর উপর নির্ভর, ঠিক তেমনি কৃষি সমৃদ্ধি, টেকসই উন্নয়ন সবকিছুর সাথেই কিন্তু নদী সম্পৃক্ত।
0: মানে অর্থনৈতিক চালিকা শক্তিকেও নদী হিসেবে, নদীকে আমরা দেখে এসেছি যে নদী তীরবর্তী অঞ্চলে কিন্তু
1: সভ্যতা গড়ে ওঠে এবং তা যে কতটা গুরুত্বপূর্ণ সেটার প্রমাণ কিন্তু আমরা সবসময় দেখে থাকি, আজকেও কিন্তু সেটা দেখছি। এবং আমাদের আজকের প্রধানমন্ত্রীর যে কর্মসূচিগুলো আছে নদীকে ঘিরে, তার মধ্যে কিন্তু নদী পুনঃখনন অন্যতম এবং পুনঃখননের মাধ্যমে নদীর নব্যতা যেমন আসবে, ঠিক তেমনি জলাবদ্ধতা, নিষ্কাশন, কৃষির সমৃদ্ধি সবকিছুই কিন্তু সম্পৃক্ত। এবং আমরা চাই এভাবেই সবার আগে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে যে বিষয়গুলো সংশ্লিষ্ট সেই বিষয়গুলোও কিন্তু সবার আগে গুরুত্ব পাবে, সেই বিষয়গুলোও কিন্তু সবার আগে এগিয়ে নেওয়া হবে। আর তার প্রতিফলন কিন্তু আজকের এই কর্মসূচি, আজকের এই কর্মসূচিতে আমরা তাই দেখতে পাচ্ছি। বৃক্ষরোপণ দিয়ে যেমন শুরু করা হয়েছে, নদীর পুনঃখনন দিয়েও কিন্তু কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী এরই মধ্যে শুভেচ্ছা বিনিময় করবেন, এখানে যে উৎসুক জনতা আছেন, ভালোবাসায় সিক্ত করে যারা তাকে ঘিরে রেখেছেন, এখনো সেখানে মঞ্চ সাজিয়ে রাখা হয়েছে, সেই মঞ্চেও তিনি যাবেন। আমরা এমনই প্রস্তুতি কিন্তু চারপাশে দেখতে পাচ্ছি এবং নদী পুনঃখননের জন্য যেই ব্যবস্থা করা হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি।
0: হ্যাঁ, আমরা যেমন দেখলাম নদী পুনঃখননের জন্য অন্যতম একটা জিনিস খেয়াল করো যে মানুষকে সরাসরি যেটা যে একটা প্রক্রিয়া যে মাটি কোদাল কেটে নদীকে, নদীর মাটি উঠিয়ে নদীকে পুনঃখনন করা, পাশাপাশি আমরা কিন্তু যে প্রযুক্তিগতভাবে যেই মাটিকে উঠিয়ে নেওয়া হচ্ছে নদী থেকে, সেটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে উদ্বোধন করলেন যন্ত্রের মাধ্যমে, যে জল থেকে, জলের নিচে যে মাটির স্তর জলের জন্য দেখা যাচ্ছে না কিন্তু মাটির স্তর আসলে উপরে উঠে গেছে, সেটি কিন্তু তিনি ড্রেনেজের মাধ্যমে এই মুহূর্তে উদ্বোধন করলেন। মাটি সরিয়ে নেওয়া হবে
1: আসলে কোদাল দিয়ে মাটি খননের প্রতীকী উদ্বোধন তো করলেনই, একই সঙ্গে প্রযুক্তি দিয়ে যেভাবে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হয়, নদী খনন করা হয়, সেই যন্ত্র দিয়েও কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এবং সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করছেন, তাদেরকে পিঠ চাপড়ে আসলে উৎসাহিত করছেন, প্রাণিত করছেন।
0: সত্যিকার অর্থে ভীষণ আনন্দমুখর পরিবেশ, মঞ্চ কিন্তু থেমে নেই, মঞ্চে একের পর এক সেখানকার রাজনৈতিক কর্মীরা, সেখানকার জনগণ, তারা কিন্তু মাইক্রোফোনে তাদের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন এবং তাদের আনন্দের কথা জানাচ্ছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী এখানে যে কার্যক্রমগুলো তার করার কথা ছিল সেগুলো তিনি সুশৃঙ্খলভাবে একটির পর একটি করছে,
1: পর্যায়ক্রমে করে এগিয়ে যাচ্ছেন। এবার কিন্তু আমাদের যেটা মনে হয় যে প্রধানমন্ত্রী মঞ্চের দিকেই
0: আগাবেন। এই ফাঁকের প্রতি বলে রাখি, উজান থেকে আসা পাহাড়ি ঢল কিন্তু প্রতি বছরই এই পরশুরাম ও ফুলগাজী অঞ্চলের বিশাল বিস্তীর্ণ ফসল ধ্বংস করে আসছিল। গত কয়েক দশকে নির্মিত বাঁধগুলো পুরনো এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার ফলে পুনর্বাসনের দীর্ঘদিনের জোরালো দাবি ছিল এখানকার জনগণের এবং বর্ষা মৌসুমে ত্রিপুরার অংশ থেকে আসা পানির যে তীব্র চাপ নিয়মিত বাঁধ ভেঙে যাওয়ার একটি প্রধান কারণ ছিল। পাশাপাশি শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উপস্থিত হয়েছেন,
1: সরাসরি মঞ্চে পৌঁছে গেছেন,
0: আমরা মঞ্চে আপনাদের নিয়ে যাচ্ছি।

Come on.

0: আমাদের অনেক আপনজন আজকে আমাদের মাঝে নেই। আমি আজকে এই সময় শুনতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের রাখাল রাজা।
1: বক্তব্য আমি দিব না, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, আমরা শুনব। আমি শুধু বলতে চাই, নির্বাচনের আগে আপনাদের কাছে যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম এগুলো কি আমি একটি একটি করে আমরা পূরণ করছি? আপনার এলাকার দীর্ঘদিনে যে উন্নয়ন হয় নাই, এই উন্নয়ন কি আপনারা দেখছেন? আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাকে কি আপনারা কাছে পাচ্ছেন? কে কে পাচ্ছেন না এমপি, কে কে পাচ্ছেন না আপনারা? সবাই পাচ্ছেন এমপি কে? এই এলাকা মায়ের এলাকা। আমি ছেলে হিসাবে মায়ের আদর্শের পতাকা বহন করার জন্য এখানে দায়িত্ব নিয়েছি, এমপি গিরি করার জন্য না। সুতরাং আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, দেশনেত্রী বেগমে খালেদা জিয়া যেই স্বপ্ন দেখেছিলেন, শহীদ জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই উন্নয়ন ইনশাআল্লাহ আমরা করব। প্রিয় বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রীকে শুধু একটি কথা বলবো, আপনি কাছে চাওয়ার আগেই আপনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচনের আগে আপনি কাছে একটি জিনিস চেয়েছিলাম যে আপনি ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ আপনি প্রতিষ্ঠা করবেন। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, যদি আপনি ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন, আমরা গরিব মানুষ, এই এলাকার মানুষ গরিব, আপনার মেডিকেল কলেজ কে কে চান হাত তুলেন, সবাই বলেন চান, আপনার মেডিকেল কলেজ চান? আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আর কিছু দেন আর না দেন, বাদ দিয়েছেন উন্নয়ন দিচ্ছেন, স্কুল কলেজগুলো করছেন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনি ঘোষণা দিবেন ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ আপনি আমাদেরকে উপহার দিবেন। আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা আপনাকে কথা দিচ্ছি, ভোটের আগে কথা দিয়েছিলাম এই ফেনীর তিনটি আসন আমরা আপনাকে উপহার দিব। আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ফেনীর তিনটি আসন যতদিন বিএনপি থাকবে এই তিনটি আসন আমরা বিএনপিকে উপহার দিব। তাই আজকের বক্তব্য দিব না, শুধু করতালির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আরেকটি শুভেচ্ছা জানান, অভিনন্দন জানান। আপনাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
2: সংগ্রামী উপস্থিতি মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সাবেক ছাত্র নেতা ফরাদ হোসেন আজাদ এমপি। ফরাদ হোসেন আজাদ এমপিকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনীর অন্তর্গত এই পশুরাম, যেখানে সাবেক প্রধানমন্ত্রী এই ফেনীর আদরের সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই 1993 সালে যখন এখানে পদার্পণ করেছিলেন, এই ফেনীর মানুষ এই পশুরাম ফুলগাজি ছাগল নাইয়া সোনাগাজি সহ নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ এই মুহুরি কহুয়া নদীর বিভিন্ন সময় ওই ত্রিপুরা থেকে ফ্লাশ ফার হতো, যার মধ্য দিয়ে আপনাদের জীবন জীবিকার সহায় সম্বলগুলো সেই নদীতে বিলীন হয়ে যাইত। সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেওয়ান ওই একটি ব্রিজ স্থাপন করেছিলেন, তার সুযোগ্য সন্তান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি কোথায় বিশ্বাস করে না কাজে বিশ্বাস করে, আজকে নির্বাচন হওয়ার 7 মাসের মাথায় আজকে এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা, এই এলাকার মানুষের আগামী দিনের জীবনযাত্রা মান উন্নত করার জন্য, আগামী দিনে এই এলাকার মানুষের জীবনযাত্রা আরো উন্নত করার জন্য এই এলাকার মানুষের আগামী দিনের জীবনযাত্রা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য 1542 কোটি টাকা দিয়ে আজকে এই ফেনী জেলার এই পশুরামে মহুয়া কহুয়া নদীর আজকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিষ্কাশন সেচ আজকে উদ্বোধন করতে আসছে মাননীয় ভাইয়েরা আমার। আজকে তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আপনার কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে যে আপনার ক্যাশপ্যাক আপনি আপনার পিতা মাতার চেয়েও আরো প্রসারিত করছেন, এবং যার মধ্য দিয়ে আজকে ফ্যাসিস্ট গুপ্তরা আজকে বিভিন্ন ভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভাইয়েরা আমার। আজকে তাই এই পশুরামের এই আজকে আমাদের বন্যার শেষ প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যে কোনো ফ্যাসিস্টরা গুপ্তরা সহায়তা করুক না কেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নকে চারিদিকে সরিয়ে দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে যে শোভাযাত্রা শুরু হয়েছে তা বাস্তবায়ন করব। এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। খাদর জিয়া অমর হোক, জিয়া রহমান অমর হোক, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।
2: ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ফেনী জেলার দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নেতা আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত মন্ত্রীবর্গ, এমপি বর্গ, অত্র এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। বক্তব্য খুব বেশি দেওয়ার কিছু নাই, বিকজ আপনারা আজকে আমাদের প্রধানমন্ত্রীর কথা শুনবেন। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে এখানে দায়িত্ব দেওয়ার জন্য, যেন আমি সবাই সাথে সব সংসদ সদস্য এবং প্রশাসনের সাথে সমন্বয় করে উক্ত এলাকার যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা যেন দেখতে পারি। আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই নানার বাড়িতে আগমন উপলক্ষে সবাই সকাল থেকে অপেক্ষা করতেছে। এটা আপনার নিজ এলাকা, আপনি নিজ হাতে এই এলাকার এই জেলার উন্নয়ন দেখবেন, এটা সবার বিশ্বাস। ইনশাআল্লাহ আমাদের এই সরকারের আমলেই এই ফেনী জেলার যত রকমের উন্নয়ন প্রকল্প এবং যা দরকার উনি নেবেন এবং আপনাদেরকে যা সকল সকল আশা পূরণ করবেন। আজকের মতো আমি আর বেশি না বাড়াই, কারণ আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য শোনার জন্য। সবাইকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, এবং আবারও শুভেচ্ছা জানিয়ে আসি শেষ করছি। আসসালামু আলাইকুম।
2: আজকের সভায় সভাপতিত্ব করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী আইনি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফেনীর কৃতি সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান, আমাদের ফেনী জেলার অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল মিন্টু। জনাব আব্দুল্লাহ আল মিন্টুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, এবং সামনে আমার এই পরশুরাম উপজেলার বায়ু বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলব না, আপনারা সবাই আসছেন আজকে একজন লোকের কথা শোনার জন্য, সেটা হল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবসময় একটা স্লোগান দিতাম অনেকদিন ধরে,

0: বা 20 বছর বা তারও বেশি, এটা ছিল আমাদের প্রাণের স্লোগান। আমি আজকে সেই প্রয়াত সম্মানিত আমাদের প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তার আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন ওনাদেরকে দুজনকে বেহেশত নসিব করুক, এজন্য যে ওনারা একজন সুযোগ্য সন্তান রেখে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে আমাদের এই মৌরি এবং কৌয়া নদীর বাঁধ এবং নদী খনন যে কাজটা এসেছিল আমাদের প্রাণের চাহিদা ফেনীবাসীর। ফেনীবাসীর আরেকটা চাহিদা ছিল মুসাপুর রেগুলেটর। আমি বলতে চাই গত একনেক মিটিংয়ে 3 দিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেই মুসাপুর ক্লোজার অ্যাপ্রুভ হয়েছে ইনশাল্লাহ, এবং সহসাই সেটা কাজ আরম্ভ হবে। অতএব আমাদের ফেনীবাসীদের দুটা দুঃখের ছিল, সেই দুটাই উনি অল্প দিনের মধ্যে পূরণ করার ব্যর্থ নিয়েছিলেন এবং সেটা পূরণ করে দিয়েছেন। সেজন্য আমি এই ফেনীবাসীর পক্ষ থেকে আমাদের সম্মানিত এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। আমি এই কথা বলে শেষ করব। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল, ছাত্রদলের সাবেক সভাপতি, মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্রনেতা, আমাদের বৃহত্তর নোয়াখালীর স্মৃতি সন্তান, বিএনপি যুগ্ম মহাসচিব। আজকে সভার সভাপতি মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী আনি, জনাব শহীদউদ্দিন চৌধুরী আনি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নিজের বাড়িতে এসেছেন, মায়ের বাড়ি নিজের বাড়ি, নানা নানির বাড়ি আপনজনের বাড়ি, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার এই পরশুরাম, তার এই ছাগলনাইয়া, তার এই ফুলগাজি, এই ফেনী জেলাকে তিনি তার জীবদ্দশায় আলিঙ্গন করে রেখেছিলেন, উন্নয়ন করেছিলেন, উৎপাদন করেছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী খালি হাতে আসেন নাই, এই সরকারের 6 মাসের মাথায় উন্নয়ন নিয়ে এসেছেন, উৎপাদন নিয়ে এসেছেন। এই মুহুরি, এই কহুয়া আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল, লালিত স্বপ্ন ছিল, আজকে বাস্তবায়ন করার জন্য আজকে এই পরশুরামে উপস্থিত হয়েছেন। প্রিয় পরিবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। রফিকুল ইসলাম মজরু আমাদের এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য, তার প্রতি অনুরোধ থাকবে দেশনেত্রীর অসমাপ্ত কাজ দায়িত্ব নিয়ে সমাপ্ত করার জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একদিকে উন্নয়ন উৎপাদন নিয়ে আছি, আর দেখেন আমির সাহেব আর পাটোয়ারি সাহেব লং বাস আর রোড বাসে ব্যস্ত, তারা রাজনীতির ভাষা ব্যবহার করে না, রাজনীতিতে গালিগালাজ তারা নিয়ে এসেছে। প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে আজকে অশালীন শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে মাঠে একটা অরাজক পরিস্থিতি তৈরি করছে, যা ডিসেম্বরে যারা আসতে চায় তাদেরকে সুযোগ করে দেওয়ার সময়। বিরোধী দলীয় নেতৃবৃন্দকে বলব, আমরা রোড মার্চ করেছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমরা লবি মার্চ করেছি স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে, আর আপনারা উন্নয়ন উৎপাদনকে নস্যাৎ করার জন্য রোড মার্চে নেমেছেন। মনে রাখবেন, এই বিএনপি, এই কর্মীরা জিয়ার সৈনিক, আমরা মাঠ থেকে উঠে এসেছি, আমরা গণমানুষের দল, আমরা জিয়ার দল, আমরা খালেদা জিয়ার দল, আমরা আগামীতে তারেক রহমানের নেতৃত্বে নোয়াখালীবাসী, এই বৃহত্তর নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, আমরা ঐক্যবদ্ধ রয়েছি নতুন বাংলাদেশ গড়ব আপনার নেতৃত্বে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ জাতীয়তাবাদী দল, জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।
1: সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের যে এই মহেন্দ্র খনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, সেই মহেন্দ্র খন এসেছে আমাদের দুঃখ মুড়ি গৌয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প। আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যে ওই এলাকায় বারবার এই স্থানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগেও দুইবার উনি এখানে এসেছেন, বিদ্যানগরে গিয়েছেন, প্রথমে ছাত্র সমাবেশ করেছেন। তাই আজকে বক্তব্য রাখবেন আজকে প্রধান অতিথি গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
3: বিসমিল্লাহ রহমান রহিম। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মরিমবর্গ, উপস্থিত মা খালেরা এবং উপস্থিত আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বহু বছর পরে নানা বাড়িতে আসলাম। এখানে আসার পথে আমার মনে পড়ছিল সবচেয়ে প্রথম আমি এখানে এসেছিলাম 1984 সালে খুব সম্ভবত। তারপরে আসলাম 1991 সালে, যখন এই আপনাদের মেয়ে মরুমা খালেদা জিয়াকে আপনারা নির্বাচিত করেছিলেন 1991 সালে। ওনার নির্বাচনের জন্য আমি নির্বাচনী কার্যক্রম অংশগ্রহণ করে এই এলাকায় ছিলাম, কিন্তু তখন এই রাস্তাটা ছিল না। এখানে যারা একটু মুরব্বী আছেন তাদের অনেকেরই মনে আছে এই রাস্তাটা ছিল, এটা বালির রাস্তা ছিল। আমি সেই একদম উপজেলা থেকে একদম শুরু করে এই পর্যন্ত হেঁটে একদম এই যে প্রায় এখান থেকে দূরে বিডিআর এর একটা আছে না, ক্যাম্প আছে, সেই মির্জানগর ওখান থেকে, হ্যাঁ মির্জানগর ওখান থেকে যে বিডিআর এর একটা ক্যাম্প ছিল তখন, ওই ক্যাম্প পর্যন্ত আমি গিয়েছিলাম। তো আজকে এই কথাটা আমার মনে পড়ছিল। তো এখন এই যে আজকে আবার বহু বছর পরে আল্লাহ রহমতে নানা বাড়িতে আসার সুযোগ হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আজকে আশাটা শুধু তো এখন তো আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে আপনাদের দোয়ায়, শুধু তো নানা বাড়ি বেড়াতে আসলে হবে না, সাথে কাজও করতে হবে, তাই না? সেই কাজের অংশ হিসাবে কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে, নানা বাড়ির মানুষের জন্য কাজ করতে হবে, তাই তো? এখন সেই কাজের অংশ হিসাবে আমরা আজকে এই যে এই খালটা, এই মোহরি এবং কহুয়া, যে এটা কহুয়াকেও কানেক্ট করবে, এই খালটা আমরা পুনর্খনন করার কাজ শুরু করেছি। এখন কেন আমরা এই খালটি পুনর্খনন করছি, এই খালটি খনন করলে কি উপকার হবে? বেশি দিন আগের কথা না তো, 2-2.5 বছর আগের কথা, 24 এই যে নদীটা খননের কাজ আমরা হাত দিয়েছি, এই যে 2-2.5 বছর আগের কথা মনে আছে? একটা বিশাল বন্যা হয়েছিল এখানে, এই এলাকা সহ সেই নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ লক্ষ মানুষের বাড়ি ঘর ভেসে গেছিল, মনে আছে না? এই ব্রিজের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল সেই বন্যায়, কারো ভুলে যাওয়ার কথা না। এখন কথা হচ্ছে এই যে নদীটা যে আমরা খনন করব, নদীর সাথে যে খালগুলো খনন করব, এই কথাটা আমরা নির্বাচনের আগে দেশের মানুষকে বলেছিলাম। কেন বলেছিলাম? কারণ আমরা জানি বিএনপি রাজনীতি করে মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য রাজনীতি করে, এবং খাল খনন করা কতটা যে প্রয়োজন, সেটি বন্যার কারণেই হোক, সেটি কৃষি জমিতে পানির কারণেই হোক, সেটি মানুষের ব্যবহারের পানির সুবিধার কারণেই হোক, বিবিধ কারণে গ্রামের মানুষ বলেন, শহরের মানুষ বলেন, সকলের জন্য ওই খাল খনন করা, নদী খনন করা প্রয়োজন বলেই, মানুষের জন্য প্রয়োজন বলেই বিএনপি এই কর্মসূচিটি আবার শুরু করেছে, যে কর্মসূচিটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন তার শাসনামলে। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, এই যে বিএনপির এই খাল খনন কর্মসূচি, এই খাল খনন কর্মসূচি বলেন, নদী খনন কর্মসূচি বলেন, এইটি যদি সফল হয় উপকারটা কার হবে বলেন তো? কার হবে উপকার? এই এলাকার মানুষের হবে, হবে না শুধু এই এলাকার মানুষ, এই এলাকার প্রায় 4-4.5 লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবে। 4.5 লক্ষ মানুষই শুধু উপকৃত হবে না, প্রায় 34,000 হেক্টর জমিতে কৃষক ভাইরা তাদের সেচ সুবিধা তৈরি করতে পারবে, তার ফলে প্রায় 1 লক্ষ মেট্রিক টন উৎপাদন বেশি হবে ফসলের। ফসলের উৎপাদন যদি বেশি হয় কৃষকের লাভ হবে, ফসল উৎপাদন যদি বেশি হয় আমরা দেশে খাদ্যশস্যর দাম কম রাখতে পারব, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে পারব। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল কি খাল খনন কর্মসূচি দিয়েছে? আর কারো কর্মসূচি আছে খাল খনন? নেই। সেজন্যই বলেছি বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি, বিএনপির রাজনীতি হচ্ছে দেশের জন্য রাজনীতি। সেই জন্যই যেই কর্মসূচি গ্রহণ করলে বাংলাদেশের শতকরা 70-75% মানুষ গ্রাম অঞ্চল বা উপজেলায় বসবাস করে, এবং যাতে করে কৃষক উপকৃত হবে, যাতে করে এলাকার মানুষ উপকৃত হবে, সর্বাধিক যাতে করে দেশ উপকৃত হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা বলেছিলাম যে আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি যদি 12 তারিখের নির্বাচনে সরকার গঠন করতে সক্ষম হয়, আমরা তাহলে যে সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সেই কৃষি ঋণ আমরা মওকুফ করব। করেছি আমরা? আমরা সরকার আল্লাহর রহমতে সরকার গঠন করার প্রথম 7 দিনের মধ্যে 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ করেছি। সরকারের 1,500 কোটি টাকা খরচ হচ্ছে, 1,500 কোটি টাকা খরচ, কিন্তু আমরা সেটি মওকুফ করে দিয়েছি, তার ফলে প্রায় 13 লক্ষ কৃষক সমগ্র বাংলাদেশে উপকৃত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বিএনপির রাজনীতি। এই যে আজকে এই খাল খনন, এই নদী খনন কর্মসূচি এইটা সেরে আমরা আরেকটি কর্মসূচিতে যাব, সেখানে কি? সেখানে আমরা বলেছি এই দেশের মা বোনদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য নির্বাচনের আগে আমরা বলেছিলাম আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই সমগ্র বাংলাদেশে, গ্রামে গঞ্জে শহরে প্রত্যেকটি পরিবারের যে মা আছে তাদের আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। মনে আছে আপনাদের? মনে আছে। সেই কর্মসূচির আজকে চালু হবে, এই ফেনীতে চালু হবে, সেই কর্মসূচি অংশগ্রহণ করতে যাব আমি, মা বোনদের হাতে আজকে ফ্যামিলি কার্ড তুলে দিব। প্রিয় ভাই বোনেরা, এই যে ফ্যামিলি কার্ড কেন, এই যে মাত্র বললাম আমি যে এই ফ্যামিলি কার্ডের আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে মা বোনদেরকে গ্রামে গঞ্জে বসবাসকারী খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া যে পরিবারগুলো, সেই পরিবারের মাদেরকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তোলা। আমাকে বলেন তো, আবারও যদি প্রশ্ন করি, এই যে মা বোনদেরকে স্বাবলম্বী করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, এই মা বোনেরা যদি স্বাবলম্বী হয় তাহলে কি পুরুষ ভাইরা আপনারাও কি উপকৃত হবেন না? সংসারে কি সচ্ছলতা ফিরবে না? তাহলে এই কর্মসূচি কি মানুষের জন্য কর্মসূচি? এটি কি মানুষের জন্য এই কর্মসূচি? এই কর্মসূচি সফল হয় উপকৃত কে হবে? কে হবে? কি ভাই পিছনে যারা আছেন কে হবে? দেশের মানুষ হবে। ওই যে উপরে মানুষরা আছেন আমার হাতের ডান দিকে, কারা হবে উপকার? কারা পাবে? সাধারণ মানুষ পাবে। এই যে এইদিকে ভাই আপনারা আছেন যে খালের ওপারে, উপকার কারা পাবে? ফ্যামিলি কার্ড যদি মা বোনদের হাতে পৌঁছে যায় সাধারণ মানুষ পাবে, তাই তো না? কে উপকৃত হবে? কি একমত? একমত আপনারা? ধন্যবাদ। তার মানে এখন আমাকে বলেন তো, এই যে ফ্যামিলি কার্ডের কর্মসূচি, এই কর্মসূচি বাংলাদেশে আর কোন দলের আছে? কোন দলের আছে? আর ফ্যামিলি কার্ডটা কোন দলের কর্মসূচি? কোন দলের কর্মসূচি? বিএনপির কর্মসূচি। আসেন এবার, ওই যে কৃষক ভাইদের কথা বলেছিলাম, শুধু কৃষি ঋণটাই আমরা মওকুফ করে নেই, শুধু খালের পানি নদীর পানির ব্যবস্থা করি, কৃষির কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াচ্ছি না। মাদের হাতে যেমন আমার ফ্যামিলি কার্ড তুলে দিব, ঠিক কৃষক ভাইদের হাতেও আমরা একটি কৃষি কার্ড তুলে দিতে চাই, যাতে করে সেই কৃষি কার্ডের মাধ্যমে আমাদের যারা ক্ষুদ্র কৃষক আছে, প্রান্তিক কৃষক আছে, মধ্যবিত্ত কৃষক আছে, তাদের কাছে আমরা সরকারের যে সহায়তা সেটা সরাসরি তাদের কাছে পৌঁছে দিতে চাই, মাঝখানে কোনো মিডল ম্যান থাকবে না। এখন বলেন তো, এই যে কৃষক ভাইদেরকে নিয়ে যে এই কর্মসূচি, মা বোনদেরকে নিয়ে যে কর্মসূচি, সকল মানুষের সুবিধার জন্য খাল বা নদী খনন কর্মসূচি, আর কোন দলের আছে? আর কোন দলের আছে? আরে ভাই থাকলে নাম বলেন না, কোন দলের আছে? কে ভাই আর কোন দলের আছে? নাই। এই প্রত্যেকটা কর্মসূচি, যেই তিনটা কর্মসূচির কথা মাত্র আমি বলেছি, আসেন এরপরে পত্রিকার পাতা খুলেন, গতকালকের পত্রিকা খুলেন, পরশুর পত্রিকা খুলেন, তার আগের পত্রিকার পাতাগুলো খুলেন, পত্রিকার পাতা খুললে দেখবেন যে বিভিন্ন গত ১৭ বছরে স্বৈরাচারের সময় বিভিন্ন মিল কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল সরকারি কর, সেই কলকারখানাগুলোকে ধীরে ধীরে আমরা দেশি এবং বিদেশি যারা বিনিয়োগকারী আছে, এরকম বহু বিনিয়োগকারীর সাথে আমরা কথা বলেছি যে আপনারা দয়া করে আসেন, কি কি সুযোগ সুবিধা লাগবে আমরা সরকার থেকে আপনাদের সেই সুবিধার ব্যবস্থা করে দিব, কিন্তু এই মিল কলকারখানাগুলো আপনারা চালু করেন। এই মিল কলকারখানাগুলো যদি চালু হয় তাহলে আমার দেশের সন্তানেরা সেখানে কর্মসংস্থানের সুযোগ পাবে, এবং কর্মসংস্থানের সুযোগ হলে এই মিল কারখানাগুলো যদি চলে, দেশের সন্তানদের কর্মসংস্থানের সুযোগ হলে ধীরে ধীরে মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ঘটবে, ধীরে ধীরে দেশ স্বাবলম্বী হবে, ধীরে ধীরে খেতে খাওয়া মানুষগুলোর পরিবারগুলো স্বাবলম্বী হবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমার হাতে মজনু আপনাদের সংসদ সদস্য একটু আগে একটা কাগজ দিয়েছে, কি কাগজ দিয়েছে, তার মধ্যে অনেকগুলো দাবি আছে, একটি দাবির কথা বলি, সে বলেছে এখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আছে না? কয় বেডের? ৫০ বেডের হাসপাতাল আছে। এই ৫০ বেডের হাসপাতালের পিছনে একটা কাহিনী আছে, ছোট্ট কাহিনী, জানেন আপনারা? এই ৫০ বেডের হাসপাতাল কে বানিয়েছিল জানেন? এই ৫০ বেডের হাসপাতাল, এই ৫০ বেডের হাসপাতালের প্রথম ৩০ বেড শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন সমগ্র বাংলাদেশ সকলকে, পরবর্তীতে শহীদ জিয়া চলে যাবার পরে সেই হাসপাতাল ৩০ বেডের হয়ে গিয়েছিল, পরবর্তীতে আপনাদের সন্তান বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে আসলেন, বাকি ৫০ এর যে ২০ বেড সেটি দেশনেত্রী খালেদা জিয়া সমগ্র দেশে ৫০ বেড করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, এই যে আগে তিনটা কর্মসূচির কথা বললাম, তার সাথে একটি কথা বলেছি, বিএনপির সকল কর্মসূচি, কর্মসংস্থান বলেন, ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, খাল খনন বলেন, এরকম ভাবে এই যে মানুষের চিকিৎসার জন্য যে সুবিধা সেটিও ইনশাল্লাহ বিএনপি করবে, কারণ আগেই বলেছি বিএনপির রাজনীতি মানুষের জন্য। এবং সেজন্যই মজদু আমার কাছে দিয়েছে যে এলাকার মানুষের দাবি এই ৫০ বেডকে ১০০ বেডে করা, তাই না? যান ১০০ না, এটাকে ইনশাল্লাহ আমরা ১৫০ বেড করব। যেই উপজেলা হাসপাতাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৩০ বেড করেছিলেন, যেই হাসপাতাল উপজেলা হাসপাতাল দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া 50 বেড করেছিলেন, তাদেরই রেখে যাওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এই উপজেলা সদর হাসপাতাল, দেশের মানুষ, এলাকার মানুষ যাতে সঠিক চিকিৎসা পায় তার জন্য প্রত্যেকটি উপজেলা হাসপাতাল থেকে 50 থেকে ইনশাল্লাহ 150 বেডে রূপান্তরিত করবে, যাতে করে উপজেলার মানুষকে যারা বেশি অসুস্থ হবে তারা ছাড়া অন্য মানুষকে যাতে কষ্ট করে দূরে জেলা সদরে বা ঢাকা শহরে যেতে না হয়, এখানে বসেই তারা সুযোগ সুবিধা পাবে চিকিৎসা, এবং ডায়ালিসিস সহ মা বন্ধের চিকিৎসা সহ শিশুদের জন্য এখানে নতুন ডিপার্টমেন্ট খোলা হবে, এই যে নতুন যে 100 বেড যুক্ত হবে এখানে। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক বছর ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, স্বৈরাচার গত 17 বছর ধরে দেশের মানুষের টুটি চেপে ধরে রেখেছিল, দেশের মানুষের ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিল, মানুষকে তারা কথা বলতে দেয় নাই, মানুষের কষ্ট দুর্দশা তারা দূর করে নাই, দুঃখ দুর্দশার কথাও তারা শুনতে চায় নাই সেদিন। প্রিয় ভাই বোনেরা, 24-এর 5ই আগস্ট এই দেশের মানুষ সেই স্বৈরাচারকে বিদায় করেছে দেশ থেকে, এবং গত বছর এই বছর 2026-এর ফেব্রুয়ারি মাসের 12 তারিখে এই দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল কর্মসূচি, বেকারদের জন্য কর্মসংস্থান, মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করা, দেশের মানুষের চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়া, এছাড়াও আমরা দেশের আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছি, এই যে এলাকার উন্নয়ন, এই এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন এলাকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা দেখছি কিছু রাজনৈতিক দল, একটি বড় দেশ, 20 কোটি মানুষের দেশ, এখানে বিভিন্ন মানুষ, ভালো মন্দ সব মানুষই আছে, কিছু কিছু দুষ্ট মানুষ কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। আগেই বলেছি এই দেশে বিএনপিকে যখন দেশের মানুষ দায়িত্ব দিয়েছে, বিএনপি তার সর্বশক্তি দিয়ে ইনশাল্লাহ নিশ্চিত করবে যে আইন সকলের জন্য সমান, দেশে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আমরা দেখেছি কিভাবে আইনের শাসনকে বিগত 17 বছর ভুলণ্ডিত করে দেওয়া হয়েছিল, আমরা সেই পরিস্থিতি পরিবর্তন করে আইনের শাসন ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে চাই প্রিয় ভাই বোনরা। কিন্তু আমরা খেয়াল করছি কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছে তারা। প্রিয় ভাই বোনরা, এই যে ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম, খাল খননের কথা বললাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা বললাম, মিল বন্ধ, মিল কারখানা চালু করার কথা বললাম, এই কাজগুলো যদি বিঘ্ন ঘটে ক্ষতি কার হবে, এই দেশের মানুষের না বিদেশি মানুষের? এই দেশের মানুষের হবে। কিন্তু ওই রাজনৈতিক দলগুলো, কতগুলো রাজনৈতিক দল, তারা দেখেন একটি অরাজকতা তৈরি করার পায়ে তারা করছে। প্রিয় ভাই বোনেরা, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, আমরা দেখেছি কি ভূমিকা ছিল এই রাজনৈতিক দল যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে 1971 সালে, তাদের কি ভূমিকা ছিল মনে আছে না মুরব্বীরা? মনে আছে আপনাদের। আমরা দেখেছি তারা সেই সময় কিভাবে বিভিন্ন অন্যায় করেছিল, কিভাবে তারা মা বোনদেরকে হয়রানি করেছিল, মা বোনদের উপরে নির্যাতন করেছিল। আজকে 12 তারিখের নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করে তারা কিছু সংসদীয় আসন নির্বাচিত হয়েছে, কিন্তু আমরা দেখেছি এইটিকে তারা ধরাকে তারা সরাগান করছে, এবং যেভাবে 71 সালে তারা মা বোনদের উপরে নির্যাতন করেছিল, ঠিক একইভাবে আমরা দেখছি আবার তাদের সেই নারী নির্যাতন শুরু হয়েছে। আমরা দেখছি কিভাবে তাদের, কিভাবে এই গুপ্ত বাহিনীর কিছু সদস্য কিভাবে নারীদের উপরে নির্যাতন করছে, এবং শুধু নির্যাতন করেই তারা ক্ষান্ত হয় নাই। পরিশেষে তদন্ত চলছে, তদন্তাধীন যেই বিষয়টি তদন্তাধীন আছে সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু মানুষ বলে শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, একটি মানুষকে জীবনাশন করে দিয়েছে তারা। প্রিয় ভাই বোনেরা, আজকে সময় এসেছে আমাদেরকে সতর্ক হওয়ার যে আমরা কিভাবে আমাদের দেশকে পরিচালনা করব। আজকে সময় এসেছে আমরা কাদের কথা বিশ্বাস করব এবং কাদের কথা বিশ্বাস করব না। আজকে সময় এসেছে কাদেরকে জনগণ সমর্থন দিবে এবং কাদেরকে জনগণ সমর্থন দিবে না। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে সেই গুপ্ত দলের নেতারা খুব নসিহত করছে আমাদেরকে যে আপনারা এই করেন আপনারা ওই করেন। আজকে এখানে হাজার লক্ষ মানুষের সামনে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে নিজের ঘরের দিকে আগে তাকান। নিজের ঘরের লোকেরা কিভাবে নারী নির্যাতন করছে, কিভাবে কি করছে সেটি আগে সামাল দেন, তারপরে অন্যকে কিছু বলতে এসেন। প্রিয় ভাই বোনেরা, বহু রক্তের বিনিময়ে এই সেই ফেনি, যেই ফেনিতে শত শত হাজার হাজার বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকে, সাধারণ মানুষকে, যারা মানুষের কথা বলতেছিল 17 বছর, তাদেরকে গুম খুম নির্যাতন করা হয়েছে। আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে কিভাবে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে আমাদেরকে গায়েবী মামলার শিকার হতে হয়েছে। শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, সেদিন যারাই জনগণের পক্ষে কথা বলেছিল, সেদিন যারাই জনগণের ভোটের অধিকারের পক্ষে কথা বলেছিল, সেইগুলো মানুষকে কিভাবে নির্যাতিত করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ এসেছে, আজ সময় এসেছে দেশের গণতান্ত্রিক ধারাকে যে কোনো মূল্যে অব্যাহত রাখার। আজ আমাদেরকে নির্বাচনের সময় আমরা দেখেছি একটি গুপ্ত বাহিনী কিভাবে দেশের মানুষকে বিভিন্ন টিকিট বিক্রির কথা বলে বিভ্রান্ত করতে চেয়েছিল। আজকে সময় এসেছে এই বিভ্রান্তকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা দেখেছি দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের সময় থেকে কিভাবে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। 86 সালে আমরা দেখেছি কিভাবে গণতন্ত্রের বিপক্ষে তারা দাঁড়িয়েছিল। প্রত্যেকটি সময় আমরা দেখেছি, প্রত্যেক সময় এই গুপ্ত বাহিনীর লোকজন, এই গুপ্ত দলটি সব সময় তারা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বিএনপির কর্মসূচি জনগণের জন্য কর্মসূচি, বিএনপির কর্মসূচি জনগণের ভাগ্য উন্নয়নের কর্মসূচি, বিএনপির কর্মসূচি দেশের ভাগ্যের উন্নয়নের কর্মসূচি। প্রিয় ভাই বোনরা, আপনারা সমর্থন দিয়েছেন বলেই আজ বিএনপি মানুষের কল্যাণের জন্য যে সকল কর্মসূচি সেগুলো বাস্তবায়ন করছে, এবং এখানে হাজার লক্ষ উপস্থিত মানুষ বলেছে এই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করা সম্ভব বলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, তাই নয় কে? তাহলে এখন কথা হচ্ছে এই কর্মসূচিকে যারা বাধাগ্রস্ত করবে, এই কর্মসূচি আর বিএনপির কর্মসূচি নয়, ফ্যামিলি কার্ড আর বিএনপির কর্মসূচি নয়, কৃষক কার্ড বিএনপির কর্মসূচি নয়, নদী খনন খাল খনন বিএনপির কর্মসূচি নয়, বিএনপির কর্মসূচি শুধু নয়, এগুলি এখন দেশের মানুষের কর্মসূচি। কাজে আসুন, দেশের মানুষের কর্মসূচিকে বাস্তবায়ন করতে হলে আজকে এই অরাজকতাকারী এবং ষড়যন্ত্রকারীদেরকে কঠোর ভাবে জবাব দিতে হবে। প্রস্তুত আছেন আপনারা? জনগণের কর্মসূচি পালন করতে প্রস্তুত আছেন? কারা কারা জনগণের কর্মসূচি পালনে প্রস্তুত আছেন? আসুন আমরা হাত তুলে আজকে জনগণের কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি আমরা গ্রহণ করি, প্রতিজ্ঞা গ্রহণ করি। প্রিয় ভাই বোনরা, দেশ স্বাধীন হয়েছে আজকে অর্ধ শতাব্দীর বেশি হয়ে গিয়েছে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। আজ দেশের ভাগ্যের পরিবর্তন করতে হবে, এবং এই পরিবর্তন যদি করতে হয় তাহলে গণতন্ত্রকে অবশ্যই আমাদের চালু রাখতে হবে। একমাত্র গণতন্ত্রই নিশ্চিত করতে পারে দেশের মানুষের ভোটের অধিকার, দেশের মানুষের কাছে জবাবদিহিতাই একমাত্র নিশ্চিত করতে পারে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আসুন আজ এই নদী খনন কর্মসূচি বা এই জনসভায় দাঁড়িয়ে আমরা প্রত্যেককে প্রতিশ্রুতি করে যে কোনো মূল্যে আমরা জনগণের যে গণতন্ত্র সেই গণতন্ত্রের ধারাকে আমরা অব্যাহত রাখবো, রাখবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আবারও নানা বাড়ির সকল সদস্যের কাছ থেকে আমি সেই দোয়া নিয়ে যেতে চাই যে দোয়ায় আমি জনগণের কর্মসূচিকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবো। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ইতোমধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যেমনটা আমরা বলছিলাম, যে ফুলগাজীতে উপস্থিত হয়ে ফেনীর পরশুরামে উপস্থিত হয়ে এখানকার যে পানি সেচ প্রকল্প সেটির উদ্বোধন করেছেন এবং এখানকার উপস্থিত জনগণের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা শুরুতে যেমন বলছিলাম যে আজ কিন্তু তিনি সারাদিন ব্যাপী এই ফেনী জেলাতে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন কর্মসূচির সাথে সংযুক্ত হবেন। তিনি এখান থেকে এখন চলে যাবেন, আমরা যতটুকু জানি তিনি ফুলগাজীতে
1: বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে উপস্থিত হবেন এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগদান করবেন। ওই অনুষ্ঠানটি যখনই শুরু হবে আমরা কিন্তু আপনাদেরকে সংযুক্ত করে নিব। আর এখন আমরা গানে চলে যাচ্ছি।

শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এসে পৌঁছেছেন। আপনারা জানেন যে তিনি কিছুক্ষণ আগেই ছিলেন পরশুরাম উপজেলাতে, সেখান থেকে তিনি এসে পৌঁছেছেন ফুলগাজীতে, যেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং তার সাথে তার যে প্রধানমন্ত্রী যে বহর তারাও আছে। এবং আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এখানে কিন্তু মুহুর মুহুর যে ভাষণ হচ্ছে মঞ্চ থেকে, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং তাকে ঘিরে এখানকার যে খালেদা জিয়া যে স্কুলটি, সেই স্কুলের ছাত্রীদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পারছি। শ্রোতা বন্ধু, আপনারা জানেন যে 25 কোটি বৃক্ষ রোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ আগ্রহের কারণে, সেই কর্মসূচিরই অংশ হিসেবে আজ এখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এই মুহূর্তে তাকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বৃক্ষরোপণ করে তিনি এই কর্মসূচির উদ্বোধন করছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে উপস্থিত আছেন বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে ফুলগাজীতে। মাননীয় প্রধানমন্ত্রী এখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে দেশ জুড়ে, তারই অংশ হিসেবে আজ এখানে বৃক্ষরোপণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এক নয়, এলাকার মাটি ও পরিবেশের ধরন অনুযায়ী গাছ নির্বাচন করতে হবে। এতে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা হবে। মুহুর মুহুর স্লোগান চলছে সেখানে, চলুন আমরা আপনাদের সেই স্লোগানের কাছে একটু নিয়ে যাই।

0: ধন্যবাদ সকলকে, ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, আমাদের প্রিয় ছাত্রছাত্রী, ধন্যবাদ আপনাদের সকলকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের স্কুল এবং কলেজ প্রাঙ্গণ এসেছেন, উনি আপনাদের কথা শুনলেন। আপনারা বেগম ফরিদিয়া কলেজ থেকে জাতীয়করণ করছে, আর এই পাইলট গার্লস স্কুল থেকে জাতীয়করণ করছে।
1: ওয়ালাইকুম সালাম, কাছে এসো। আচ্ছা, তোমার নাম কি?
2: এবার
1: বলো তো, তুমি যে জাতীয়করণ বলছো, জাতীয়, তুমি তো স্কুলের স্টুডেন্ট তাই না? কলেজের স্টুডেন্ট তো, কলেজের স্টুডেন্ট যদি জাতীয়করণ করা হয়, স্টুডেন্টের কি লাভ?
2: আমি সবার আগে আমার কথাই বলবো, আমার বাবা একজন কৃষক, আমি চাষের ঘর থেকে আসা, আমি যে যতটুকু এসেছি এটাও আমার কার কাছ থেকে দাঁড় করা, আমি চাই আপনার হকটা আমাদের প্রতি বাড়িয়ে দিন।
1: না সেটা ঠিক আছে, কিন্তু জাতীয়করণ হলে তোমার কি লাভ হবে?
2: আর্থিকভাবে লাভবান হতে পারবে।
1: কেন করে লাভবান হবে জাতীয়করণ হলে?
2: এই যে আমাদের প্রাইভেট কলেজ, আমাদের প্রতি মাসে ফি আসে 150 টাকা করে, যেখানে আমার বাবা মূলান্তে পান্তা ফুরায়, তখন আমি তাকে যে সবাই যত করে আসতেছে তারা বলছে জুতো ছাড়া আসতে দিব না, বাবার কাছে আমার
1: বিনামূল্যে হবে, এই তো তোমার সুবিধা হবে, তাই তো? আচ্ছা, তোমরা একমত সাথে? এবার কলেজ এবং স্কুলে থেকে তোমরা যারা এসছো, তোমাদের উদ্দেশ্যে বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলি। এটা যেহেতু কোনো রাজনৈতিক সভা নয়, রাজনৈতিক মঞ্চ না, আমি কোনো তোমার বলার ছিল, আচ্ছা আসো মঞ্চে আসো।
2: আমার আর্থিক অবস্থা যদিও মোটামুটি সচ্ছল, কিন্তু আমার ভুলের আমি দেখি আমাদের থেকে ধার চায় ক্লসবেল, এরপর স্কার্ফ বিভিন্ন রকম। আর স্কুলের যে বেতনটা সেটা হচ্ছে কি 200 টাকা, আর জাতীয়করণ করা হলে আমাদের বেতনটা হবে 18 টাকা। এদিক দিয়ে আমরা অনেক লাভবান হব, আমাদের আর্থিক অবস্থা অনেক।
1: আচ্ছা ঠিক আছে, যেটা বলছো শেষ তোমার কথা?
2: না
1: স্যার, আরেকটা। আচ্ছা বলো
2: স্যার।
1: না আর না, এই দুইজন আজকে, এই দুইজন
2: উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুল হিসেবে আমাদের স্কুল অনেকভাবে প্রমাণ করেছে নিজেদেরকে। আমরা চাই আমাদের স্কুল যেন সব রকম ভাবে জাতীয়করণ করা হয়, আর আমরা সব সুযোগ সুবিধা পাই জাতীয়করণে।
1: আচ্ছা ঠিক আছে, শেষ এবার আমি বলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ছোট বন্ধুরা, যে কথাটা দাঁড়াও, তোমরা দুজন এখানে দাঁড়াও, মঞ্চে থাকো। যে কথাটি বলছিলাম, এটা তো কোনো রাজনৈতিক সভা না, সেজন্য এখানে আমি কোনো রাজনৈতিক সভা কথা বলবো না। তবে আমি জানি না তোমরা কতটুকু জানো, এই যে এই কলেজটা কার নামে? বেগম খালেদা জি কিন্তু এই দেশের নারীদের শিক্ষার জন্য একটি বিপ্লব করেছিলেন, তোমরা কি সেটি জানো? বলো তো কি সেটি, কে জানে বলো? বেগম খালেদা জি মেয়েদের, এই দেশের নারীদের শিক্ষার জন্য কি করেছিলেন?
2: গ্রাম পর্যায়ে শিক্ষা,
1: গ্রাম না সারা দেশে, গ্রাম শহর সব জায়গায়
2: উপবৃত্তি চালু করেছিলেন।
1: আর
2: তিনি গ্রাম পর্যায়ে বিনা বেতনে শিক্ষা লাভের, নারী শিক্ষার হারটা বাড়িয়ে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত প্রথমে চালু করেছিলেন, নিশ্চিত করে ফেলছিলেন একদম। এরপরে উচ্চ মাধ্যমিক সহ
1: পড়ে যাবে, কেয়ারফুল আর কি পিছনে আসো। হ্যাঁ বলো, এবার বলো বাকিটা বলো।
2: তিনি মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করার পর উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রতি নারীদের আগ্রহ বাড়ানোর চেষ্টা করেন, এবং নারীদের শিক্ষার হার অনেক অনেক যতটুকু হারে নিয়ে গেছেন আজ পর্যন্ত কোনো সরকার এসে তা করতে পারেননি।
1: উম্মেহানি, উম্মেহানি যেই কথাটি বলেছিলে, তোমরা কে কে জানতে, হাত তুলো তো। আগে কে কে জানতে? দেখো মাত্র অল্প কয়েকজন জানতে, তাই না? এই যে দেখো এখন জোর করে হাত তুলছে আমাকে, হয়তো অল্প, কিন্তু তোমরা যেই কলেজে পড়ো যার নামে তোমাদের কলেজ এবং স্কুলটা, উনি দেশের জন্য কি কি করেছেন? উনি তো শুধু দেশের মেয়ে নয়, উনি কিন্তু এই এলাকার মেয়ে, তাই না? তোমাদের এলাকার সন্তান হয়ে উনি দেশের জন্য বিশেষ করে নারীদের জন্য কি করেছেন এটা তোমাদের জানা উচিত, তাই না? আচ্ছা এইটা তোমরা জানলে, এখন ওনার এই কাজটাকে ওনার রেখে যাওয়া যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল এই যে উনি যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন, এটিকে বর্তমান সরকার আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। এবং তার জন্য বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা একদম বিনামূল্যের ব্যবস্থা করবো। এবং শুধু তাই না, ইমরানি একটা কথা বলেছে, উপবৃত্তির কথা, আমরা অনার্সেও যারা ভালো রেজাল্ট করবে তোমাদের মধ্যে, দেশে মেয়েরা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে সরকার থেকে উপবৃত্তির ব্যবস্থা করা হবে। এটি গেল একটা। এবার আসো, বর্তমান দেশে যে খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়ে গিয়েছিলেন, যাতে শুধু উপবৃত্তি না শিক্ষা ব্যবস্থাও ফ্রি করে দিয়েছিলেন, যাতে এই দেশের নারীরা এই দেশের মেয়েরা যাতে তোমরা যাতে শিক্ষার সুযোগটা সমানভাবে পাও, এটা হলো এক নম্বর বিষয়। এখন উনি যখন শুরু করেছিলেন সেই সময় যারা সেই সুযোগটা পেয়েছিল তারা তো এখন বড় হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে না, আজকে থেকে 20 বছর আগে বড় হয়ে গিয়েছে, এখন সেই প্রকল্প এখনো চলছে। কিন্তু আমরা এক স্টেপ এগিয়ে গিয়ে আরেকটি কর্মসূচি গ্রহণ করেছি, তোমরা নিশ্চয়ই এর মধ্যে শুনেছ ফ্যামিলি কার্ড নামে একটি শব্দের সাথে তোমরা অনেকেই পরিচিত হয়েছে, হয়েছে? আচ্ছা তোমরা কি জানো বাংলাদেশে মোটামুটি কত সংখ্যক পরিবার আছে? বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, 5 জনের পরিবার ধরে একটা সেন্সাসের হিসাবে 4 কোটির মতন পরিবার আছে। আমরা নির্বাচনের আগে আমাদের দল, এই যে গত ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে, নির্বাচনে আমাদের দল বাংলাদেশের মানুষের সামনে বিশেষ করে বাংলাদেশের মায়েদের সামনে আমরা একটা কমিটমেন্ট দিয়েছিলাম যে বিএনপি যদি সরকার গঠনে সক্ষম হয় তাহলে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড চালু করব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এই ফ্যামিলি কার্ডটাকে, এই ফ্যামিলি কার্ডের কিন্তু আজকে একটা প্রোগ্রাম আছে, ফুলগাজী পাইলট স্কুলে একটা প্রোগ্রাম আছে, তোমরা সেখানে আসবে, যারা যারা সম্ভব দয়া করে তোমরা সেখানে আসবে। এখন এই ফ্যামিলি কার্ডের কনসেপ্টটা কি? এই ফ্যামিলি কার্ডটা আমরা যে সব মেয়েদেরকে দিব তা না, তবে এই যে 4 কোটি পরিবার বললাম, এই প্রত্যেকটা পরিবারের তো একজন মা আছে, আছে না? সেই মায়েদের হাতে আমরা ফ্যামিলি কার্ডটা তুলে দিতে চাই। এখন বিশেষ করে যে ও হানি যে বলল ওর পরিবারের যেই অর্থনৈতিক বিষয়টার কথা সংক্ষেপে তুলে ধরল, এখন ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওর মায়ের হাতে প্রতি মাসে সরকারের থেকে 2,500 টাকা করে পৌঁছে যাবে। এখন ধীরে ধীরে সেটা একবার আমরা করতে পারবো না, এই বছর আমরা প্রায় 41 লক্ষ মায়ের হাতে, পরিবারের যে গৃহিণী যে মা তার হাতে আমরা 41 লক্ষ পরিবারের হাতে আমরা পৌঁছে দেবো। এই 41 লক্ষ পরিবার আগামী জুন মাসের ভিতরে, জুন মাসের আগেই, এই যে সামনে বছর যে জুন আসবে তার আগে, অর্থাৎ এই যে চলমান বাজেট আছে এই বাজেটের ভিতরেই আমরা 41 লক্ষ পরিবারের হাতে এই ফ্যামিলি কার্ড তুলে দেবো। আমরা মনে করি মায়েদের হাতে যদি এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে হতে পারে এটা 2,500 টাকা, কিন্তু এই 2,500 টাকাটা তাকে অনেক বেশি অর্থনৈতিক একটি স্বাবলম্বতা দিবে, তাকে অনেক বেশি একটি সাহস যোগাবে, শক্তি যোগাবে। এই 2,500 টাকা দিয়ে সে তার সংসারের প্ল্যান প্রোগ্রাম করতে পারবে, অর্থাৎ হানি যেরকম লেখাপড়া হোক বা তার প্রয়োজনীয় জিনিস হোক, ওষুধপত্র হোক, এই বিষয়গুলো মাতার মা দেখভাল করতে পারবে। ফলে আস্তে আস্তে আস্তে যখন এইটা চলতে থাকবে, বেশ অনেক বছর ধরে যখন চলতে থাকবে ফ্যামিলি কার্ডের পেমেন্টটা যখন চলতে থাকবে, স্বাভাবিকভাবে তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। আমরা মনে করি তোমরা প্রত্যেকে ইনশাল্লাহ একদিন মা হবে এবং তোমাদের কাছে সেই ফ্যামিলি কার্ড একদিন পৌঁছে দেবে, এবং আমরা বিশ্বাস করি যে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার থেকে প্রত্যেকে মায়ের হাতে যে সহযোগিতাটা পৌঁছানো হবে, এই সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের গ্রামে গঞ্জে থাকা পরিবারগুলো ধীরে ধীরে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে, এবং পরিবারগুলো যদি স্বাবলম্বী হয়ে ওঠে ইনশাল্লাহ একটা সময় গিয়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। এটাই হচ্ছে একটি অন্যতম কর্মসূচি বর্তমান সরকারের। আমরা যখন মেয়েদের শিক্ষা ব্যবস্থা অনার্স পর্যন্ত ফ্রি করছি,
3: আমরা যেরকম তাদের জন্য শুধু ফ্রি না একটি সাথে উপবৃত্তির ব্যবস্থাও করছি, একইভাবে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা চাই এই দেশের নারী সমাজ যারা এই যে প্রায় 20 কোটি আমাদের জনসংখ্যা, এই জনসংখ্যার অর্থ হচ্ছে কিন্তু নারী, আমরা চাই এই নারীরা যাতে করে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে, এটাই হচ্ছে আমাদের একটি মূল কর্মসূচি। তোমাদের কাছে কি আমাদের সরকারের এই কর্মসূচিটা ভালো লেগেছে? তোমরা কি মনে করো ভবিষ্যতে যখন তোমরা ওই ফ্যামিলি কার্ডটা পাবে, হতে পারে টাকার অ্যামাউন্টটা হয়তো অল্প, কিন্তু অল্প অল্প করতে করতেই তার সহযোগিতা করবে, এটা তোমাদেরকে সাহায্য করবে ভবিষ্যতে যখন তোমরা পাবে এটা।
4: আমি সকল নারীদের পক্ষ থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমি আপনার কাছে একটা আবেদন জানাবো, আমাদের জন্য কমপক্ষে বেগম খাদা যে মহিলা কলেজ আমি দিতে পারছি ব্যবস্থা করে
3: দিতে হবে না একদিনের সাথে। আচ্ছা তোমাদের জাতীয়করণের কথা যেটা বললে তোমরা, এটা আমরা সরকার থেকে করেছি কিন্তু আমার একটা শর্ত আছে, রেজাল্ট ফলো করতে হবে আগামী আগামী ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট দুটোতে আছে তোমাদের এখানে বা হ্যাঁ ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট রেজাল্ট আমি দেখবো, এই যে মজনু আমার পাশে আছে ওর কাছ থেকে আমি রেজাল্টের খবর নিব, যদি তোমরা ফেলের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারো এই সালে যে রকম করবে সে রকমই আমি জাতীয় করণ করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে শিক্ষকের বেতনের বিষয়টা একটু নিশ্চিত হবে, কিন্তু এই টাকাটা কোথা থেকে আসছে? এই টাকাটা কিন্তু এই দেশে তোমার আমার মতন খেটে খাওয়া মানুষ যারা আছে, যেসব ধরনের মানুষ যারা ট্যাক্স দিচ্ছে, সকলের ট্যাক্সের পয়সা থেকেই কিন্তু এই টাকাটা আসছে, যেহেতু যে জনগণের অর্থ কাজে জনগণ কিন্তু চায়, সবাই কিন্তু চায়, ঠিক আছে তোমার জাতীয়করণ হবে তুমি ওই সুবিধাটা পাবো, কিন্তু তার বিনিময়ে তুমি যেহেতু স্টুডেন্ট তার বিনিময়ে তোমার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মন দিয়ে পড়ালেখা করতে হবে, মন দিয়ে পড়ালেখা করতে হবে, নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে, যাতে তুমি তোমার পরিবারের পাশে দাঁড়াতে পারো, যাতে তুমি তোমার দেশ গঠনে সহযোগিতা করতে পারো, দেশ গঠনে অংশগ্রহণ করতে পারো। কথা বুঝা গেছে আমার? আমার সাথে কে কে একমাত্র আগামী রেজাল্ট ভালো করতে হবে ইনশাল্লাহ, রেজাল্ট ভালো যদি হবে পরের দিন ইনশাল্লাহ জাতীয় করা হবে, তবে ভালো থাকবে চাওয়া হতো।
1: আমি এখানে তোমাদের জন্য কিছু খেলাধুলার ইকুইপমেন্ট দিয়ে দিচ্ছি, পড়ালেখার পাশাপাশি কিন্তু খেলতে হবে, ঠিক আছে? আমরা সরকার থেকে ব্যবস্থা নিচ্ছি, যেমন হানি বললো নিরাপত্তার কথা, আমি যেরকম বললাম পড়ালেখার কথা, একই সাথে তোমাদেরকে স্পোর্টস আর্ট কালচার এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর আমরা সরকার থেকে ভাষা শিক্ষার উপরে, ভিন্ন বিদেশি ভাষা শিক্ষা, ভাষা শিক্ষার উপরে আমরা জোর দিচ্ছি, আমি চাই কয়েকটি ভাষা থাকবে তোমাদের যেটি ভালো লাগবে, কিন্তু বাংলার সাথে ইংরেজি যেমন শিখবে সাথে আরেকটি তৃতীয় ভাষা শিখতে হবে তোমাদেরকে, দেখবে তাহলে তোমরা নিজেরা কত কনফিডেন্ট ফিল করো, পারবে না শিখতে ইনশাল্লাহ, তাহলে শুধু তোমরা দেশেই না তোমরা বিদেশেও যাওয়া তোমাদের সহজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভালো থাকবে, সালাম আলাইকুম। আজকে না আবার আরেকদিন
5: শ্রোতা বন্ধুরা, ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন, উদ্বোধন করলেন, একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। তিনি পরবর্তী প্রজন্মকে শিক্ষা দীক্ষায় এগিয়ে থেকে দেশের উন্নয়নে অংশগ্রহণ এবং দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে সবুজের এই বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র, সবুজে সুন্দরে ভরে উঠুক আমাদের আগামী, এমনই প্রত্যাশা আমাদের। শ্রোতা বন্ধুরা, ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোতে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে এ ডাক বাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করব। চলুন আবারও চলে যাচ্ছি আমরা গানের কাছে।

0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, ফেনীর ফুলগাজী উপজেলা ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে মাত্র উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি এখানে ইমাম মুয়াজ্জিন খাদেম অন্যান্য ধর্মীয় উপাসনালয় কর্মরত ব্যক্তিবর্গদের সম্মানী প্রদান, ফ্যামিলি কার্ড প্রদান এবং কৃষি কার্ড প্রদান করবেন। আপনারা জানেন সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে এই মাত্র এসে এ বিশাল জনসভায় তিনি এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উৎফুল্ল তাদেরকে এখানে পেয়ে আজকে একদিকে যেমন কৃষক কার্ড বিতরণ করবেন, করবেন ফ্যামিলি কার্ড বিতরণ এবং তিনি সকালে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উদ্বোধন করেছেন। কিছুক্ষণ আগে কিন্তু আপনারা শুনেছেন যে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ করেছেন এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আজকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামা পুরোহিতদের ভাতা প্রদান সহ বিভিন্ন কার্যক্রমে তিনি অংশ নেবেন এবং নিচ্ছেন। আমরা আপনাদের জানিয়ে দিতে চাই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছিলেন ইতিমধ্যেই এবং প্রত্যেক ফ্যামিলি পরিবার প্রধানরা ইতিমধ্যে কিন্তু 2500 টাকা হারে মাসে ভাতা পাচ্ছেন এবং এই বছরে মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি কিছুক্ষণ আগে বলেছেন 41 লক্ষ মা বোনদের হাতে এটি তুলে দেন, পরিবারকে এটি প্রদান করবেন এবং এই বছরে 1,60,00,000 পরিবারের খাতে এই কার্যক্রম দেবেন। শ্রোতা বন্ধুরা, আমরা এবারে অনুষ্ঠানটি সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
1: মুয়াজ্জিন খাদেম মন্দিরের পুরোহিত, চার্চে যাজক সহ বিভিন্ন উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের মাঝে আজকে তাদেরকে সহযোগিতা তুলে দেওয়ার যে অনুষ্ঠান, কার্ড বিতরণের যে অনুষ্ঠান, সেটি শুরু করতে যাচ্ছি এবং অনুষ্ঠান শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি।
2: সম্মানিত সুধি, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজ 1 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 16ই আশ্বিন 1433 বঙ্গাব্দ, বৃহস্পতিবার। অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিম, খাদেম, মন্দিরের পুরোহিত, সেবায়িত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠান। আজকের আয়োজনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
3: সুপ্রিয় সুধি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টু।
2: উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, মন্ত্রী মৎস্য ও

0: করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
1: সুপ্রিয়শুধি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টু।
0: উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়।
1: উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, মন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়।
0: উপস্থিত আছেন জনাব জাকারিয়া তাহের, মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, এবং উপস্থিত আছেন জনাব শাহ চিং প্রুব, মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
1: উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়।
0: উপস্থিত আছেন জনাব ফরাদ হোসেন আজাদ, প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়।
1: উপস্থিত আছেন জনাব ফেরজানা শারমিন এমপি, প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
0: এবং উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শামিম কাইসার, প্রতিমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
1: সুপ্রিয়শুধি, আজকের মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন এমপি, মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
0: আরো উপস্থিত আছেন সংসদ সদস্যবৃন্দ, সরকারের সচিববৃন্দ, মীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর সহযোগী এবং
1: সুপ্রিয়শুধি, আজকের অনুষ্ঠান শুরু করবার জন্য প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি।
2: ধন্যবাদ প্রধানমন্ত্রী। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ, প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি জনাব মুফতি মোয়াজ্জেম হোসেনকে।
3: السلام عليكم ورحمة الله وبركاته.

0: صدق الله العظيم.
1: অনুবাদ: হে মুমিনগণ, দুর্যোগ ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা দুর্যোগশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153 নম্বর আয়াত।
2: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন মিস পিয়াশী রানী দাস।
3: সবাইকে নমস্কার। ওম তাসাত ওম নমা ভগবতে বাসুদেবায়। শ্রীমদ ভগবত গীতার চতুর্থ অধ্যায়, সাংখ্য যোগ শ্রী ভগবান ভাষ্য, শ্লোক নং 11।

0: মনুষ্যাহ পার্থ সর্বশঃ।
1: অনুবাদ, শ্রী ভগবান বললেন যে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি। হে পার্থ, মানবগণ নিঃসাধনার সাহায্যে আমার পথে অনুসরণ করে।
0: ওম শান্তি শান্তি শান্তি,
1: সকলকে আমার প্রণাম।
2: এখন ত্রিপিটক থেকে পাঠ করবেন জনাব জুটন সিংহ, ভদন্ত স্মৃতি রত্ন ভিক্ষু।

0: অর্থাৎ উঠো, জাগ্রত হও, পমত্ব বোধ হইও না, তোমরা ধর্মকে ধারণ করো।
1: এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন জনাব সুবীর সরকার।
2: পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। সদাপ্রভু বলেন, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাবে। ধন্য যাহারা নির্মল অন্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যায়িত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, স্বর্গরাজ্য তাহাদেরই। আমেন।
3: সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত পরিবেশনকালে সকলকে অনুগ্রহ করে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি।

0: সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতৃবৃন্দ, এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সঙ্গীত পরিবেশিত হবে।
1: সম্মানিত উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই কর্মসূচিতে যাদের অবদানে আজকের এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, আমাদের এই ফেনীর জনপ্রতিনিধি এবং আমাদের সিনিয়র নেতা সংসদ সদস্য জনাব ভিপি জয়নাল আবেদিন উপস্থিত রয়েছেন, আপনাদের এই আসনের নেতা রফিকুল আলম মজনু, যিনি এই আসন থেকে আপনাদের বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আর আমাদের আরেক নেতা জনাব আব্দুল্লাহ ওয়াল মিন্টু, ওনার কথা আগেই বলেছি। এছাড়াও সংসদ সদস্য উপস্থিত রয়েছেন জনাব আব্দুল মান্নান, উনি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা থেকে। আমাদের এখানে উপস্থিত রয়েছেন আব্দুল হদুদ ভিয়া, পার্বত্য খাগড়াছড়ি থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য। আমাদের উপর এখানে উপস্থিত রয়েছেন বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, উপস্থিত রয়েছেন যশোর থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেরা আক্তার মুন্নি। এছাড়াও আমাদের এখানে আমাদের বর্তমান সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামস উপস্থিত রয়েছেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ সরকারি বেসামরিক সামরিক এবং বেসামরিক কর্মকর্তাগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফুলগাজী পরশুরাম সাগলনাইয়া সহ ফেনীর সর্বস্তরের মূল দল অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী ভাইরা উপস্থিত রয়েছেন। আপনাদের সবাইকে উপস্থিতির জন্য ধন্যবাদ জানাচ্ছি।

0: প্রসূতি। আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আপনারা উপভোগ করছেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম, মন্দিরের পুরোহিত, সেবায়িত অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের অনুষ্ঠান।
1: বন্ধুরা, এখানে স্থানীয় ভাবে আসরের নামাজের আজান প্রচারিত হচ্ছে, দেয়া হচ্ছে মসজিদগুলোতে, সে কারণে চলতি অনুষ্ঠানটিতে সাময়িক বিরতি রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকেই নানা কর্মসূচির মধ্য দিয়ে এই ফেনী জেলায় তার কার্যক্রম পরিচালনা করছেন। তিনি প্রথমে যে কাজটি করেছেন, সফরের শুরুতে জেলার পশুরাম ঘাটঘর এলাকায় মহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এবং আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, 2030 সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে গত 16 জুন একনাকে 1,542,16,00,000 টাকায় মহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রথম কাজ প্রথম পর্যায়ের কাজের অনুমোদন দেওয়া হয়। এরপরে তিনি এখানে যে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ রয়েছে সেখানে এসছেন এবং সেখানে ছাত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন, তাদের পরামর্শ দিয়েছেন এবং সেখানে বৃক্ষরোপণ করেছেন। এবং এখন যিনি যে অনুষ্ঠানটি রয়েছেন, তিনি আপনারা জানেন যে বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে অঙ্গীকার, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরুষদের ভাতা প্রদান এবং আরও একটি কার্যক্রমে তিনি হয়তো অংশগ্রহণ করবেন, সেটি হচ্ছে সোলার প্যানেল স্থাপন সহ আরো কয়েকটি কার্যক্রমে তিনি অংশগ্রহণ করবেন। তিনি এখানে তার নানার বাড়ি, আপনারা জানেন। আমরা অনুষ্ঠানটি আবার শুরু হচ্ছে, আমরা সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
2: সচিব জনাব মোহাম্মদ সেলিম খানকে
3: বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনী জেলার ফুলগাজী উপজেলার ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের সম্মানী প্রধান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সম্মানিত সভাপতি, সমাজ কল্যাণের মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সম্মানিত মন্ত্রীবৃন্দ, উপস্থিত সংসদ সদস্য, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও কৃষক জনতার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের কৃষি ও কৃষকের কল্যাণে তাদের অবদান জাতীয় ইতিহাসে এক উজ্জ্বল ও চিরস্মরণীয় অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খাল খনন কর্মসূচি, সেচ সম্প্রসারণ, উচ্চ ফলনশীল বীজ সার ও কৃষি উপকরণ সহজলভ্য করার উদ্যোগ, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি ও স্বনির্ভরতার বৃদ্ধি সুদৃঢ় করেছিল। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি ঋণ মৌকুব, কৃষি উপকরণ প্রদান, ভর্তুকি ও সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে কৃষকের উৎপাদন সক্ষমতা ও খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়। তাদের দূরদর্শী নেতৃত্ব, কৃষকের প্রতি দায়বদ্ধতা এবং কৃষিকে জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করার ফলে বাংলাদেশ খাদ্যঘাটি বাস্তবতা অতিক্রম করে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা পথে দৃঢ়ভাবে এগিয়ে যায়। তাদের উদ্যোগের মূল বার্তাই ছিল কৃষকের সমৃদ্ধি, দেশের সমৃদ্ধি, আর কৃষকের ঘামেই রচিত হয় বাংলাদেশের অগ্রযাত্রার ইতিহাস। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে একটি কৃষি ও কৃষক বান্ধব প্রতিশ্রুতির দলিল। কৃষির উৎপাদন বৃদ্ধি সহ কৃষকের জীবনমান উন্নয়নে ইশতেহারের কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি প্রদান, ঋণ ও বিমা সুবিধা প্রদান এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ কিস্তি মৌকুবের ঘোষণা দেওয়া হয়েছিল। উৎপাদন বাড়াতে দেশের উত্তরাঞ্চলে বরেন্দ্র প্রকল্প পুনর্জীবন, খাল খনন, আধুনিক প্রযুক্তি, সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, বিশেষ সীমাগার প্রস্তুত ও কৃষি রপ্তানি অঞ্চল স্থাপন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে ভেজাল প্রতিরোধে কঠোর ব্যবস্থার প্রতিশ্রুতি রয়েছে। আজ ফেনীর এই ঐতিহাসিক জনপদে দাঁড়িয়ে আমি আনন্দ অনুভব করছি, কারণ আজকের দিনটি কেবল কয়েকটি কার্ড বিতরণের দিন নয়, এটি বাংলাদেশের কৃষক সমাজকে আরো দৃশ্যমান, আরো মর্যাদাবান, আরো শক্তিশালী করার এক নতুন যাত্রার দিন। সারা দেশে পর্যায়ক্রমে প্রায় 2,40,00,000 কৃষককে এই কৃষক কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষক 10টি সেবা পাবেন, যা হল নগদ অর্থ সহায়তা বা সরকারি প্রণোদনা সরাসরি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছানো, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে যন্ত্রপাতি প্রাপ্তি, আবহাওয়ার পূর্বাভাস, বাজার তথ্য, কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও ফসলের রোগ বালাই দমনে পরামর্শ, কৃষি বীমা সুবিধা ও ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয় সুবিধা। আজ আমরা একই অনুষ্ঠানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানকে সম্মানী প্রদানের মতো জনকল্যাণমূলক উদ্যোগের সাথে যুক্ত হতে পেরেছি। এই উদ্যোগগুলো আমাদের রাষ্ট্রচিন্তার একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক দর্শনকে প্রতিফলিত করে। রাষ্ট্রের উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তার সুফল পৌঁছে যায় মানুষের ঘরে ঘরে, কৃষকের মাঠে, সমাজের প্রতিটি শ্রেণী ও মানুষের কাছে। আজ 1 অক্টোবর 2026 তারিখে এই ফেনী জেলার ফুলগাজী উপজেলায় আমাদের বহুল প্রতীক্ষিত কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠান।

0: ফেনী জেলার ছয়টি উপজেলার 7643 জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দেবেন আজকের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী। পাশাপাশি এই কর্মসূচির আওতায় দেশের প্রায় 1,47,000 জন ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে জনপ্রতি 2,500 টাকা করে 25,17,500 টাকার কৃষি পরদানা আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমরা এমন একটি কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি, যেখানে শুধু উৎপাদক তিনি একজন উদ্যোক্তা, বিনিয়োগকারী, খাদ্য নিরাপদ রক্ষক এবং দেশের গুরুত্বপূর্ণ অংশীদার হবেন। আমরা চাই একজন কৃষিকে অবহেলার পেশা হিসেবে নয়, বরং সম্মানজনক লাভজনক পেশা হিসেবে গ্রহণ করুক। আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, স্যাটেলাইট, প্রযুক্তি নির্ভর সেচ ব্যবস্থা, উন্নত জাত উদ্ভাবন, যান্ত্রিকীকরণ এবং কৃষির সেবার মাধ্যমে বাংলাদেশের কৃষিকে উৎপাদনশীল, টেকসই, জলবায়ু সহনশীল ও প্রতিযোগিতামূলক করে তুলে কৃষি উৎপাদন কাজ করে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়। কৃষক কার্ড সেই বৃহত্তর স্বপ্ন বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ ভিত্তি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রতি, আপনার প্রতি কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং উপকারভোগী সারা বাংলাদেশের কৃষকের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কৃষকের জীবন ও জীবিকার প্রতি আপনার যে গভীর মমত্ববোধ, কৃষকের মর্যাদার প্রতি আপনার যে অঙ্গীকার, প্রান্তিক মানুষের কল্যাণে আপনার যে নিরন্তর প্রচেষ্টা, কৃষক কার্ড তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা বিশ্বাস করি কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে, আর মানুষের মর্যাদা নিশ্চিত হলে বাংলাদেশ আরো শক্তিশালী হবে। আজকের এই শুভক্ষণে আমি বাংলাদেশের সকল কৃষক ভাই বোনের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আসুন আমরা সবাই মিলে একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে কৃষক হবে মর্যাদার প্রতীক, কৃষি হবে সমৃদ্ধির চালিকা শক্তি, প্রযুক্তি হবে কৃষকের সহযাত্রী এবং রাষ্ট্রের প্রতিটি সেবা পৌঁছে যাবে মানুষের কাছে সহজে, স্বচ্ছভাবে এবং সম্মানের সঙ্গে। পরিশেষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, উপদেষ্টাবৃন্দ, সম্মানীয় অতিথিবৃন্দ এবং সকল অংশগ্রহণকারীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: অসংখ্য ধন্যবাদ। শিব্র সুধী এবারে বক্তব্য নিয়ে আসছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানের সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানে আগত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং গণতন্ত্রের মানস কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সম্মানিত উপস্থিতি, ফ্যামিলি কার্ড আজ একটি বাস্তবতা, বর্তমান সরকারের একটি অন্যতম ব্র্যান্ড। আমার জানা মতে সরকারের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম। আমি বাংলাদেশের যে প্রান্তেই যাচ্ছি আমাকে প্রায় সবাই প্রশ্ন করছে আমরা ফ্যামিলি কার্ড কখন পাব। আমি মনে করি বর্তমান সরকারের নির্বাচনী যে প্রতিশ্রুতি এবং প্রায়োরিটি, তার মধ্যে এই ফ্যামিলি কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ, অন্যতম জনপ্রিয়, এবং এই ফ্যামিলি কার্ড সরকারের একটা অন্যতম সফল ব্র্যান্ডে পরিণত হয়েছে। ফ্যামিলি কার্ড জনপ্রিয় হওয়ার কারণ হল এই ফ্যামিলি কার্ড একটি ইউনিভার্সাল প্রোগ্রাম। ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সকল পরিবারকে বিবেচনা করা হবে এবং সকল পরিবারের তথ্য সংগ্রহ করে যারা ইলিজিবল হবেন তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিংবা আনুকূল্য অথবা পিক অ্যান্ড চুজের কোনো সুযোগ নাই। ফ্যামিলি কার্ড বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে খণ্ডিত ও ভাতা নির্ভর পদ্ধতি থেকে একটি সমন্বিত পরিবার ভিত্তিক ও জীবনচক্র

0: ভিত্তিক ব্যবস্থা রূপান্তরের অন্যতম উদ্যোগ। এর মাধ্যমে একই পরিবারের শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী সদস্যরা কার্যকর সহায়তা পাচ্ছে এবং সঠিক উপকারভোগী নির্বাচন, নিয়মিত তথ্য হালনাগাদকরণ, শক্তিশালী ডিজিটাল ব্যবস্থাপনা এবং কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা করার মাধ্যমে খাতা দেওয়া হচ্ছে আগামী 4 বছরে সারা দেশে সকল পরিবার গরিব করে 1,60,000 থেকে ±2 কোটি ফ্যামিলিকে ভাতার আওতায় আনা হবে। সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে পরিবার সমূহের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং 3 স্তরে যাচাই বাছাই শেষে উন্মুক্ত গণশুনানির মাধ্যমে যাচাই বাছাই করে ভাতাভোগী নির্বাচিত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী আগামী 4 বছরে সারা দেশে সকল পরিবার জরিপ করে 1,60,000 থেকে ±2 কোটি ফ্যামিলিকে ভাতার আওতায় আনা হবে। সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে পরিবার সমূহের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং 3 স্তরে যাচাই বাছাই শেষে উন্মুক্ত গণশুনানির মাধ্যমে যাচাই বাছাই করে ভাতাভোগী নির্বাচিত করা হচ্ছে বিদায়। এক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতির সুযোগ নেই। নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষায় ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অর্থনীতিবিদদের ধারণা এবং তারা বলছেন এই ফ্যামিলি কার্ড আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারলে ইনশাল্লাহ 5-6% দারিদ্র হ্রাস পাবে। আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না। বক্তব্য শেষ করার পূর্বে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে যারা আমাদেরকে সহায়তা করেছেন, সকল দপ্তর, সংস্থা, গণনাকারী এবং দেশের সকল জনগণকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষভাবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি ফ্যামিলি কার্ডের মতো একটা ইনোভেটিভ এবং সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এবং আমি বলবো সবচেয়ে পপুলার যে ভাতা চালু করেছেন, যার মাধ্যমে এদেশের হতদরিদ্র, প্রান্তিক এবং দরিদ্র ফ্যামিলি তারা তাদের ভাগ্য উন্নয়নের নমুনা এখানে দেখতে পাচ্ছেন। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, সবাইকে ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। এখন বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মুন্সী আলাউদ্দিন আল আজাদ NDC কে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক এবং তলাবিহীন অর্থনীতিকে সচল করে অবাধ অর্থনীতি এবং গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আত্মনির্ভরশীল অর্থনীতির উপকার বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আজকের যে মহান কর্মসূচি জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গ্রাম বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেই ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম মসজিদ, পুরোহিত সেবায়েত সহ কৃষক এবং ফ্যামিলিদের উন্নয়নের জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উপলক্ষে আজকে এই সবাই উপস্থিতি ফেনীর ফুলগাজীতে মাননীয় মন্ত্রীবর্গ, সম্মানিত সভাপতি, মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী উপদেষ্টা বৃন্দ এবং মাননীয় প্রতিমন্ত্রী বৃন্দ এবং সংসদ সদস্যবৃন্দ সহ উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম এবং শুভবরণ। আপনারা অবহিত আছেন যে এই নির্বাচন ইশতেহারে সমাজের যারা নৈতিক শিক্ষা প্রদান করেন তাদের সম্মান বৃদ্ধি এবং আত্মমর্যাদা বৃদ্ধির জন্য একটা পরিকল্পনা ছিল। ইমাম মুয়াজ্জিন, সেবায়েত, পুরোহিত, অধ্যক্ষ, উপাধ্যক্ষদের আর্থিক সম্মানই দেয়া এবং রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে এবং উন্নয়ন কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্ত করার কর্মসূচি, সেই কর্মসূচি সরকার গ্রহণের 29 দিনের মাথায় বাস্তবায়ন শুরু হয় এবং এই অর্থ বছরে বাংলাদেশ সরকার 1,100 কোটি টাকা ইমাম মুয়াজ্জিন পুরোহিত সেবায়েত অধ্যক্ষ উপাধ্যক্ষ অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম উপাসনালয়ের সাথে যারা জড়িত তাদের উদ্দেশ্যে বরাদ্দ রেখেছেন। বাংলাদেশের জরিপ অনুযায়ী 3,31,000 মসজিদের 1/4 82,256টি মসজিদ 12,000 মন্দিরের মধ্যে 3,000 মন্দির এবং বৌদ্ধ প্যাগোডা খ্রিস্টানদের গির্জার 1/4 অন্তর্ভুক্ত করে প্রতিটি মসজিদে একজন ইমাম মুয়াজ্জিন এবং একজন খাদেম আর মঠ প্যাগোডায় দুজন করে সেবায়েত পুরোহিত অধ্যক্ষ উপাধ্যক্ষ যাজক পালক এদের সম্মানের আওতায় আনা হয়েছে। ইমাম সাহেব 5,000 টাকা মুয়াজ্জিন সাহেব 3,000 টাকা খাদেম 2,000 টাকা এছাড়া 2 ঈদে তাদেরকে 1,000 টাকা করে উৎসব ভাতা প্রদান করবে। অন্যান্য ধর্মাবলম্বীদের সেবায়েত পুরোহিত অধ্যক্ষ উপাধ্যক্ষদের 5,000 টাকা এবং 3,000 টাকা এবং ওই তাদের বড়দিন এবং দুর্গোৎসবের সময় 2,000 টাকা উৎসব ভাতা দেওয়া হবে। এছাড়াও ইতিমধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে এবং মন্ত্রী পরিষদের নীতিমালা জারি হয়েছে জাতীয় দিবস সভায় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারগণ এই ইমাম মুয়াজ্জিন সেবায়েত পুরোহিতদের আমন্ত্রণ জানাবেন। তো এই মহান কর্মসূচি বাস্তবায়ন মাধ্যমে নীতিবান আদর্শবান নাগরিক সমাজ গড়ে উঠবে। ইমাম মুয়াজ্জিন সেবায়েত পুরোহিতগণ আরো নিবেদিত হয়ে সচ্চরিত্রবান আদর্শ নাগরিক তৈরিতে তারা আরো সেবা দেবেন এবং পরিণতিতে দেশপ্রেমিক উদার গণতান্ত্রিক ধর্ম মন্ত্রণালয়ের যে মিশন ও ভিশন সকল ধর্মের আচার আচরণ সুন্দরভাবে পালনের মাধ্যমে সহযোগিতা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করার যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে আমার বলার সুযোগ দেওয়ার জন্য আয়োজনকারীদের জন্য তিনি কষ্ট করে উপস্থিত হয়ে এই কর্মসূচি বাস্তবে যে দৃঢ় অঙ্গীকার করছেন তার জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ জনাব মুন্সি আলাউদ্দিন আলাজাদ। সম্মানিত সুধি, এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে সংরক্ষিত মহিলা আসন 4-এর সংসদ সদস্য মিস রেহানা আক্তার রানুকে।
3: উন্নয়নের অপর নাম জনাব তারেক রহমান। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের মঞ্চ আলোকিত যার আলোয় আলোকিত হয়েছে, আমরা যাকে পেয়ে ধন্য হয়েছি, গণমানুষের নেতা। 2026-এর নির্বাচনে বিএনপির ভূমিদাস বিজয়ের কারিগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত এই ফুলগাজীর প্রিয় ভাই ও বোনেরা, আমার এই ফুলগাজীর মাটিতে জন্ম নিয়েছিলেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা একটি স্লোগান দিতাম, ফেনীর মেয়ে খালেদা গর্ব মধের আলাদা। আমাদের সেই স্লোগান আকাশের তারাই মিশে গেছে। উনার সুযোগ্য সন্তান আজকে প্রধানমন্ত্রী হয়ে এই ফুলগাজীর মাটিতে এসেছেন। আজকে উনি উন্নয়নের বার্তা নিয়ে এসেছেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা দেখলাম খুনি হাসিনা আমাদের নেত্রীর 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে নেত্রী বাড়িটি কেড়ে নিয়েছিলেন। আমরা লক্ষ্য করলাম এদেশের মানুষ শেখ হাসিনাকে শুধু বাড়ি ছাড়া করেনি, এদেশের মানুষ শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে বাধ্য হয়েছে। ওই 32 নম্বরের বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে। শেখ হাসিনার বিচার আল্লাহ করছে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার নাম তারা মুছে দিয়েছিল, আজকে তারা কোথায়? আজকে ওনারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, আল্লাহর বিচার করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিবেন, আমরা শুধু একটি দাবি করতে চাই, ফেনীর গণমানুষের দাবি। আমাদের চারজন এমপির প্রাণের দাবি ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। আপনারা কি মেডিকেল কলেজ চান? তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আরে মেডিকেল কলেজের দাবি আদায় করতে হবে, জোরে বলতে হবে, প্রধানমন্ত্রী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমাদের ফুলগাজীর মানুষে কয় কাঁচা মরিচ ধৈর্য হাতা, আমগো নাতির ঠান্ডা মাথা। মাননীয় প্রধানমন্ত্রী ঠান্ডা মাথায় সকল ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এগিয়ে যান, এদেশের মানুষ আপনার সাথে রয়েছে। বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয়গাটি বুঝে নেবে দুর্বৃত্ত। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
4: অসংখ্য ধন্যবাদ। সুপ্রসূতি এবারে বক্তব্য নিয়ে আসছেন ফেনীর এক আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব মুন্সী রফিকুল আলম।
5: বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রিয় প্রিয় নেতা তারেক রহমান এমপি, আমাদের মাঝে উপস্থিত আছেন মন্ত্রী পরিষদের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত আমাদের এই নির্বাচনী এলাকা ফেনীয়াকের আমার অত্যন্ত আপনজন প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? কি আপনারা কি ভালো নেই, ভালো আছেন? নির্বাচনের আগে যখন আমি আপনাদের সামনে গিয়ে বলতাম আমি যখন নির্বাচিত হব আর তারেক রহমান সাহেব যখন প্রধানমন্ত্রী হবেন তখন আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, বলছি না? বলছি আপনাদেরকে। আর যারা কৃষি কাজ করেন ওনাদেরকে বলছি আপনাদেরকে কৃষক কার্ড দেওয়া হবে। আর যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন মন্দিরের পুরোহিত আছেন আপনাদেরকে বলছি যে আমরা নির্বাচিত হলে আপনাদেরকে সরকারতে একটি ভাতা দেওয়া হবে, বলছিলাম না? তখন যারা বেহেস্তের স্বপ্ন দেখাতেন এ পর্যন্ত খবর পেয়েছেন কেউ বেহেস্তে গেছে মরার পরে? এক শ্রেণীর মানুষ আছে না তারা বলছে যে তারা নির্বাচিত হলে এমনি বেহেস্তে যাবেন, বলছে না? তারা তো বাংলাদেশের কয়েকটা আসন পেয়েছে, ওই আসনে কেউ বেহেস্তে গিয়েছে কিনা খবর নিয়েছেন? খবর নিচ্ছেন? মল্লে কে বেস্তে যাবে, কে দুদক যাবে, এটা কি আমরা জানতে পারি? তাহলে বেটা রাজাকাররা কেমনি জানতো, আল্লাহ জানে। আপনারা কি জানেন কোনো? এরা এই এলাকার মানুষদেরকে তখন মিথ্যা বলতো যে যদি তারা নির্বাচিত হয় তারা সরকারে আসে তাদেরকে ভোট দেন তাহলে তাদের জন্য বেস্ত কনফার্ম। এটা কি আপনাদেরকে বলে নাই? এই কথা কি আপনারা শুনেছেন? আমার মা বোনেরা শুনেছেন? আপনাদেরকে বেশি বলতো। দেখেন আমরা নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কিছু চাইতে হয় নাই। আমাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, আমাদের কষ্ট, এই বাঁধ খেয়াল আছে আপনাদের? 24 সালে বন্যা হয়েছিল না? আপনারা আমাকে বলেছিলেন যে বিএনপি ক্ষমতা আসলে বাঁধ হবে কিনা, আমি বলেছি ইনশাল্লাহ হবে, কিন্তু বিএনপি সরকার ক্ষমতা আসার 4 মাসের মধ্যেই এটা অনুমোদন হয়েছে আর 6 মাসের মধ্যে ইনশাল্লাহ এই বাঁধ নির্মাণের কাজ আজকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আপনি জানেন আমরা করতালির মাধ্যমে আমাদের এই প্রাণের দাবি পূরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাচ্ছি। দেখেন এরা ভণ্ড প্রতারক, এরা মানুষের সহজ সরল গ্রামের মহিলা বন্ধুদের ভাইদেরকে ঠকায়, মিথ্যা বলে। আমরা কিন্তু কখনো বলি নাই বিএনপি কে ভোট দিলে বেহেস্তে যাবেন, কোনোদিন বলি নাই। তবে হ্যাঁ এটা বলেছি বিএনপি কে ভোট দিলে উন্নয়নের গ্যারান্টি আমরা দিব ইনশাআল্লাহ। এই 6 মাসে উন্নয়ন দেখছেন না? টিয়ার কাবিকার নাম শুনছেন? টিয়ার কাবিকার নাম শুনছিলেন? টিয়ার কাবিকা, এক সময় টিয়ার কাবিকা ছিল এই এলাকার লুটপাটের কাবিকা, আর এখন টিয়ার কাবিকা হচ্ছে এই এলাকার ছোট ছোট রাস্তাঘাটের উন্নয়ন ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, এই ছয় মাসের মধ্যে আমার এই তিনটি উপজেলায় প্রায় 450 ছোট ছোট রাস্তা আমরা কাজ করেছি ইনশাআল্লাহ। আমরা গল্প দিয়ে বিশ্বাসী না। আর আপনি আমাকে মায়ের আসনে দায়িত্ব দিয়েছেন, আমি সবসময় বলি আমি এলাকার এমপি না, আমি হচ্ছি এলাকায় এই এলাকার সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার, আমি একজন প্রতিনিধি, ওনার একজন সৈনিক। যতদিন বাঁচব বেগম খালেদা জিয়ার যেই বিশ্বাস, বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যেই আস্থা, ইনশাআল্লাহ আমার জীবনের বিনিময় হলো সেটা আমি করবো ইনশাআল্লাহ। আমি তারেক রহমান প্রধানমন্ত্রী আমাকে এলাকায় দায়িত্ব দিয়েছেন, আমি অতীতে বলেছি আমি এমন কোন কাজ করব না যা আমার পূর্ববর্তী এমপিরা করেছিল। আমি চেষ্টা করেছি এই ছয় মাস অত্যন্ত ন্যায় নিষ্ঠা সততার সাথে দায়িত্ব পালন করার জন্য আমি চেষ্টা করেছি প্রতি সপ্তাহে 3 দিন এই এলাকার মানুষের সাথে মিশে কাজ করার জন্য। এই এলাকার মানুষ আমাকে কাছে পায়, আমি কাছে থাকি। আমি যখন ঢাকা থেকে ফেনীর সীমানায় আসি তখন মনে হয় মায়ের কথা। বিশ্বাস করেন, এই এলাকার এমপি হয়ে আমি যতটুকু খুশি হয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি মা হারানোর শোকে, মা হারানোর ব্যথায়। তাই বলতে চাই, আমি কাজ করতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে উন্নয়ন কর্মকাণ্ড করে যেতে পারেননি, আমি তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ সেই রাস্তাঘাটগুলো করব। আমি আমি মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকার মানুষকে আমি বলেছি, আমি ঘোষণা দিয়েছি আগামী 2 বছরের মধ্যে বিগত 16 বছরে যে উন্নয়ন এই এলাকার মানুষ চোখে দেখে নাই, আগামী 2 বছরের মধ্যে এই এলাকার প্রত্যেকটি রাস্তাঘাট, স্কুল, কলেজকে আমি ইনশাআল্লাহ উন্নত করবো ইনশাআল্লাহ। এখন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পারেন আমার ওয়াদা রক্ষা করতে। আপনি যদি, আমি যেহেতু কথা দিয়েছি মায়ের প্রতিনিধি হয়ে, আপনি যদি লক্ষ্য রাখেন, খেয়াল করেন, ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে এই এলাকার উন্নয়নের বাইরে অন্য কোনো রাস্তাঘাট থাকবে না, আমরা সব কিছু করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই এলাকার অনেকগুলো স্কুল কলেজ সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, এরা গরিব এলাকা। শুধুমাত্র বেগম খালেদা জিয়া এই এলাকার প্রতিনিধি হওয়ার কারণে, শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে এই এলাকার মানুষ ভালোবাসার কারণে কোন স্কুল কলেজকে সরকারি করা হয় নাই, রাস্তাঘাটের উন্নয়ন করা হয় নাই, টিয়ার কাবিকা উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, একমাত্র কলেজ বেগম খালেদা জিয়া কলেজ, এই কলেজ বিগত 15 বছর এই কলেজের নাম মুছে ফেলে বেগম খালেদা জিয়ার নামকে মুছে ফেলা হয়েছে। আমরা বলতে চাই কলেজের সাইনবোর্ড থেকে বেগম খালেদা জিয়ার নাম মুছেছেন, কিন্তু এই এলাকার মানুষের হৃদয় থেকে বেগম জিয়ার নাম কোনোদিন মুছতে পারেন নাই, পারবেন না ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো মাননীয় প্রধানমন্ত্রী ছোট হয়ে যাব সবার কাছে, মেডিকেল কলেজ ভোটরায় কিন্তু আপনি বলছেন আমাদেরকে দিবেন, পশুরামে বলছি আমি, আমি যদি এটা না চাই তাহলে সবাই আমার উপর খুব রাগ করবে মাননীয় প্রধানমন্ত্রী। তাই বলতে চাই এই বিষয়ে আপনি সবই দিচ্ছেন, আমরা অস্বীকার করি না। 6 মাসে যে উন্নয়ন হয়েছে, বিগত 15 বছর এই উন্নয়ন হয় নাই, শুধু লুটপাট হয়েছে। তাই আজকে আপনার কাছে এরকম ভালো একটা কথা শুনতে চাই, আমার এলাকার মানুষ খুশি হবে ইনশাআল্লাহ। কথা দিচ্ছি, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বিএনপি থাকবে, ফেনীর 3টি আসন তারেক রহমান আপনার দলকে আমরা উপহার দেব প্রিয় বন্ধুরা। আর ওই দুশ্চরিত্র লোকেরা, ধর্মের নামে যারা সন্ত্রাস করছে, ধর্মের নামে যারা ধোকা দিচ্ছে, তাদের প্রতি সজাগ থাকতে হবে। আসুন সবাই ঐক্যবদ্ধ থাকবো, যে কোনো অপকর্মকে মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব। যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ জিয়া, যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বেগম খালেদা জিয়া। আপনাদের সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আপনাদেরকে ধন্যবাদ।
1: ধন্যবাদ জনাব মুন্সি রফিকুল আলম মজনু। এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি ফেনী দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিনকে।
6: বিসমিল্লাহির রহমান রহিম। আজকের এই সভায় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনাব তারেক রহমান সাহেব এবং আমার শ্রদ্ধেয় সকল নেতৃবৃন্দ উপস্থিত, আমার সামনে এই অঞ্চলের পুরুষ মহিলা সাংবাদিক থেকে শুরু করি সকল পেশাজীবী মানুষ যারা আছেন তাদের সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমি একজন মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধা কার? আমার রাজনীতি, আমার মুক্তিযুদ্ধের ইতিহাস জনাব শহীদ জিয়া রহমানের হাত ধরেই। উনি এই শ্রীনগর থেকে আমাকে এই কাজে নামিয়েছেন। তারপরে যুদ্ধে নামার পরেই আপনাদের এই এই থানায় অর্থাৎ হরিপুর সাংবাদিক হরিপুরের বাড়ি আবার শাহজাহান প্রথম শহীদ হয় আমার সাথে এই আমদারহাট বর্ডারে, তার লাশ এদেশে আনতে পারি নাই। এরপরে বহু মুক্তিযোদ্ধা আমার সাথে জীবন হারিয়েছেন, জীবন দিয়েছেন, অনেক কিছু আমরা করেছি, কিন্তু আমরা দেশ স্বাধীন করার পরেও কারো কোনো ক্ষতি করি নাই। প্রত্যেক লোকের উপকারের জন্য, দেশকে সুশাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র কায়েমের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি, যার জন্য 1995 সালে আমার মহান প্রয়াত নেত্রী মোহাম্মদ খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী উনি জোরপূর্বক আমাকে আর জাফর থেকে বিএনপিতে এনেছেন, সেটা কি আপনারা জানেন? এবং আনার পরে আমি একসাথে প্রথম 22 মাস এই কুমিল্লা কারাগারে আমাকে থাকতে হয়েছে, শেখ হাসিনারা মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এর পরবর্তী পর্যায়ে হাইকোর্ট থেকে জামিন নিয়ে 2001 সালে যখন নির্বাচন হয় আমাকে নমিনেশন দেওয়ার পরে সর্বোচ্চ ভোটে ফেনীতে আমি নির্বাচিত হই এবং দেশের জন্য যা যা করার দরকার তাই করেছি। তারপরেও আবার যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে সেও আমাকে ঢুকতে পারেনি, আবার হয়েছে এই পর্যন্ত 4 বার। অতএব বহু দুর্নীতির মামলা দিয়েছে, আমি সৎ সার্টিফিকেট পেয়েছি, বিচার ভবনে মিতব্যয়িতার সার্টিফিকেট পেয়েছি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি বর্তমানে আমার ওয়াদা 82 বছর বয়স, এবারে কিন্তু ভোট আমি যাই নাই, আমি আমার মানে নির্বাচন করার জন্য আমি পিটিশন করি নাই, কিন্তু হঠাৎ করি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে শুনতে পাইলাম টেলিফোনে, উনি ওই রংপুর থেকে শুরু করি ফেনী যখন 1 নম্বরে মজদুর না বলি, 2 নম্বরে অধ্যাপক জওয়াল আব্দিন, আমি তো হতাশ হয়ে গেছি, আমি অসুস্থ ছিলাম, আমি চিন্তাও করি নাই। তারপর ইলেকশন করেছি, আমি অসুস্থ এতে ছিলাম, কারাগারে মানে হাসপাতালে ছিলাম, কিন্তু মানুষ চান্দা দিয়ে আমার ভোট করেছে, আমাকে বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছে, আমি মানুষের সেবা করেছি, এখন করে যাচ্ছি এবং ওয়াদা করতেছি যে এই কদিন বেঁচে থাকবো, যে যেখানে হোক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এবং এই দেশের মানুষ যদি হয় তার জন্য আমি সেবা করে যাব, এই ওয়াদা আপনাদের সাথে আমি করলাম। আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ শরীরে বাকি জীবনটুকু মানুষের সেবা করতে পারি। আজকে আমার মহান নেতা তারেক রহমান সাহেব এখানে আসছেন, আমি গর্বিত, যার জন্য আজকে কদিন পর্যন্ত আমি এখানে কয়েকবার আসছি, আমি ওনার উন্নতি কামনা করি। আবার সবাই দোয়া করবেন এই বয়সে দীর্ঘদিন পর্যন্ত এই দেশকে উনি সুশাসন করে যাতে মানুষের ন্যায় বিচার এবং মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে পারেন, আল্লাহ যেন ওনাকে এই তৌফিক দেন। এই কথা বলে আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন।
4: সুপ্রিয় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, সচিববৃন্দ, সম্মানিত ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু, অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্ববৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই বোনেরা, সালামু আলাইকুম। প্রিয় ফেনীবাসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত ফেনী শুধুই একটি ঐতিহাসিক জেলা নয়, এই জনপদের ইতিহাস সাহস ও সংগ্রামের ইতিহাস। এই মাটির সঙ্গে জড়িয়ে আছে বীর শমশের গাজীর নাম। অন্যায় ও শোষণের বিরুদ্ধে তার প্রতিরোধ আমাদের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। যে মাটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছে, যে মাটি মানুষের অধিকার ও মর্যাদার জন্য সংগ্রামের সাক্ষী, সেই মাটিতে দাঁড়িয়ে আজ আমরা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি। আজকে এই কর্মসূচি শুধু কিছু মানুষের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার আয়োজন নয়, বরং সমাজের সেই সব ব্যক্তিত্বকে সম্মান জানানো যারা দীর্ঘদিন গ্রামীণ অর্থনীতিতে অবদান রেখে চলেছেন অবিরত, এবং যারা দীর্ঘদিন ধরে মানুষের নৈতিকতা, মূল্যবোধ, শান্তি ও সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সম্মানিত উপস্থিতি, গত অর্থ বছরে পাইলট কর্মসূচির মাধ্যমে প্রায় 14,000 ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানী ভাতা দেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে কর্মসূচি সম্প্রসারণ করে প্রায় 2,96,000 উন্নীত করা হয়েছে। আগামী 4 বছরে দেশের সকল মসজিদ, মন্দির ও প্যাগোডা এবং চার্চ এ কর্মসূচির আওতায় আনা হবে। আজকের এই কর্মসূচি কোনো একটি ধর্মের জন্য নয়, এটি সকল ধর্মের মানুষের জন্য। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রিয় উপস্থিতি, কিছুক্ষণ পরই মাননীয় প্রধানমন্ত্রী ফুলগাজীর মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড ও কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেবেন। এগুলো শুধু একটি কার্ড নয়, আমি বলেছি, এর সঙ্গে জড়িয়ে আছে আপনাদের অধিকার, অবদান ও পরিচয়। আমার নিজ জেলা লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জনগণ আজকের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন, তাদের আমি অভিনন্দন জানাই। প্রিয় ভাই ও বোনেরা, বৈশ্বিক রাজনীতির এই সংকটময় সময়ের মধ্য দিয়ে আমরা পার হচ্ছি, যার প্রভাব বাংলাদেশেও এসে পড়েছে। সীমিত সম্পদ দিয়ে সরকারকে উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং মানুষের প্রয়োজন সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। প্রিয় উপস্থিতি, আজ আমাদের সামনে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি। দেশের প্রশ্নে এবং জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ দেশের শান্তি বিনষ্ট হলে তার ক্ষতি কোনো একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আসুন আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে আরও মজবুত করি, শক্তিশালী করি। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সম্মানিত সুধী, এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর রশিদকে।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপ প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, কৃষক প্রেমিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে এখানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ ধর্মীয় কার্ড সহ 3 ধরনের কার্ড বিতরণের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা কৃষি কার্ড, এটা সহ মোট 77টি উপজেলায় এই কার্ড বিতরণ করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটা উপজেলায়, 13টা উপজেলায় সরাসরি এই স্টেজের সাথে ডাবল ওয়ে কানেকশন করা আছে। তার ভিতরে আছে যেখানে অনেক এমপি, মন্ত্রী এবং হুইপ সাহেবও আছেন, এখানে আছেন যেমন লক্ষ্মীপুর, রামগতি, আশরাফ আবুল খায়ের ভূয়াভাই সহ এ বি এম আশরাফউদ্দিন, শাহজাহান সেলিম সহ নেতৃবৃন্দরা আছেন, বান্দরবনে আছেন, মাধুরী মারমা সহ সংরক্ষিত মহিলা আসনের নেতৃবৃন্দ চট্টগ্রাম হাটহাজারীতে আছে। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, একই সাথে আমাদের নেত্রকোনা দুর্গাপুরে আছে ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার, আমাদের বগুড়াতে আছে মোর্শেদ মিল্টন সহ সুরাইয়া জেমিন জেরিন রনি, মুন্সিগঞ্জে আছে এমপি কামরুজ্জামান রতন, গাজীপুর কালীগঞ্জে আছে এ কে এম ফজলুল হক মিলন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু, মোহাম্মদ মুজিবুর রহমান সংসদ সদস্য, সুনামগঞ্জে সাল্লায় আছে নুরুল ইসলাম, কয়সর আহমেদ, কলিমুদ্দিন আহমেদ, ওনারা সবাই সংসদ সদস্য, বুড়িচং ব্রাহ্মণপাড়া আছে মাননীয় সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম সহ 77টি উপজেলায় আজকে কৃষি কার্ড বিতরণ করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমার বক্তব্য দেওয়ার আমাকে সময় দেওয়া হয় নাই, বলছে 2 মিনিট। আমি আপনারা যারা আজকে এখানে কৃষি কার্ড নেবেন, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষি কার্ড সম্পর্কে 1 মিনিট কথা বলে শেষ করছি, বক্তব্য দিব প্রধানমন্ত্রী। অনেকে কয় কৃষি কার্ড দিয়ে কি হইব, আমি বলি কৃষি কার্ড দিয়ে সব হইব। কৃষি কার্ড দিয়া এদেশের কৃষক ধনী হইব, কৃষি কার্ড দিয়ে এদেশের কৃষক জানতে আসব এতে কি হলাইতে আছে, কি জন্য হলাইতে আছে, কত লোক এই ফসল ফলাইব, উচিত মূল্য পাইব কিনা, এটা কৃষি কার্ড কই দিব। কৃষি কার্ড দিয়ে ব্যাংকের সাথে লোন লোনের লাই কোন লোকেরও লগে লই যাওয়ান লাগত না, যাই কইব এই আর কার্ড, এই আর ফসল, আর টেয়া দো, নিয়ম অনুযায়ী এতে টেয়া ভাই যাইব। এটা ঠিক না বেঠিক? এদেশের যদি ধনী হইতে হয় এদেশের 75% মানুষ আগে ধনী হইতে হইব, ঠিক না বেঠিক? এই কৃষক কার্ড এদেশের কৃষকের ধনী বানাইব ইনশাল্লাহ আপনারা, আর ইনশাল্লাহ 4 বছরের মধ্যে 250 কোটি কৃষকের কৃষক কার্ড দেওয়া হবে। এই কৃষি কার্ডের মধ্যে কোন জমিতে কে কত ফলন ফলাইছে সারা বাংলাদেশে, আপনার উপজেলায় আপনার ইউনিয়নে কে কয়টা ফলাইছে সবকিছু জানতে পারবেন। আপনারা দেখেন ধরেন স্যার আর 1 মিনিট, আপনারা আধা মিনিট আপনারা দেখেন, আমিও কৃষক, কিন্তু আমিও কৃষক। আপনি দেখেন আমরা অনেক সময় সব করে মূলা লাগাই, কাঁচা মরিচ লাগাই, বাঁধাকপি লাগাই, ফুলকপি লাগাই, কেমন লাগাই না, মূলা হইলা সিজনে ভালো দামে বেচা যায়, পরে সিজনে এমন এক সবজি এটা গরুও খায় না, পরে জমি চাষ করে দিতে হয়। কিন্তু এই কৃষক কার্ড থাকলে আপনি বুঝবেন আপনার ইউনিয়নে আপনার উপজেলায় কত কানি কত কৃষকে মূলা করছে আর মূলার দরকার আছে কিনা, একটা উদাহরণ দিলাম। এমনি করে সমস্ত ফসলের হিসাব আপনার কাছে থাকবে, আপনার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার গ্যারান্টি এই কৃষক কার্ড। ধন্যবাদ আপনাদেরকে। আর বক্তব্য দিচ্ছে না, বক্তব্য দেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের প্রিয় নেতা, 18 কোটি মানুষের প্রিয় নেতা, এদেশের কৃষকের প্রাণ প্রিয় নেতা, সবাইকে ধন্যবাদ দিয়ে এবং এই অনুষ্ঠানকে সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করে এটাকে সুন্দর করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ জনাব মোহাম্মদ আমিনুর রশিদ। সম্মানিত সুধী, এবার প্রধানমন্ত্রী 10 জন নারী পরিবার প্রধানের হাতে তুলে দিবেন তাদের মর্যাদা এবং অধিকারের ফ্যামিলি কার্ড। সবাইকে একে একে কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আসছে ফাতেমা আক্তার।
9: প্রস্তুত থাকবে ফেরদৌসি ইয়াসমিন।
1: কার্ড গ্রহণ করছেন ফেরদৌসি ইয়াসমিন।
9: প্রস্তুত থাকবে তৃপ্তি রানী দাস।
1: এরপর আসছে ফেরদৌসি ইয়াসমিন।
9: এরপর আসবে তৃপ্তি রানী দাস।
1: গ্রহণ করছে তৃপ্তি রানী দাস।
9: এবারে আসবে প্রিয়া রানী শীল। প্রস্তুত থাকবে জান্নাতুল ফেরদাউস।
1: গ্রহণ করছে জান্নাতুল ফেরদাউস।
9: প্রস্তুত থাকবে নাজমা আক্তার।
1: গ্রহণ করছেন নাজমা আক্তার।
9: প্রস্তুত থাকবে পিঙ্কু দত্ত।
1: গ্রহণ করছেন পিঙ্কু দত্ত।
9: প্রস্তুত থাকবে তাপসী রানী বিশ্বাস।
1: গ্রহণ করছেন তাপসী রানী বিশ্বাস।
9: প্রস্তুত থাকবে রুমা আক্তার।
1: গ্রহণ করছেন রুমা আক্তার।
9: প্রস্তুত থাকবে সেলিনা আক্তার।
1: গ্রহণ করছেন সেলিনা আক্তার। এরই মাঝে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ শেষ হলো। সম্মানিত সুধী, এবার প্রধানমন্ত্রী 10 জন কৃষক কৃষাণীর হাতে তুলে দেবেন তাদের মর্যাদার প্রতীক কৃষক কার্ড। সবাইকে একে একে কার্ড গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রথমেই আসছেন মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইয়া।
9: প্রস্তুত থাকবে মমিনা আক্তার।

0: গ্রহণ করছেন মোমেনা আক্তার।
1: এরপর প্রস্তুত থাকবে নুরুল আলম।
0: গ্রহণ করছেন নুরুল আলম।
1: এরপর প্রস্তুত থাকবে মর্জিনা বেগম।
0: গ্রহণ করছেন মর্জিনা বেগম।
1: এবারে প্রস্তুত থাকবে রুম্পা রানী দে।
0: গ্রহণ করছেন রুম্পা রানী দে।
1: প্রস্তুত থাকবে নূর হোসেন।
0: গ্রহণ করছেন নূর হোসেন।
1: এবারে আসবে রোকসানা আক্তার।
0: গ্রহণ করছেন রোকসানা আক্তার।
1: এরপর আসবে জেসমিন আক্তার।
0: এখন আসছেন মোহাম্মদ মুস্তফা।
1: প্রস্তুত থাকবেন বিবি রহিমা।
0: গ্রহণ করছেন বিবি রহিমা। এরই মাঝে কৃষক কার্ড উপকার ভোগীদের মাঝে কার্ড বিতরণ শেষ হল। সম্মানিত সুধী, এবার প্রধানমন্ত্রী মসজিদের ছয়জন ইমাম, মুয়াজ্জিম ও খাদেম, মন্দিরের চারজন পুরোহিত এবং সেবায়েতকে মাসিক সম্মানী প্রতীকী চেক প্রদান করবেন। সবাইকে একে একে সম্মানী চেক গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রথমেই আসছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম।
1: এরপর প্রস্তুত থাকবে জনাব মোহাম্মদ জুনায়েদ হোসেন।

0: গ্রহণ করছেন মোহাম্মদ জুনায়েদ হোসেন,
1: প্রস্তুত থাকবে জনাব মোহাম্মদ আব্দুল শুকুল শিপন,
0: গ্রহণ করছেন মোহাম্মদ আব্দুল শুকুল শিপন,
1: এরপর আসবেন জনাব মোহাম্মদ ইউসুফ মজুমদার,
0: গ্রহণ করছেন মোহাম্মদ ইউসুফ মজুমদার,
1: প্রস্তুত থাকবে হাফিজ মোহাম্মদ জাফরুল্লাহ,
0: গ্রহণ করছেন হাফিজ মোহাম্মদ জাফরুল্লাহ,
1: গ্রহণ করবেন জনাব সুলতান আহমদ,
0: প্রস্তুত থাকবেন জনাব বিজয় আচার্য,
1: গ্রহণ করছেন জনাব বিজয় আচার্য,
0: প্রস্তুত থাকবেন জনাব গীতারানী পাল,
1: গ্রহণ করছেন জনাব গীতা রানী পাল,
0: প্রস্তুত থাকবেন জনাব বিমল চক্রবর্তী,
1: গ্রহণ করছেন জনাব বিমল চক্রবর্তী,
0: এখন গ্রহণ করছেন জনাব প্রার্থনা আচার্য। এরই মাঝে সম্মানী চেক বিতরণ শেষ হল। উপস্থিত সুধীবৃন্দ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী শিক্ষার্থী, গুরুতর অসুস্থ ব্যক্তি এবং দুস্থ ও অসহায় ব্যক্তিদের বিভিন্ন রকম আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ পর্যায়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী শিক্ষার্থী, গুরুতর অসুস্থ ব্যক্তি এবং দুস্থ ও অসহায় ব্যক্তিগণ আর্থিক সহায়তার চেক গ্রহণ করছেন। প্রথমেই আসছেন পুষ্পিতা সেন,
1: এরপর প্রস্তুত থাকবেন তাসমিহা সুলতানা রিপা,
0: এখন আসছেন সুমাইয়া আক্তার,
1: এরপর আসবেন দিদার হোসেন রিফাত,
0: এরপর আসছেন প্রিয়ন্তী শর্মা তিশা,
1: প্রস্তুত থাকবেন শৈলবালা দেবী,
0: গ্রহণ করছেন শৈলবালা দেবী,
1: প্রস্তুত থাকবেন রীনা আক্তার,
0: গ্রহণ করছেন রীনা আক্তার,
1: এরপর প্রস্তুত থাকবে নারায়ণ চন্দ্র দাস,
0: গ্রহণ করছেন নারায়ণ চন্দ্র দাস,
1: প্রস্তুত থাকবে আব্দুল মন্নান,
0: গ্রহণ করছেন আব্দুল মন্নান,
1: প্রস্তুত থাকবেন গুড়া মিয়া,
0: গ্রহণ করছেন গুড়া মিয়া। এ পর্যায়ে গুরুতর রোগের আক্রান্তদের আর্থিক সহায়তা, প্রথমে আসছেন মোহাম্মদ জামাল উদ্দিন,
1: প্রস্তুত থাকবেন আব্দুল রশিদ,
0: গ্রহণ করছেন আব্দুল রশিদ,
1: প্রস্তুত থাকবে মোহাম্মদ ফিরোজ আলম,
0: গ্রহণ করছেন মোহাম্মদ ফিরোজ আলম,
1: প্রস্তুত থাকবে কফিল উদ্দিন,
0: গ্রহণ করছেন কফিল উদ্দিন,
1: প্রস্তুত থাকবে নূর মোহাম্মদ,
0: গ্রহণ করছেন নূর মোহাম্মদ। প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে, প্রথমে আসছেন নূর আলম,
1: এরপর প্রস্তুত থাকবে ভজন চন্দ্র সরকার,
0: গ্রহণ করছেন ভজন চন্দ্র সরকার,
1: এরপর আসছে আসান উল্লাহ ভুইয়া,
0: গ্রহণ করছেন মোহাম্মদ হানিফ,
1: এরপর আসছেন সাদিয়া আক্তার,
0: গ্রহণ করছেন সাদিয়া আক্তার। ধন্যবাদ প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করবেন, করার সাথে সাথে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের নিজ নিজ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

0: দুই তিন বিসমিল্লাহির রহমানির রহিম।
1: আছেন আপনারা আজকে যারা ফ্যামিলি কার্ড পাবেন, আপনারা আপনাদের ফোনটাতে দেখেন, আপনাদের আমি এখান থেকে এই যে কম্পিউটারে চাপ দিব, দুই মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এবং আপনাদের ফোনে ওই মেসেজটা আসবে, ঠিক আছে? কিন্তু তার আগে একটা কথা আছে, আমি এখানে চাপ দেবার আগে আল্লাহর নাম নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন আপনারা, আমি চাপ দেব, এক দুই তিন বলবো, আপনারা সবে মিলে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, ঠিক আছে? এক দুই তিন বিসমিল্লাহির রহমানির রহিম।

0: দেব, আপনি এটা চলে যান, নেক্সট পেজে চলে যান আপনি। ও আমি দিচ্ছি, আপনি সেট করেন।
1: সুপ্রসূতি, এ পর্যায়ে ধর্ম মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ধর্মীয় উপাসনালয়ে ব্যক্তিবর্গ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
0: এখানে আজকে আমার ডান সাইডে, মঞ্চের ডান সাইডে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব মুয়াজ্জেম সাহেবরা আছেন, এছাড়া অন্যান্য ধর্মের ধর্মীয় গুরু ব্যক্তিবর্গ আছেন। আজকে আমরা এখানে 238 জন পর্যায়ক্রমিকভাবে সারা দেশে আমরা দিব, প্রায় 250,000 238 জন আজকে এই সুবিধাটা পাবেন। আমি এখানে এখন এই বোতামটা চাপ দিলে সাথে সাথে আপনাদের 2 মিনিট পরে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনাদের টাকাটা। তো ওই যে ফ্যামিলি কার্ডে বললাম, আমি 1 2 3 বলবো, বিসমিল্লাহ রহমান রহিম বলে আমরা টিপ দিব, ঠিক আছে? রেডি? আচ্ছা, 1 2 3 বিসমিল্লাহ রহমান রহিম।

0: আপনাদের মোবাইল চেক করেন, দুই মিনিট পরে ইনশাল্লাহ পৌঁছে যাবে টাকা, যেটা মাসিক সম্মানই।
1: সম্মানিত সুধি, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে মত বিনিময় করবেন।
0: এখানে আমার হাতের বাম পাশে কৃষক ভাইরা আছেন, এই অঞ্চলের কৃষক ভাইরা আছেন, এছাড়াও এই যে আমার সামনে টিভি স্ক্রিন আছে, টিভি স্ক্রিনের মাধ্যমে 77টি উপজেলার প্রায় 1 লক্ষেরও বেশি কৃষক ভাই আজকে এখানে সংযুক্ত আছেন। আমি এই যে আমার সামনে এই বোতামটা টিপ দিব, টিপ দিলে এই 1 লক্ষ কৃষক ভাইয়ের কাছে সরকার থেকে যেই আমরা সম্মানিতা দিব কৃষক ভাইদেরকে, সেই টাকাটা ইনশাল্লাহ পৌঁছে যাবে প্রত্যেকের অ্যাকাউন্টে। আমি এখন অন্য দুই চার যেভাবে বললাম ঠিক 1, 2, 3 দেব, যেই উপজেলাগুলো আমাদের সামনে কানেক্ট আছেন, এই জুমের মাধ্যমে কানেক্ট আছেন আপনারা এবং আমার সামনে কৃষক ভাইরা যারা আছেন সবাই বিসমিল্লাহির রহমান বলবেন, তারপর আমি টিপ দেবো, ঠিক আছে? এখন আমি বলছি 1, 2, 3 বিসমিল্লাহির রহমান।

0: সম্মানিত সুধী, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে মত বিনিময় করবেন।
1: আচ্ছা, এখানে কোথায় গেল ইয়ে আমাদের ডেপুটি স্পিকার আছে, ডেপুটি স্পিকার ওনাকে একটু আনমিউট করেন। ডেপুটি স্পিকার আপনি নেত্রকোনা থেকে একটু বলেন, ওখানে কৃষক ভাইরা তো পেয়েছে, দুর্গাপুর নেত্রকোনা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী, আমি সংসদে বলেছি, আপনিও জানেন আমি একজন কৃষক পরিবারের সন্তান। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষক আজকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। আপনি কৃষক বান্ধব যে কর্মসূচিগুলো নিচ্ছেন, এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতা আপনার সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ। এরপর আমরা আরেকটা উপজেলায় যাই, আমাকে একটু বড় স্ক্রিনটা দিবেন যারা এটা অপারেট করছেন। আর কোথায় আছে? হাটহাজারি আছে? হাটহাজারি, হাটহাজারি থেকে কে আছে? ব্যারিস্টার হেলাল আছে? ব্যারিস্টার হেলালকে কানেক্ট করেন। হ্যাঁ হেলাল, কি অবস্থা ওখানে? একটু তাড়াতাড়ি বলতে হবে হেলাল, মাগরিবের টাইম হয়ে যাচ্ছে, আমি একটু বক্তব্য রাখতে চাই, নানা বাড়ির লোকজন সব আমার সামনে আছে। বহুদিন পর এসেছি তাই না, একটু তো দুইটা কথা বলতে হবে। তো এই সিস্টেম যারা অপারেট করছেন, হাটহাজারিকে আনমিউট করতে হবে। হ্যাঁ হেলাল বলেন, এখন শুনতে পাচ্ছি আমরা মনে হয়। হেলাল, আনফরচুনেটলি আপনার ওখানে বোধহয় সিস্টেমে কোনো গন্ডগোল হচ্ছে, আমরা আরেকটা উপজেলা চলে যাই। হ্যাঁ কথা ট্রাই করেন, আরেকবার ট্রাই করেন।
3: এখন শোনা যাওয়ার কথা মাননীয় প্রধানমন্ত্রী শুনতে পাচ্ছেন?
1: বলেন।
3: আলহামদুলিল্লাহ, আমাদের এখানে প্রায় 1200 কৃষক আপনার দেওয়া এই অনুদান পেয়েছে বা সহায়তা পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই হাটহাজারিবাসী সবসময় আপনার সাথে ছিল, আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ। এরপরে আমরা আরেকটি উপজেলা যাই, তারপরে আমরা বক্তব্য চলে। এরপরে আমাকে একটু বড় স্ক্রিনটা দিবেন, ফুল স্ক্রিনটা দিবেন, তাহলে চয়েস করতে হবে। লালমনিরহাট আছে বোধ হয় না? লালমনিরহাট, লালমনিরহাট আছে? লালমনিরহাটে দুলু সাহেব আছেন নাকি, না কে আছে ওখানে? লালমনিরহাটে একটু কানেক্ট করেন। এটা খাগড়া চলে কালীগঞ্জে চলে আসছে। আচ্ছা কালীগঞ্জে কে আছে বলেন, ভিডিও পাওয়া যাচ্ছে না কালীগঞ্জের। গাজীপুর কালীগঞ্জ এটা? আচ্ছা গাজীপুর, হ্যাঁ গাজীপুর কালীগঞ্জ থেকে বলুন একজন কে ওখানে। আচ্ছা মিলন সাহেব বলেন। মিলন সাহেব বলেন।
4: মাননীয় প্রধানমন্ত্রী, কালের দাবিকে পূরণ করে আপনি আজকে বাংলাদেশে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, কালীগঞ্জ থেকে আজকে 1458 জন কৃষক আপনার অনুদান সহযোগে পেয়েছে। এই যুগান্তকারী কর্মসূচির জন্য আমরা কালীগঞ্জবাসী, কালীপুরবাসী, বাংলাদেশের জনগণের তরফ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। সময়ের দাবি, কালের যাত্রা ধরে আপনি শুনেছেন, স্বাধীনতার পর সংসদে তার শুনতে দেওয়া রহমান এবং দেশের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া সে অনুসৃত পথে আপনি যে যুগান্তকারী সিদ্ধান্ত স্থাপন করিলেন,
1: ধন্যবাদ গাজীপুর। এবার নানা বাড়ি যেহেতু বহুদিন পরে আসছি, আমি একটু দুইটা কথা বলি।
0: সম্মানিত সুধী, এবারে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি কে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব তারেক রহমান এমপি।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেনীবাসী, উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, এলাকাবাসী ভাই বোনেরা, আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, এবং এই আজকের এই অনুষ্ঠানে সফল করার জন্য যে সকল ব্যক্তিবর্গ অক্লান্ত পরিশ্রম করেছেন, আসসালামু আলাইকুম। উপস্থিত সকলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, এখন সময় হয়ে গেছে একটু পরে মাগরিবের আজান দেবে, সংক্ষেপে দুটো কথা বলি। বহু বছর পরে আজকে এখানে এসেছি, তাই না? তো সেই জন্য বক্তব্য রাখবো না, শুধু আমি যা মনে করি নানা বাড়ির মানুষের সাথে, নিজের পরিবারের মানুষের সাথে, আপন মানুষগুলোর সাথে, আপনাদের সাথে আমি আমার মনের কথাটা দুটো কথা তুলে ধরবো। মা তো নাই, এখন তো আপনাদেরকেই উচিত আমার দেখে রাখা, আমাকে দেখে রাখা, তাই না? আমাকে দেখে রাখার দায়িত্ব কার? আপনাদের না, মায়ের বাড়ির মানুষের। তো তো মা তো নাই, আমার মা তো মারা গিয়েছে, এখন আমাকে আপনাদেরই দেখে রাখতে হবে। দেখে রাখবেন? আচ্ছা, তাহলে আমার কথা মন দিয়ে শুনতে হবে। এখন এই যে একটু আগে দেখলেন আমার এক পাশে, যে হাতের ডান পাশে, এই এলাকার ইমাম মুয়াজ্জেম খতিব সাহেব সহ অন্যান্য ধর্মের যারা গুরু আছেন তারা বসে আছেন, এই মধ্যখানে মা বোনেরা বসে আছে, বাম পাশে আমার কৃষক ভাইরা বসে আছে, এর বাইরে বিভিন্ন স্টুডেন্ট দেখেছেন, বিভিন্ন অসুস্থ মানুষ দেখেছেন। এই যে মানুষগুলো, এই মানুষগুলোকে আমরা কি দিলাম? ইমাম মুয়াজ্জেমরা, ধর্মীয় গুরু যারা আছেন তাদেরকে আমরা আজকে নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে আমরা তাদের জন্য একটা সম্মানের ব্যবস্থা করব, যদি আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করতে পারি। আমরা কি আজকে আমাদের কথা রেখেছি? আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমাদের, আপনাদের এই এলাকার সন্তান দেশনেত্রী খালেদা

বাদ দেবো। আজকে আমরা আমাদের কথা রেখেছি, হ্যাঁ, আমরা এই শুধু এই ওয়ার্ডেরই আমরা 510 জন মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিয়েছি। আজকে এই যে কৃষক ভাইরা হাতের বাম পাশে আছে, আমরা বলেছিলাম যে কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা মায়েদেরকে যেরকম ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড দিব, এবং এই কৃষক কার্ডের মাধ্যমে যেমন একটি সম্মানই দেব, একই সাথে ধীরে ধীরে আমরা সার, কীটনাশক, বীজ, এই সবগুলো অন্তত একটা ফসলের, যায় দুইটা বা তিনটা ফসল কার্ড, অন্তত একটা ফসলের আমরা সবকিছু সরকার থেকে ধীরে ধীরে এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ভাইদেরকে পৌঁছে দিব। আমরা কথা রেখেছি কৃষক ভাইরা, আমরা শুধু এই এলাকা না, আজকে সারা বাংলাদেশে 1 লক্ষেরও বেশি কৃষক ভাইয়ের হাতে কৃষক কার্ডটা পৌঁছে দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন আমরা এখানে ভালো এই এলাকার যারা ভালো স্টুডেন্ট তাদের হাতে আমরা তাদের পড়ালেখার খরচ যাতে চালাতে পারে, হয়তো সবাইকে দিতে পারিনি বাট অনেকজনকে আমরা চেষ্টা করেছি তাদের হাতে টাকা তুলে দিতে, সরকারের অর্থ তুলে দিতে। আপনারা দেখেছেন গরিব দুস্থ অসহায় মানুষ যারা চিকিৎসা করাতে পারছিল না, এরকম কিছু মানুষের হাতে আমরা সরকারের পক্ষ থেকে কিছু অর্থ সহযোগিতা দিয়েছি। এখন প্রিয় ভাই বোনেরা, মুরব্বীবর্গ, এই যে বিলাইতেটা নাও তো, এই যে কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এই যে ইমাম মুয়াজ্জেম সাহেব সহ সবার জন্য যে সম্মানের ব্যবস্থা করেন, এই অর্থটা আমরা কোথা থেকে দিয়েছি বলেন তো? এটা তো জনগণের অর্থ, তাই না? জনগণের অর্থ সুন্দরভাবে বণ্টন করে যাতে জনগণেরই কাজে লাগে, জনগণ যাতে উপকৃত হয়, সেই জন্য আমরা এই কাজগুলো করছি। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, একটি জিজ্ঞাসা, মন দিয়ে কথা শুনবেন। জিজ্ঞাসাটা হচ্ছে, এই কার্যক্রমগুলো যদি আমরা সফল করতে পারি, সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, উপকার কার হবে ভাই? আমাদেরটা কে? আমাদের মানে কি? হ্যাঁ, আমাদেরটা কে? জনগণ উপকার হবে। এই যে একটু আগে মোহরী আপনার নদী আমরা খনন করে আসলাম, যে এই যে মাত্র 2 বছর আগে আমরা কি দেখেছি, এখানে বন্যা হয়েছিল, মনে আছে 24 সালে? এই বন্যায় কে ক্ষতিগ্রস্ত হয়েছে? বিদেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল? না, বিদেশি মানুষ ক্ষতি, এই এলাকার মানুষ সহ বাংলাদেশের মানুষ এরকম বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জন্য নির্বাচনের আগে আমরা বলেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, কেন? যাতে করে কৃষক ঠিক সময় সেচের পানি পায়, যাতে করে যারা গ্রাম গঞ্জে শহরে যেখানে যেই বাস করুক না কেন, যদি আমরা নদীগুলো খালগুলো খনন করতে পারে, ব্যবহারের জন্য পানি আমরা ধরে রাখতে পারবো। শুধু তাই নয়, বর্ষার সময় যে অতিরিক্ত বৃষ্টি বাদলা সবকিছু নিয়ে পানি আসে, সেই পানিও আমরা শুকনো মৌসুমের জন্য ধরে রাখতে পারবো। শুধু তাই নয়, বন্যাকেও আমরা যদি নদী এবং খালগুলো খনন করি, বন্যাকেও আমরা মোটামুটি ভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে বন্যাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, কৃষকের ফসল নষ্ট হবে না, বন্যাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, কৃষকের গরু ছাগল গবাদি পশু নষ্ট হবে না, বন্যাকে যদি মোটামুটি খাল খননের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে বাড়িঘরগুলো, গ্রামগঞ্জে মানুষের বাড়িঘরগুলো নষ্ট হবে না। শুধু এটাই নয়, আমরা বলেছিলাম বাংলাদেশে এত মানুষ স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের শ্বাস প্রশ্বাস নিতে হয়, পরিবেশ যদি ভালো না থাকে মানুষ অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে পারলে আগামী 5 বছরে দেশে 25 কোটি বৃক্ষরোপণ অভিযান করব, বৃক্ষরোপণ করব আমরা। সেই কাজ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা শুরু করেছি। এই যে এখানে হাসপাতালের কথা বলা হয়েছে, বাংলাদেশের মানুষ, আমি জানি দেশের মানুষ বিশেষ করে আপনারা জেলা গ্রামে ইউনিয়নে উপজেলা পর্যায়ে থাকেন, আপনাদের অসুখ বিসুখ হলে স্বাস্থ্যসেবা পেতে অনেক কষ্ট হয়, কষ্ট হয় না? সেই জন্য এই যে এখানে আপনাদের এখানে উপজেলা হাসপাতাল আছে, উপজেলা হাসপাতাল কয় বেডের ভাই বলেন তো? কয় বেডের? 50 বেডের, তাই তো? কি 50 বেডের? কি ম্যাম সেরা 50 বেডের? আচ্ছা, এই যে এত তিনটা এখানে উপজেলা বা এই তিনটা যে উপজেলা আছে, এত যে মানুষ আছে, 50 বেডে হয়? 50 বেডে হয় না। কিন্তু এই 50 বেডের পিছনেও কিন্তু একটা কিচ্ছা আছে, একটা কাহিনী আছে, বলবো ছোট্ট কাহিনী। এই যে 50 বেড, এই 50 বেড কিন্তু একসময় ছিল না, এই 50 বেডে 30 বেড প্রথম শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশে। এবং শহীদ জিয়া শহীদ হওয়ার পরে, উনি মৃত্যুবরণ করার পরে, তারপরে আর কিছু না, আবার যখন আপনারা এই প্রথম আপনারা খালেদা জিয়াকে নির্বাচিত করলেন 91 সালে, খালেদা জিয়া তখন বাকি 20 বেড তৈরি করলেন। অর্থাৎ এই যে 50 বেডে 30 বেড করেছিলেন শহীদ জিয়া বিএনপি সরকার, পরবর্তী 20 বেড আবার খালেদা জিয়া অর্থাৎ বিএনপি সরকার। বর্তমানে তাদেরই দল আজ দেশ পরিচালনার দায়িত্বে আছে, যেই দলকে আপনারা অর্থাৎ বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বিএনপির রাজনীতি হচ্ছে, এই দেশের মানুষের জন্য রাজনীতি, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি, দেশের ভাগ্য পরিবর্তনের রাজনীতি, আমরা সিদ্ধান্ত নিয়েছি
50 না 100 না, আমরা এই উপজেলা

0: হাসপাতালগুলোকে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ 150 বেডে রূপান্তরিত করব, যাতে প্রত্যেকটি উপজেলার মানুষ মিনিমাম একটি স্বাস্থ্য সুবিধা পেতে পারে, তাদের কষ্টটা যাতে কম হয়। কষ্ট হলো যাতে কষ্টটা তাদের কম হয়। এই যে ভাইরা, এই যে তারপরে দেখেন আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, এই স্বৈরাচারের আমলে বছরের পর বছরের অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছিল। বন্ধ হয়ে গেছিল না, বহুত মিল ফ্যাক্টরি, বহু মানুষ বেকার হয়ে গেছিল। আমরা দেশে যারা মিল ফ্যাক্টরি তৈরি করে, যারা বিনিয়োগ করে আছে, বিদেশে যারা মিল ফ্যাক্টরি যারা বিনিয়োগ করে তাদের সাথে আমরা কথা বলেছি, এবং দেশি বিদেশি সব বিনিয়োগকারীদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি, যাতে তারা এই বন্ধ কলকারখানাগুলো আবার চালু করে। এই বন্ধ কলকারখানাগুলো বিনিয়োগ করার মাধ্যমে যদি চালু হয়, তাহলে উপকারটা কার হবে ভাই বলেন তো? বিদেশি লোকজনের কার উপকার হবে? কি ভাই, যদি কলকারখানাগুলো চালু হয় উপকার কার হবে? এই দেশের সন্তানদের, এই এলাকা বা দেশের বিভিন্ন মানুষের, অর্থাৎ যারা বাংলাদেশে বসবাস করে সেই মানুষগুলোর উপকার হবে। এখন এখানে তো অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন, করেন না? আচ্ছা, ধরেন আপনার একটা দোকান আছে, একটা ছোট ব্যবসা কেন্দ্র আছে আপনার, যেমনই হোক একটা ব্যবসা কেন্দ্র আছে, সেই ব্যবসা কেন্দ্রের সামনে যদি হঠাৎ হট্টগোল হয়, মারপিট হয়, আপনার ব্যবসা বাণিজ্য সেদিন চলবে? চলবে না ব্যবসা বাণিজ্য। তাহলে আসেন, ব্যবসা বাণিজ্য চলবে না। তারপরে ধরেন এই যে আজকে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড দিলাম, কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড দিলাম, তারপরে ইমাম মোয়াজ্জেম সাহেবদেরকে সম্মানে দিলাম, তারপরে যে দুস্থ মানুষদের হাতে যে অর্থ তুলে দিলাম, এখন যদি দেশে অরাজকতা হয় তাহলে কি এই কাজগুলো করা সম্ভব? কাজগুলো করা সম্ভব? এখন যদি দেশে কেউ অরাজকতা তৈরি করে তাহলে খাল কাটা সম্ভব? নদী খনন করা সম্ভব? বৃক্ষরোপণ অভিযান করা সম্ভব? কোনোটাই সম্ভব না। তাহলে অর্থাৎ এই যে যেই কয়েকটি কথা, যেই কয়েকটি কর্মসূচির কথা, অর্থাৎ বর্তমান সরকার আরো অনেক কাজ করছে, বলতে গেলে সন্ধ্যা পার হয়ে যাবে, সংক্ষেপে বলি আমি, এই যে বর্তমান সরকারের যেই কয়েকটি কাজ আপনাদের চোখের সামনে আজকে আপনারা দেখলেন, বা যেই কয়েকটি কাজ আমি তুলে ধরলাম, এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, উপকার কাদের হবে? এই দেশের মানুষের হবে। কিন্তু খেয়াল করে দেখবেন, আমরা বিএনপি এবং বিএনপি সরকার, আমরা এই কাজগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করতে চাচ্ছি, কারণ দেশের মানুষ এখন চায় ভাগ্যের পরিবর্তন, চায় না? দেশের মানুষ চায় দেশের ভাগ্যের পরিবর্তন, চায় না? কেউ কি খারাপ অবস্থায় সবসময় থাকতে চায়? মানুষ তার অবস্থা পরিবর্তন করতে চায়। আমরা মনে করি যদি মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে যতটুকুই হোক প্রতি মাসে যদি সহযোগিতা পৌঁছে দিতে পারি, আমরা মনে করি আমরা যদি ইমাম সাহেব, মোয়াজ্জেম সাহেব সহ অন্য ধর্মীয় ব্যক্তিদের কাছে যদি মিনিমাম একটি সহযোগিতা প্রতি মাসে পৌঁছে দিতে পারি, আমরা মনে করি আমরা যদি কৃষক ভাইদের কাছে কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম সহযোগিতা পৌঁছে দিতে পারি, তাহলে ধীরে ধীরে ধীরে তাদের ভাগ্যের পরিবর্তন হবে, অর্থনৈতিকভাবে এই মানুষগুলো আস্তে আস্তে সচ্ছল হয়ে উঠবে, এবং বাংলাদেশের মানুষ যখন সচ্ছল হয়ে উঠবে, বাংলাদেশ তখন সচ্ছল হয়ে উঠবে অর্থনৈতিকভাবে। কিন্তু আমরা কি একদিন কয়েক কিছুদিন যাবত খেয়াল করে দেখছি, এই দেশের কিছু সংখ্যক মানুষ একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, করছে না? খেয়াল করেছেন আপনারা সংবাদদাতা কি বলে? এক দফা এক দফা, শুনছেন না? আচ্ছা, এখন এই যে আপনারাই কিন্তু বললেন যে আমরা যেই কর্মসূচিগুলি গ্রহণ করেছি, বর্তমান সরকার যেই কর্মসূচিগুলো গ্রহণ করেছে, এই কর্মসূচিগুলি গ্রহণ করলে কার উপকার হবে? মানুষের উপকার হবে, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের উপকার হবে। এখন আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, যারা এক দফা বলছে, অথবা যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, যাদের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছিল, যারা মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছিল, যারা মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, এবং আজকে যারা আবার এক দফা শুরু করেছে, এদের কি ফ্যামিলি কার্ড কর্মসূচি আছে? এদের কি খাল কাটা কর্মসূচি আছে? এদের কি বৃক্ষরোপণ কর্মসূচি আছে? এদের কি কৃষক কার্ড কর্মসূচি আছে? এদের দলের কর্মসূচির মধ্যে কি ইমাম মোয়াজ্জেম সাহেবদের জন্য সম্মানের ব্যবস্থা আছে? এদের কি স্বাস্থ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50-এর বদলে 150 বেড করার কর্মসূচি আছে? তাহলে ভাই তারা কিসের রাজনীতি করে? মানুষের কর্মসূচি কই? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, রাজনৈতিক দল বিএনপির কর্মসূচি কি আপনাদের সামনে আমি তুলে ধরলাম? বিএনপি ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন করতে চায়, ইমাম মোয়াজ্জেম সাহেবদের সম্মানী বাস্তবায়ন করতে চায়, বিএনপি কৃষক ভাইদের কৃষক কার্ডের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, খাল খনন করতে চায়, বন্ধ মিল কারখানা চালু করতে চায়, অন্য কোন রাজনৈতিক দলের এই কর্মসূচিগুলো দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে ভাই যারা আজকে অরাজকতা অরাজকতা তৈরি করছে দেশের মধ্যে, দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে, তাদের ব্যাপারে আমাদের কি সিদ্ধান্ত হওয়া উচিত? কে মুয়াজ্জিন সাহেবরা বলেন না, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হওয়া উচিত? তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক। আপনারা তো মানুষকে স্বাভাবিকভাবে এখানে অন্য আমরা জানেছি, আমাদের থেকে আপনাদের ধর্মের ব্যাপারে জ্ঞানটা আমাদের থেকে বেশি আছে। একটু ভাই বলেন তো, আমরা শুনছিলাম নির্বাচনের আগে দেখেছিলাম একটা দল বিভিন্ন জায়গায় বেহেস্তের টিকিট বিক্রি করে বেড়াচ্ছিল, বলছিল না মানুষকে যে তাদেরকে ভোট দিলে, আপনারাও তো শুনছেন, দেখছেন না, দেখছেন শুনছেন। এখন বেহেস্ত দোজখের মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যেটার মালিক আল্লাহ সেটার কথা কি মানুষ কখনো বলতে পারে? এটা কি তাহলে আপনারাই আমাকে বলেন, এটা কি যেটা দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলার, সেটা যদি মানুষ বলে যে আমি দিব, সেটা কি শেরেকির পর্যায়ে পড়ে? তাহলে চিন্তা করেন, যারা শেরেকি করে, আল্লাহর সাথে নাফরমানি যারা করে, তাহলে মানুষের সাথে তারা কত বড় মুনাফিকি করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই গুপ্ত বাহিনীর, এই যাদের সম্পর্কে কথা বলছি, এদের আরেকটা কথা বলি, যে স্বৈরাচার এইখানে, এই মনে আছে আপনাদের গত 17 বছর যখন স্বৈরাচার দেশের শাসনভার জোর করে ধরে রেখেছিল মানুষের ইচ্ছার বিরুদ্ধে, যখন মানুষের কণ্ঠস্বর তারা কেড়ে নিয়েছিল, যখন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, সেই স্বৈরাচারের বিরুদ্ধে যখন আন্দোলন হলো, সেই স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল, জোর করে ক্ষমতা ধরে রেখেছিল, এই ফেনী তার সাক্ষী, ফেনীর শত শত হাজার হাজার রাজনৈতিক কর্মী কিভাবে নির্যাতিত হয়েছিল মনে আছে না আপনাদের? কিন্তু সেদিন মানুষ বেরিয়েছিল, 5ই অগস্ট মানুষ বেরিয়েছিল, সকল মানুষ প্রতিবাদ করেছিল, বিক্ষোভ করেছিল, আন্দোলন করেছিল, বলে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্বৈরাচার পালিয়ে যাবার কয়েকদিন পরে আমরা কি দেখলাম, এই গুপ্ত বাহিনীর লোকজন বলল কয়েকদিন আগে যে তারা যদি আসে, থাকে, কাজ করে, রাজনীতি করে, আমাদের কোনো আপত্তি নাই, আপত্তি থাকবে কেমন করে, বরাবরই তো এরা একসাথে ছিল, সে 91 সালেও তারা একসাথে ছিল, 86 সালেও একসাথে ছিল, এই গত নির্বাচনের সময়ও তারা একসাথেই ছিল, তলে তলে কাজ করেছিল, এই জন্যই তো তাদেরকে গুপ্ত বলা হয়। গত 17 বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, গত 17 বছরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, বিএনপির নেতাকর্মীরা জেল জুলুমের অত্যাচার শিকার হয়েছে, বিএনপির নেতাকর্মীরা গায়েবী মামলার শিকার হয়েছে। শুনেছেন তাদের কেউ এইসবের শিকার হয়েছিল? তাদেরকে রাজপথে, আপনারা তো সেদিন নেমে এসেছিলেন, রাজপথে মিছিল করেছিলেন, মিটিং করেছিলেন, হরতাল করেছিলেন, তাদের কাউকে দেখেছিলেন রাজপথে আপনাদের সাথে? তারা রাজপথে কেউ ছিল না। আজকে তারা এবং ওরা, ওই যে যারা পালিয়ে গেছে, ওরা এবং এই গুপ্ত, এই স্বৈরাচার এবং গুপ্ত আবার একসাথে হয়েছে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজকে সময় এসেছে আমরা বিএনপি এবং বিএনপি সরকার কাজ দিয়ে আমরা প্রমাণ করেছি যে আমরা জনগণের জন্য কাজ করি, আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে প্রমাণ করেছি যে বিএনপি যা বলে বিএনপি তা বাস্তবায়নের জন্য চেষ্টা করে, কাজ করে, আমরা আমাদের কর্মসূচি দিয়ে প্রমাণ করেছি যে বিএনপি সবসময় জনগণের জন্য কর্মসূচি গ্রহণ করে, বিএনপি জনগণের জন্য কাজ করতে চায়, সেই জন্যই আমরা খাল কাটি, যেই খাল কাটলে, যেই নদী কাটলে সাধারণ মানুষ উপকৃত হবে, সেই জন্যই আমরা মা বন্ধুরাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থ সহযোগিতা পেলে গ্রামের গরিব পরিবারের গুলো আস্তে আস্তে ধীরে ধীরে সচ্ছল হয়ে উঠবে, সেই জন্য আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াই, কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দিয়ে এবং তাদের ঋণ মওকুফ করার মাধ্যমে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াই, যাতে করে কৃষক ভাইরা ধীরে ধীরে সচ্ছল, অর্থনৈতিকভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে। সেই জন্যই আমরা ইমাম মুয়াজ্জেম সাহেবদের পাঠাই, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলো আমাদের পাশে থাকে, এই মানুষগুলো আমাদেরকে বিভিন্ন রকম সৎ পরামর্শ দেয়, সেই জন্য আমাদেরও দায়িত্ব হচ্ছে তাদের পাশে মিনিমাম শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়ানো। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কর্মসূচিগুলি, আপনারা কি চান এই কর্মসূচিগুলো বাস্তবায়িত হোক? এই যে পিছনে বাসের পিছনে দাঁড়িয়ে আছেন, আপনারা কি চান এই যে কর্মসূচির কথা বললাম বাস্তবায়িত হোক? এই কর্মসূচি যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আজকে সতর্ক থাকতে হবে। যারা গুপ্ত রাজনীতি করে, যারা স্বৈরাচারী রাজনীতি করে, যাদের কাছে জনগণের ভাগ্যের পরিবর্তন করার কোনো কর্মসূচি নেই, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যারা রাজনীতি করে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, তাদের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এরা যদি দেশের দায়িত্ব পায়, তাহলে তারা আর যাই করুক, জনগণের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করবে না। যদি তাদের জনগণের জন্য নেওয়া কোনো কর্মসূচি থাকতো, তাহলে তারা বলতে পারত যে কি কর্মসূচি তারা গ্রহণ করতে পারে। আজ পর্যন্ত জনগণের জন্য উপকার হয় এরকম কোন কর্মসূচির কথা তারা জনগণের সামনে তুলে ধরতে পারে নাই। প্রিয় ভাই বোনরা, এই দেশ একাত্তর সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, পরবর্তীতে বিভিন্ন সময় গণতন্ত্রের উপরে হুমকি এসেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু এই দেশের মানুষ বিভিন্ন সময় আন্দোলনের সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রকে রক্ষা করেছে। গত চব্বিশের আন্দোলনের সময় আবারও এই দেশের মানুষ, গণতান্ত্রিক মানুষ জেগে উঠেছিল এবং তারা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, দেশে গণতন্ত্রের ধারা আবার চালু হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি গত 17 বছর দেশে গণতন্ত্র ছিল না, এবং যেহেতু দেশে গণতন্ত্র ছিল না সেই জন্যই মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়, মানুষের সমস্যা নিয়ে, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, কৃষকদের সুবিধা, মা বোনদের সুবিধা, কোনো ব্যাপার নিয়ে কোনো কর্মসূচি আমরা দেখিনি বিগত স্বৈরাচারের সময়। এটাতেই প্রমাণ হয় দেশে একমাত্র যদি গণতন্ত্র থাকে, দেশে একমাত্র সরকার যদি জনগণের কাছে জবাবদিহি করে বাধ্য থাকে, তাহলেই একমাত্র জনগণের ভাগ্যের পরিবর্তন হয়, এবং জনগণের ভাগ্যের পরিবর্তন মানে দেশের ভাগ্যের পরিবর্তন, এই দেশকে সামনে নিয়ে যেতে হবে। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা একটি স্লোগান দেই, করব কাজ করব দেশ, করব কাজ গড়ব দেশ। নাও প্রথমটা হচ্ছে করব কাজ গড়ব দেশ, সবার জন্য, সবার আগে বাংলাদেশ, পরেরটা হচ্ছে করব কাজ গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ। আসেন প্রিয় ভাই বোনেরা, আসেন প্রিয় ভাই বোনা, এই বাংলাদেশটা আমাদেরকে গড়ে তুলতে হবে, আমাদের 40 কোটি 20 কোটি মানুষের 40 কোটি হাতকে আমাদের কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে, এই দেশ গঠনের দায়িত্ব আমাদের সকলের। আসুন, আজ দেশ গঠনের পালা শুরু হয়েছে, কাজেই আজকে আর আমাদেরকে কোনোভাবে বিভ্রান্ত করা যাবে না, যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদেরকে আমাদেরকে সমুচিত জবাব দিতে হবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যে কোনো মূল্যে গণতন্ত্রের ধারাকে আমাদের অব্যাহত রাখতে পারে। বাংলাদেশের মানুষের ভাগ্য তখনই পরিবর্তন করা সম্ভব হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন তখনই পরিবর্তন করা সম্ভব হবে যখন একমাত্র গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। আসুন আজকের এই মঞ্চে দাঁড়িয়ে, আজকের এই জনসভায় দাঁড়িয়ে আমরা সকলে প্রতিজ্ঞা করি যে আমরা করব একসাথে কাজ, গড়ব আমাদের দেশ, সবার জন্য আমরা বাংলাদেশ গড়ব, এবং যে কোনো মূল্যে আমরা গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখবো। আছেন নাকি আমার সাথে সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে সেই প্রত্যাশা ব্যক্ত করে যে কোনো মূল্যে, এক মিনিট, যে কোনো মূল্যে মেডিকেল কলেজ এমনিও হবে, মেডিকেল কলেজ এমনিও হবে, আজকে আমাদেরকে যে কোনো মূল্যে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। গণতন্ত্রের ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে যে সকল কর্মসূচির আপনারা আপনাদের চোখের সামনে আজকে দেখলেন, গণতন্ত্রের ধারা যদি অব্যাহত রাখি, তাহলে এখানে আমাদের তরুণ সমাজ যে মেডিকেল কলেজের দাবি করেছে সকল কিছু বাস্তবায়ন করা সম্ভব হবে। যারা গণতন্ত্রের শত্রু, যারা শুধুমাত্র নিজেদের জন্য রাজনীতি করে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পরিশেষে আবারও বলতে চাই, করব কাজ গড়ব দেশ, করব কাজ গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
2: শ্রোতা বন্ধুরা, ফেনের ফুলগাজী উপজেলার ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিদের মাঝে সম্মানী প্রদান অনুষ্ঠান সহ এবং আজকে যে ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচি, যেমন মহুরী কৌহা বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন এবং ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করেছে, এবং এইসব কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ, উন্নত এবং স্বস্তিময় বাংলাদেশ বিনির্মাণের পুনর্ব্যক্ত করেছেন, এবং আমরা আশা করছি এই আমাদেরও স্বতঃস্ফূর্ত সবার অংশগ্রহণে দেশপ্রেমে একটি সমৃদ্ধ বাংলাদেশ অচিরেই গড়ে উঠবে। এই কামনা রেখে আজকের এই সরাসরি সম্প্রচার, যেগুলো বাংলাদেশ বেতার এতক্ষণ ধরে সম্প্রচার থেকে আমরা বিদায় নিব, এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছি আজকের এই সরাসরি সম্প্রচারগুলোর ধারা বর্ণায় ছিলাম আমি শামীম আহমেদ, ফাতেমা আফরোজ সোহেলি ও ফয়সাল আহমেদ অনন্ত। প্রকৌশল দায়িত্বে ছিলেন সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন ও মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে ফেনীর সরকারি পাইলট, ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ফেনী জেলার ফুলগাজীর সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ FM, 90 মেগাহার্টজ বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় বন্ধুরা, ফিরে যাচ্ছি এখন আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
4: আর সাথে প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম। যদি রোগীর শরীরের কোনো স্থান থেকে প্রচণ্ড রক্তপাত হয়, মাড়ি থেকে হতে পারে, দাঁত থেকে হতে পারে, পায়খানার সাথে রক্ত যেতে পারে, এরকম যদি দেখা যায় তাহলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে। এছাড়াও হঠাৎ করেই দেখা যায় রক্তচাপ কমে যায়। ধরুন হাইপারটেনশনের রোগী, যারা নিয়মিত প্রেশারের ওষুধ খান, এরকম উচ্চ রক্তচাপের রোগী হঠাৎ করেই রক্তচাপ কমে গেল, বা সাধারণ রক্তচাপ থাকে একজন মানুষের, তার এই জ্বরের পর হঠাৎ করেই রক্তচাপ কমে গেল, তাহলে আর কোনোভাবেই বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। এছাড়াও অনেক সময় বারে বারে বমি হওয়া বা রোগী অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে। আরেকটি বিষয় সবসময় খেয়াল করতে হবে, যখনই আপনি নিশ্চিত হবেন রোগী ডেঙ্গুতে আক্রান্ত, তখনই রোগীকে অবশ্যই সারা দিন মশারির নিচে রাখতে হবে, কোনোভাবেই যাতে মশা কামড়াতে না পারে। এজন্য সরকার প্রতিটি হাসপাতালেও প্রত্যেক ডেঙ্গু রোগীর বেডে মশারির ব্যবস্থা সরকার করেছেন ঠিকই, কিন্তু রোগীরা সেটি তুলে ফেলে দিচ্ছেন বা রাখছেন না। এটি কোনোভাবেই করা যাবে না, কারণ এতে আরও ঝুঁকি বাড়ে, কারণ একজন আক্রান্ত ব্যক্তিকে যখন মশা কামড়ায় সেই মশার মাধ্যমে অন্যদের মধ্যেও এটি সংক্রমিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন ডেঙ্গু তখনই গুরুতর রোগ হয়ে যায় যখন আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিই। তাই ঘরে নিজের মতামতে অথবা পার্শ্ববর্তী অন্য কোনো রোগীর কথা শুনে আমরা চিকিৎসা গ্রহণ করব না, আমরা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেব। আপনার বা আপনার পরিবারের কেউ তাই ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এই সময়কালীন সকল জ্বরই ডেঙ্গু জ্বর, তাই জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। মাঝে মাঝে দেখা যায় আমাদের হালকা জ্বর আসছে, আমরা তখন সেটিকে অগ্রাহ্য করি, যখন জ্বর বেড়ে যায় তখন আমরা NS1 পরীক্ষা করতে যাই, কিন্তু যখন থেকে প্রথম জ্বর আসছে সেদিন থেকে তিন দিনের পর NS1 নেগেটিভই আসবে। তাই জ্বর বেড়ে গেছে 4-5 দিন পরে তখন গিয়ে যদি আমরা NS1 পরীক্ষা করি, কোনোভাবেই এটি নেগেটিভ আসলে বলা যাবে না আপনি ডেঙ্গুতে আক্রান্ত নন। তাই চিকিৎসক এই সময় আরও কিছু পরীক্ষা করবেন, কোনোভাবেই সেই বিষয়টিকে অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সকল পরীক্ষা এই সময় করতে হবে। তাহলে জটিলতা আমরা আগেই বুঝে যেতে পারব এবং সে অনুযায়ী রোগীকে ডেঙ্গু হ্যামোরেজিক শক সিন্ড্রোমের হাত থেকে বাঁচাতে পারব। এজন্য সারা দেশে প্রতিটি সরকারি হাসপাতালে সরকার ডেঙ্গুর জন্য আলাদা করে ওয়ার্ড প্রস্তুত করেছেন, সেখানে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন সব কিছুর ব্যবস্থা রয়েছে, এবং চিকিৎসা সেবা যাতে প্রান্তিক পর্যায়েও ব্যাহত না হয় তাই প্রতিটি সরকারি হাসপাতালে ওয়ার্ড, চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সবকিছুরই ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য পর্যাপ্ত কিটেরও ব্যবস্থা রয়েছে। আমরা জানি চিকিৎসা চেয়ে প্রতিরোধী উত্তম, তাই সরকার এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা জোরদার করার কার্যক্রম শুরু করেছেন। এজন্য ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে আমরা সবসময় বিভিন্ন জায়গায় শুনে থাকবেন পেঁপের রস খান, প্ল্যাটিলেট বাড়ানোর জন্য আরও কিছু পথ্যের কথা বলা থাকে, আমরা অনেক সময় অনেক জায়গা থেকে শুনে থাকি, কিন্তু কোনোভাবেই আসলে সেটি করা যাবে না। পেঁপের রস প্ল্যাটিলেট বাড়ানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ এখনও আমাদের জানা নেই, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আবার প্ল্যাটিলেট কমে গেলেই ধরুন 1.5 লাখ থেকে 4 লাখ, 4.5 লাখ পর্যন্ত সাধারণত প্ল্যাটিলেটের লেভেল হয়ে থাকে, এখন কারো যদি 1,70,000 বা 80,000 হয়ে যায় সেক্ষেত্রে ভীত হবেন না, চিকিৎসক এক্ষেত্রে অনেক সময় বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করার কথা বলেন। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ নিলেই আমরা আমাকে এবং আমাদের পরিবার পরিজনকে সুস্থ রাখতে পারব। তাই সঠিক তথ্য সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেকটি সরকারি ওয়েবসাইট, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সব জায়গায় আমরা সঠিক তথ্য প্রচারের চেষ্টা করছি। চিকিৎসকের পরামর্শ নিন, সঠিক তথ্যগুলো সংগ্রহ করুন এবং তাই মেনে চলুন। ভুল জায়গা থেকে তথ্য সংগ্রহ করে বা গুজবে কান দিয়ে কখনো চিকিৎসা করাবেন না। যে কোনো ধরনের ভুল চিকিৎসা রোগীর জীবনের জন্য হুমকি স্বরূপ। তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে এবং প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনই একমাত্র কার্যকরী উপায়। তাই মশক এবং মশার লার্ভা নিধনের জন্য আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। যে কোনো জমা পানি প্রতি 2-3 দিন পরপর পরিষ্কার করুন। ধরুন কারো বাসায় পানির সাপ্লাই কমে গেছে, সে জায়গায় আপনি পানি যে পাত্রে ধরে রাখছেন সেই পাত্রে পরের দিন পানি ধরার আগে পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে নিন। নতুবা দেখা যাবে ওই পাত্রেই এডিস মশার লার্ভা থাকবে, যা 2-3 দিনের মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মশায় পরিণত হতে পারে। তখন এই মশার মাধ্যমেই আপনার ঘরের এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারেন। তাই সরকারের পাশাপাশি আপনার এবং আমার সকলকে নিজের বাড়ির চারপাশ, ডেঙ্গুর প্রজনন স্থল যেখানেই হতে পারে সব জায়গায় ধ্বংস করতে হবে। আসুন সকলে মিলে ডেঙ্গুর প্রজনন স্থল ধ্বংস করি এবং ডেঙ্গু মুক্ত দেশ করি। সকলের সুস্থতা কামনা করছি এবং ডেঙ্গু মুক্ত থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, এই শুভকামনায় এখানেই শেষ করছি।
3: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
5: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী রওশন আনা মুস্তাফিজ।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রওশন আরা মুস্তাফিজ।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু। একে বড় হবার সুযোগ দিন।
0: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসার, হ্যাঁ, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: আসসালামাইকুম রহমতুল্লাহ।
1: ওয়ালাইকুম।
0: কি অবস্থা কামাল মিনা, খবর কি তোমার?
1: জি আলহামদুলিল্লাহ ভালো। সব নিয়ে
0: সব কি নিয়ে হেইডা কবা তো?
1: আমার বউ ছেলে মেয়ে, আমার সবজি বাগান, আমার কৃষি খামার, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই রে নিয়ে আমি ভালো আছি।
2: তোমার থেকে আমি একদা পুপুরে আছি, আল্লাহ রহমত
0: নাতিনাত করলে মহাশান্তি। নাতি পুতি হইলে দেখা যায় কি ছেলে মেয়ের সেও কিন্তু নাতিদের প্রতি দরদ বেশি হয়,
2: আলাদা দরদ। এই যে দেখো আলাদা দরদের চোটে আইসকে
0: ডাক দেয়, তোমার কি শান্তি
2: লাগে? মধ্যে কয়টা জপ লাগাই রাখছিলাম আখ, কাইটা নাতিন তো ছিলে খাইতে পারে না, কাইটা কাইটা ছোট করে দিলাম খাইলো, কি শান্তি লাগানো আখ নাতিনের কাইটে দিলাম খাইলো।
3: আচ্ছা দোয়া করো মিনা, মিনা ভাই আর আমি আমরাও যেন নানি
2: এইটা দিতে পারো।
0: না তোমরা হইতে পারবে বা, মন খারাপ করো না,
2: আল্লাহ সবাই এই দিন দিব,
0: আল্লাহ সবাই
2: আল্লাহ রহমত আল্লাহ ভোগ করার ক্ষমতা দিক।
0: রূপালী বেগম
3: বলো
0: তোমার অবস্থা কি আজকে? বারে কি
3: বারে বিশদ বার, আজকে তো বাজারের দিন, আমি তো মাছ পাঠাই তো এলাম,
0: সেইটাই তো,
3: সেই জন্য তো আমি আবার আমি ভালো আছি,
0: এই জন্য তুমি ফুরফুরা আছো, সেটা বুঝতেই পারতাছি যে তুমি অনেকটা ফুরফুরা আছো।
3: আজকে বাজারে বলে মেলা
0: আর লিলিবুর কথা তো বইলা লাভ নাই, লিলিবু হইতে সর্বেসর্বা
3: সব সময় ফুরফুরা।
2: শুনো আল্লাহর রহমতে শুকুরবাইরা বাজার ধরার লাগিয়া আজকে মেলা শশা বাজারে পাঠাইছি, আর মাশাআল্লাহ সারা সপ্তাহের চাইতে আজকে দামও ভালো পাইছি।
0: শুকুরবাইরা বাজার ধরার জন্য তুমি আজকে মাল তোমার তুমি তো অ্যাডভান্স হয়ে যাইতেছ,
2: ব্যবসা করতে করতে অভিজ্ঞতা অর্জন করো।
0: আচ্ছা সেইটা, এইটা একটা দামি কথা বলছো, ব্যবসা করতে করতে অভিজ্ঞতা
2: অভিজ্ঞতা অর্জন হয়,
0: শুধু ব্যবসা এটা, তারপর আমরা আবার কৃষক, আমাদের ফল নিজেরা তুলি নিজেরা খাই নিজেরা বাজারে নেই নিজেরা বেশি, এর মধ্যে যে কি
2: শান্তি
0: টাকাগুলো
2: পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দুই চারটা যদি বিলাইতে পারি
0: তাহলে তো আরো
2: আলাদা বোনাস শান্তি,
0: বোনাস শান্তি, এবং এটা একটা সবের কাম বুঝছো।
2: কিন্তু
0: এই যে ধরো এই যে ডেঙ্গুর কথা কইতাছি, এই যে ডেঙ্গু যেভাবে ছড়াইতাছে তাতে তো তোমার ধরো এত সচেতন হইতাছি, কিন্তু তারপরও মাঝে মাঝে ভালো হয় আবার মাঝে মাঝে দুই চারজন মারা গেলে।

0: রূপালীর
1: একটা ব্যাপারে কিন্তু গ্রামের সবাই দেখলাম খুব খুশি, ওই যে স্কুলের পোলাপান লো মুরব্বীরা কিন্তু খুব লজ্জা পাইছে, বুঝছো?
0: চেষ্টা করতেছি সচেতন করার জন্য।
1: এই যে তুমি বাড়ি বাড়ি গেছো, এই যে বাচ্চাকে দিয়া তোমার ধরো আবর্জনা গুলো টোকাইছো, পরিষ্কার করাইছো, এইটা দেখা মুরব্বীরা যে কি শরম পাইছে, বুঝছো? এবং তারা নিজেরাই কিন্তু
2: খুব ভালো একটা উদ্যোগ লিয়েছে রূপালী,
1: এই জন্য তোমার একটা ধন্যবাদ দিই, বুঝছো?
0: আচ্ছা,
1: তবে মাছ খাওয়াইও যদি সম্ভব হয় আর কি,
0: তাইলে
1: আমরা ডেঙ্গুর জন্য আমরা সবাই সচেতন হই, এবং এই সচেতনতা যাতে আমরা সবসময় ধরে রাখতে পারি সেই ব্যাপারে কিন্তু আমরা সচেষ্ট থাকবো,
0: সচেষ্ট হই।
1: হ্যাঁ, আমরা এই যে ধরো তিল, তিল দিয়ে কি হয়, কত
3: তেল হয়,
2: তেল হয়, তিল কত রকম ভাবে খাওয়ান যায়, তিল নিয়ে তুমি কি করতে চাও?
1: আমি বলতে চাইতেছি এই যে আমরা তিল চাষ করি না,
2: চাষ না করলে পাইবা কই?
1: তিল চাষের ফলনটা কিভাবে বাড়ানো যায়
0: এবং
1: কি সার দিলে ফলন বেশি বাড়ে, আর এর পানির ব্যবস্থাপনা গুলো কি, কিভাবে পানি দিতে হয়, এই সবগুলো নিয়ে কিন্তু আমরা যদি আলোচনা শুনি তাহলে আমাদের জন্য কিন্তু খুব বেশি ভালো হইব, তাই না? তাহলে আমরা এই তাহসিন তাবাসুমের কাছ থেকে শুনি, তিল চাষে ফলন বাড়াতে সার ও পানির ব্যবস্থাপনা, এইটা নিয়ে একটা আলোচনা।
0: আচ্ছা শুনি।
4: আসসালামু আলাইকুম প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আর সেই বিষয়টি হচ্ছে তিল চাষে ফলন বাড়াতে সার ও পানি ব্যবস্থাপনা। কথা বলবার জন্য উপস্থিত আছি আমি তাহসিন তাবাসুম, অতিরিক্ত কৃষি অফিসার, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটুইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। বাংলাদেশের কৃষি উৎপাদনে তেল ফসল খুবই গুরুত্বপূর্ণ, আর তিল হচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ভোজ্য তেল ফসল। আমাদের দেশে প্রায় 33,000 হেক্টর জমিতে তিল চাষ হয়, যার মোট উৎপাদন প্রায় 29,000 মেট্রিক টন। এই তেল ফসলটি প্রায় সব অঞ্চলেই চাষ করা যায়। সাধারণত তিলের বীজে 42-45% তেল এবং 20% আমিষ থাকে। যদিও আজকের বিষয়বস্তু তিল চাষে ফলন বাড়াতে সার ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত, কিন্তু ফলন বাড়াতে শুধু সার ও পানি ব্যবস্থাপনা মানলেই হবে না, খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয় যেমন মাটি ও আবহাওয়া, উপযুক্ত জাত, বপনের সময় ও পদ্ধতি, বীজের হার ইত্যাদির। আর এখন আমি আলোকপাত করতে যাচ্ছি এ সমস্ত বিষয়ের উপরই। প্রথমেই আসি মাটি ও আবহাওয়া কেমন হবে সে বিষয়ে। সাধারণত পানি জমে থাকে না এমন প্রায় সব ধরনের মাটিতেই তিলের চাষ করা যায়। উঁচু বেলে দোআঁশ বা দোআঁশ মাটি তিল চাষের জন্য বেশি উপযোগী, আর জমি থেকে পানি নিষ্কাশনের সুব্যবস্থাও থাকতে হবে। তবে তাপমাত্রা 25°C-এর নিচে নামলে বীজ গজাতে দেরি হয় এবং চারা ঠিকমতো বাড়তে পারে না। বাড়ন্ত অবস্থায় অনবরত বৃষ্টিপাত হলে তিল গাছ মারা যেতে পারে, তাই এ সমস্ত বিষয়েও খেয়াল রাখতে হবে। এরপর জাত নির্বাচনের ক্ষেত্রে উন্নত জাত যেমন বিনা তিল 3, বিনা তিল 4, বাড়ি তিল 3 এবং বাড়ি তিল 4 উপযোগী জাত হিসেবে নির্বাচন করা যেতে পারে। সাধারণত খরিফ এক মৌসুমে অর্থাৎ বাংলা ফাল্গুন থেকে চৈত্র মাস এবং ইংরেজি মধ্য ফেব্রুয়ারি হতে মধ্য এপ্রিল মাস, এবং খরিফ দুই মৌসুমে অর্থাৎ বাংলা ভাদ্র মাস তিলের বীজ বপনের উত্তম সময়। তিলের বীজ সাধারণত ছিটিয়ে বপন করা হয়, তবে সারিতে বপন করলে অন্তর্বর্তীকালীন পরিচর্যা করতে সুবিধা হয় এবং কাঙ্ক্ষিত ফলনও পাওয়া যায়। সারিতে বপন করলে সারি থেকে সারির দূরত্ব 25-30 সেন্টিমিটার ও গাছ থেকে গাছের দূরত্ব 5 সেন্টিমিটার রাখতে হবে। তিল বীজ ছিটিয়ে বপনের ক্ষেত্রে হেক্টর প্রতি 8-9 কেজি এবং সারিতে বপন ক্ষেত্রে হেক্টর প্রতি 7-7.5 কেজি পরিমাণে লাগবে। এবার আসি সার ব্যবস্থাপনার বিষয়ে। মাটির উর্বরতা ভেদে সারের চাহিদার কিছুটা তারতম্য হতে পারে। মধ্যম শ্রেণীর উর্বর মাটির জন্য ইউরিয়া সার লাগবে 100-125 কেজি/হেক্টর, টিএসপি 130-150 কেজি/হেক্টর, 40-50 কেজি/হেক্টর লাগবে এমওপি সার, জিপসাম লাগবে 100-110 কেজি/হেক্টর, প্রয়োজনে 0-5 কেজি/হেক্টর পরিমাণে লাগতে পারে জিঙ্ক সালফেট এবং প্রয়োজনে বোরিক অ্যাসিড লাগতে পারে 8-10 কেজি/হেক্টর। এবার বলবো এই সারগুলো কিভাবে প্রয়োগ করতে হবে সে বিষয়ে। ইউরিয়া সারের অর্ধেক এবং বাকি সব সার জমি চাষের সময় ছিটিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বাকি ইউরিয়া বীজ বপনের 25-30 দিন পর ফুল আসার সময় উপরে প্রয়োগ করতে হবে। এখন আসি সেচ প্রয়োগ ও পানি নিষ্কাশনের বিষয়ে। সাধারণত খরিফ এক মৌসুমে তিল বোনার সময় প্রায়ই রসের অভাব পরিলক্ষিত হয়। মাটিতে পর্যাপ্ত রস বা আর্দ্রতা না থাকলে বীজ গজানোর বিষয়টি নিশ্চিত করতে বপনের পূর্বে জমিতে অবশ্যই একটি সেচ দিতে হবে এবং মাটিতে জো আসার পর চাষ দিয়ে বীজ বপন করতে হবে। তিল ফসল খরচ সহনশীল হলেও ফুল আসার পূর্বে একবার সেচ প্রয়োজন হয়। জমিতে রস না থাকলে 55-60 দিন পর ফল ধরার সময় আরেকবার সেচ দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে, তিল ফসল দীর্ঘ জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই জমির মধ্যে মাঝে মাঝে নালা কেটে বৃষ্টি বা সেচের অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে ফসলকেও রক্ষা করতে হবে। এখন বলবো ফসল সংগ্রহের বিষয়ে। সাধারণত তিল ফসল সংগ্রহ করতে জাত ভেদে 85-90 দিন সময় লাগে। আমাদের দেশে তিলের জাতীয় গড় ফলন হেক্টর প্রতি 500-600 কেজি। তবে উন্নত জাতের ব্যবহার, সঠিক সময় সেচ ও পানি ব্যবস্থাপনা এবং উন্নত পদ্ধতিতে চাষাবাদ করতে পারলে তিলের ফলন প্রতি হেক্টরে 1200-1500 কেজি পর্যন্ত পাওয়া সম্ভব। আশা করি আমার আজকের শ্রোতা ও ভাই বোনেরা তিল চাষে ফলন বাড়াতে সার ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে।
1: কেমন শুনলা কও?
2: ভালো
1: তো শুনলা, কিন্তু খালি শুনলে হইব না, কিন্তু
2: কামে লাগাইতে হইব।
1: সঠিক ভাবে শুধু কামে লাগাইলে হইব না, সঠিক ভাবে কামে লাগাইতে
2: হইব।
1: কতটুক তোমার মানে বীজ দিতে হইব, কতটুক সার দিতে হইব, কেমনে চাষ করতে হইব, কেমনে পানি নিষ্কাশন করতে হইব, কেমনে পানি দিতে হইব, সবগুলো কিন্তু খুব সুন্দর।
2: মূল কথা হলো
1: গানের আগে তোমাদের একটা সুন্দর একটা কথা শুনাই, একটা হাদিসের কথা শুনাই। প্রত্যেক বান্দা যে তার কোন ভাইকে আল্লাহর হস্তে দেখতে যায়, তাকে সম্বোধনকারী ফেরেস্তা এই বইলা আকাশে সম্বোধন করেন যে তুমি সুখী হও এবং তোমার জন্য জান্নাত সুখের হোক। কথার আর অর্থ বুঝছো?
3: মানে অসুস্থ কোনো ভাইকে
1: যদি তুমি দেখতে যাও, দেখো তোমার কিন্তু কোনো পয়সা খরচ হইতেছে না, কিন্তু তাতে ফেরেস্তা বলতেছে তুমি জান্নাতে সুখে থাকো। কত বড় কথা! যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সেই হচ্ছে সর্বাপেক্ষা বুদ্ধিমান
2: প্রকৃত মুমিন।
1: তাইলে নিজের ভুলটা কিন্তু এই যে আল্লাহ অন্তর্জামী না, আর বিবেক হয়েছে বড় আদালত। এই বিবেক কিন্তু বইলা দেয় যে আমি তোমারে তোমারে মানে দুঃখ দিয়ে কথা কইলাম না, খাঁটি মনে কথা কইলাম। এইটা কিন্তু এই জন্য যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। আর একটা ব্যাপার হইল, সত্যকে নিজের করে নাও, মিথ্যাকে পরিহার করো। আমরা সবসময় সত্য কথা বলতে চেষ্টা করবো, ছোট খেলায় পড়ছো না সদা সত্য কথা বলিও, মিথ্যা বলা মহাপাপ। দেখো এইটা কিন্তু এই জিনিসগুলো কিন্তু নতুন করে আবার শুরু করা লাগবে, বুঝছো? মাঝে মাঝে জ্বালাই দিলে দেখবা আমরা সবাই ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। এইবার তুমি লিলিবু তোমার কথা মতো একটা গান শোনাই।
2: ব্যবস্থা করো।
1: আচ্ছা, তাইলে যেহেতু আমরা কৃষক মানুষ, সেই হয়তো আমরা একটা কৃষি বিষয়ক গানই শুনাই। শিল্পী হইতাছে তাহারিমা বকুল রিভা, আর গানের কথা হইতাছে বাড়ির আঙিনায় লাগাও।

0: কও।
1: খুব ভালো শুনলাম।
0: তাইলে বাড়ির আঙিনায় কিন্তু ফল গাছ লাগাইতে হইব। ফল গাছ লাগাইলে একটা জিনিস দেখো, দেখতে যেমন সুন্দর আর খাইতে তো মজা আছেই। তুমি দেখো বাড়ির সামনে যদি তোমার অনেক গাছে ফল হয়, জাম, আম, কাঁঠাল, লিচু, কলা, তাহলে দেখতে কিন্তু এত সুন্দর লাগে। আর সেই নিজের গাছের ফল যদি নিজেই পাইরা খাওয়ানো যায় তো এর সে আনন্দ আর কি হয় কও।
1: আমি এখন ওই যে অগ্নিসাগর কলা আছে না, লাল কলা লাগাইছি, খামো কি দেখাই শান্তি। আর
0: বইল না, আমি সেদিন ওই যে আয়ুব ডাক্তার, ওই যে আমাকে গ্রামের আয়ুব ডাক্তার, ওই আয়ুব ডাক্তারের খেতে গেলাম, তা দেখলাম যে নিজে দূর দূর থেকে তোমার কলার সারা আছে, বুঝছো, আইনা লাগাইছে, মাশাল্লাহ কলাগুলা যে এত সুন্দর হয়েছে। হ্যাঁ, যদি আমার বাসায় কিছু পাঠাইছিল আর কি, আমিও খাইছিলাম, খুব ভাল লাগছে।
1: ওইটাই তো, আমার ছেলে চারা আনছে, লাগাইছে, এখন আবার চারা তৈরি করতেছে নিজে, লেখাপড়া জানা মানুষ, কামে আগাইছে।
0: এই যে এখন যে শিক্ষিত লোকরা যে কাজ কাম করতেছে,
1: মেলা উন্নতি,
0: কিন্তু এরা কিন্তু যাই না বুঝা শুইনা লেখা পড়া, তারপরে কিন্তু আরো দশজনে খাটাইতেছে, এই দশটা পরিবার বাইচা যাইতেছে। এইরকম যদি সবাই যদি শিক্ষিত পরিবার এইভাবে খাটাই, তাহলে কিন্তু আমাদের আমাদের দেখো কত শান্তি মনের মধ্যে, তাই না?
1: তুমি কি বিষয়ে কইতে চাও?
0: এখন একটা ব্যাপারে তোমাদের সাথে আমি কথা বলতে চাইতেছি, সেইটা হইতে গেছে বসত বাড়িতে শাকসবজি চাষ ও বীজ উৎপাদনের কৌশল।
1: কৌশল
0: খুব একটা
1: গুরুত্বপূর্ণ বিষয়, জাননের ব্যবস্থা করো তাড়াতাড়ি।
0: শাকসবজির চাষ মানে বাড়ির আশেপাশে আর কি, আর এবং এইখান থেকে কিভাবে বীজ উৎপাদন করা যায় এর কৌশলটা আমরা জেনে নিতে পারবো মোর্শেদ রেহানা পারভিনের কাছ থেকে। উনি হইতাছেন অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইংস আড়াই হাজার নারায়ণগঞ্জ। তাহলে আমরা শুনি বসত বাড়িতে শাকসবজির চাষ ও বীজ উৎপাদন কৌশল।

0: মোর্শেদ রেহানা পারভীন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আড়াইহাজার নারায়ণগঞ্জ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আসরে।
1: ধন্যবাদ।
0: বসত বাড়িতে শাকসবজি চাষ ও বীজ উৎপাদন কৌশল প্রসঙ্গে আলোচনার শুরুতেই জানতে চাই, কেন বসত বাড়িতে শাকসবজি চাষ গুরুত্বপূর্ণ?
1: সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পুষ্টিকর খাবার খেতেই হবে। একজন পূর্ণবয়স্ক লোকের প্রতিদিন 213 গ্রাম সবজি খাওয়ার প্রয়োজন, কিন্তু আমরা গড়ে মাত্র 50-60 গ্রাম শাকসবজি গ্রহণ করে থাকি। এর কারণে দেশের কোটি কোটি মানুষ দৈহিক ও মানসিক অসুখে ভুগছে। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে শিশু এবং নারী। আমাদের দেশের মোট জনসংখ্যার শতকরা প্রায় 70% বিশেষ করে মহিলারা আয়রনের অভাবে রক্তশূন্যতার শিকার। একমাত্র ভিটামিনের অভাবে বছরে 30,000 শিশু অন্ধ হয়ে যায়। এসব সমস্যার সমাধানে শাকসবজি খাওয়ার বিকল্প নেই। এসব কারণে শাকসবজি রোগ প্রতিরোধ ক্ষমতা ছাড়াও নানা ধরনের পুষ্টি সরবরাহ করে। তবে সে সবজি অবশ্যই হতে হবে বিষমুক্ত। যেহেতু সব বসত বাড়ির আঙ্গিনায় কম বেশি খোলা জায়গা থাকে, তাই সেসব স্থানে শাকসবজি চাষ করে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়েরও ব্যবস্থা করা যায়।
0: কিভাবে বসত বাড়িতে শাকসবজি চাষ ও বীজ উৎপাদন করে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানো সম্ভব, এ বিষয়ে জানতে চাই।
1: বসত বাড়ির আঙ্গিনায় বা ছাদে বা পতিত জমিতে পরিকল্পিতভাবে সারা বছর যদি শাকসবজি চাষ এবং নিজস্বভাবে বীজ উৎপাদন করে পারিবারিক চাহিদাতে মেটানো সম্ভব। উন্নত মানের বীজ, জৈব সার প্রয়োগ, সুষম সার প্রয়োগ এবং সেচ সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা IPM পদ্ধতি অনুসরণ করে বীজমুক্ত সবজি উৎপাদন করা সম্ভব।
0: বসত বাড়িতে শাকসবজি চাষ করার সঠিক কৌশলগুলো কি, এ ব্যাপারে বলুন।
1: বসত বাড়িতে সঠিকভাবে শাকসবজি চাষ করতে চাইলে অবশ্যই কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। সারা বছর উৎপাদনের জন্য রোদযুক্ত, ছায়াযুক্ত ও উঁচু মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে শাকসবজি চাষের জন্য। জমি বা টব 4-5 বার গভীর ভাবে কুপিয়ে মাটি ঝুরঝুরি করে নিতে হবে। জৈব সার ও প্রয়োজন হলে সামান্য রাসায়নিক সারও মিশিয়ে বেড তৈরি করতে হবে। লতানো সবজির জন্য যেমন লাউ, কুমড়া, ঝিঙ্গা এসবের জন্য 1.5 মিটার দূরত্বে মাদা বা গর্ত তৈরি করতে হবে। শাকের জন্য বেড বা বেলে দোআঁশ মাটি নির্বাচন করতে হবে। বীজ বপন এবং রোপণের জন্য উন্নত জাতের বীজ নির্বাচন করতে হবে। বীজতলা তৈরির পর চারা 5-6টি পাতা যখন হবে তখন মূল জমিতে রোপণ করতে হবে। আগাছা পরিষ্কার, নিয়মিত সেচ এবং মাটির উপরিভাগ আলগা রাখা প্রয়োজন। ক্ষতিকর পোকা দমনে জৈব ফেরোমন ফাঁদ আপনি ব্যবহার করতে পারেন।
0: এতক্ষণ বসত বাড়িতে শাকসবজি চাষ করার কৌশল সম্পর্কে জানলাম, সবশেষে জানতে চাই বীজ উৎপাদন ও সংরক্ষণ কৌশলের ব্যাপারে।
1: বীজ উৎপাদন ও সংরক্ষণ কৌশল সম্পর্কে অবশ্যই কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। বীজ ফসল নির্বাচনের সময় সুস্থ সবল এবং রোগমুক্ত গাছ থেকে সবজি বীজ সংগ্রহের জন্য রাখতে হবে। মিশ্র পরাগায়ন রোধে বিভিন্ন জাতের সবজি দূরে চাষ করতে হবে। আর বীজ সংগ্রহ করতে হবে সবজি যখন সম্পূর্ণ পাকবে, যেমন পাকা টমেটো, লাল শিম বীজ সংগ্রহ করুন। শাকের ক্ষেত্রে ভালো গাছ রেখে ডগা শক্ত হলে বীজ সংগ্রহ করতে হবে। আর বীজ প্রক্রিয়াকরণে বীজ সংগ্রহের পর ভালোভাবে ধুয়ে তারপরে সংগ্রহ করতে হবে। প্রথমে ছায়ায় এবং পরে রোদে শুকিয়ে আর্দ্রতা সঠিকভাবে রেখে তারপরে বীজ প্রক্রিয়াজাতকরণ করতে হবে।
0: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং বসত বাড়িতে শাকসবজি চাষ ও বীজ উৎপাদন কৌশল সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য। নিশ্চয়ই এই বিষয়গুলো মেনে চলে আমরা উপকৃত হব। আমরা এতক্ষণ মোর্শেদ রেহানা পারভীনের কাছ থেকে বসত বাড়িতে শাকসবজির চাষ ও বীজ উৎপাদনের কৌশল নিয়ে অনেক সুন্দর সুন্দর এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম,
2: জানলাম, শুনলাম, শিখলাম,
0: বুঝলাম এবং এইটা কাজে লাগাই,
2: এই কৌশলগুলো আমাকে কাজে লাগাই,
0: কাজে লাগাই।
3: এই বসত বাড়ির উঠান, ঘরের পাশে, পুকুরের পাড়ে, ঘাটে কোন জায়গা ফাঁকা রাখে, যাবে
0: ফাঁকা রাখবে। শুনো, বাড়ির আশেপাশে কোন অনাবাদি জমি থাকতে পারবো না,
2: এক ইঞ্চি জমি খালি রাখুন যাইবো
0: না। যত উন্নতি করবা, যত গাছ লাগাবা লাভকার। ঠিক আছে চলো, তবে তার আগে একটু জানাই দেই, এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ফেনীর পরশুরামে খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন প্রথম পর্যায়ে প্রকল্পের উদ্বোধনকালে বক্তৃতায় এ আহ্বান জানান। বিএনপি সবসময় মানুষের জন্য কল্যাণকর কর্মসূচি বাস্তবায়ন করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো সকল কর্মসূচি জনগণের উন্নয়নের জন্যই গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এসব কর্মসূচি সাধারণ মানুষের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখছে, তাই এই কর্মসূচিগুলো শুধুমাত্র সরকারের নয় বরং তা দেশের আপামর মানুষের। তারেক রহমান বলেন, তাঁর সরকার ফ্যাসিস্ট আমলের সকল দুর্নীতি অনিয়ম দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, কোনো কোনো রাজনৈতিক দল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করছে। তারেক রহমান এইসব গুপ্তদের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারেক রহমান তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়ার কথা বলেন। এছাড়া প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানে প্রদান অনুষ্ঠানে যোগ দেন এবং উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসলে আজ তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের কাছে পদত্যাগ পত্র জমা দেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় আজ থেকেই তার আসনটি শূন্য হয়েছে। তিনি আজ বিকেলেই সংসদ ভবনের টানেলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। স্পিকার বলেন, কোন সংসদ সদস্য পদত্যাগ করলে নির্দিষ্ট কোন কারণ উল্লেখ করেন না, তবে সেই মুহূর্ত থেকে আসনটি শূন্য হয়। এদিকে সরকারি এক গেজেটে আজ জানানো হয়েছে, জাতীয় সংসদে 323 মহিলা আসন 23 সংবিধানের 67 এর 2 অনুচ্ছেদ অনুযায়ী আজ থেকে শূন্য ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযানের কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণ কাজের ফলক উন্মোচন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক নিরসনে নিয়মিত পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং তা ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে অটোমেশন ও এআই প্রযুক্তি চালু হওয়ায় রাস্তায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনের কোন ফি বা চার্জ লাগবে না। তিনি আজ রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটা কার্যক্রমের উদ্বোধন ও বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনের পরিদর্শনকালে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যে কোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে 500,000 টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি আজ রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে এক অনুষ্ঠানে এ সকল কিট গ্রহণ করে বলেন, সারাদেশে উপজেলা এবং জেলা হাসপাতালে পর্যায়ক্রমে এসব কিট পাঠানো হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো অনুমোদন দিলে সরকার ডেঙ্গু টিকার বিষয়ে বিবেচনা করবে। খেলার খবর এশিয়ান গেমস ক্রিকেট। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান এবং ভারত ফাইনালে উঠেছে। আজ জাপানের নিশিনে প্রথম সেমিফাইনালে পাকিস্তান বাংলাদেশকে 6 উইকেটে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 124 রানে পরাজিত করে। একই ভেন্যুতে আগামী শনিবার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন লালন গীতি শিল্পী ফেডুসা রিফা।

লালনগীতি শুনলেন, শিল্পী ছিলেন ফেরদৌস আরা রিফা, বাংলাদেশ বেতার ঢাকা।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। শিল্পী শাহনাজ আহমদুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

0: দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন শাহনাজ রহমতুল্লাহ।
1: বাংলাদেশ বেতার, রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনাতে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 64%, সন্ধে 6টায় 59%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:50 এবং সূর্য অস্ত যাবে 5:45। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for inland river ports, Valley Chilwani says that there is no warning and no signal is to be requested. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty or squally wind at few places of Borishal, Chattogram and Silet divisions and at one or two places of Moymansingh, Dhaka and Khulna divisions. Meanwhile, moderately heavy to heavy rainfall may be expected at places of the country. Day temperature may slightly decrease and night temperature may remain nearly unchanged all over the country. The highest temperature was recorded today at Khulna 36 degrees Celsius and the lowest was 23.5 degrees Celsius at Bandarban over the country. The temperature as recorded in Dhaka today was maximum 35.4 degrees Celsius, minimum 27.3 degrees. Humidity at 9 a.m. was 64% and at 6 p.m. was 59%. The sun rises over Dhaka tomorrow at 5:50 a.m. and sets at 5:45 p.m. And that's all we have for weather forecast for this time.
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী সময় ঢাকা কয় অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয় কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন রাত 10:30 FM 92.2 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হলো।

নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদক আসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন।

মাদক অপরাধীদের সন্ধান পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন এবং মাদক অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। মাদক নয়, মৃত্যু নয়, সুস্থ জীবন চাই আমরা। মাদকমুক্ত সুস্থ জাতি চাই। আসুন আমরা মাদকমুক্ত সমাজ ও জাতি গড়ে তুলি। মাদকাসক্ত ব্যক্তি তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যে কোনোভাবেই সহায়তা করুন। মাদক ব্যবহার দাম্পত্য সুখের অন্তরায়। মাদক থেকে দূরে থাকুন, সুখী জীবন গড়ে তুলুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম, সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি ইউসুফ ইকরাম। বাংলাদেশকে ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের দেওয়া ৫ লাখ টেস্ট কিট গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ রাজধানী কুর্মিটোলা হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এই কিট গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, সারা দেশের উপজেলা ও জেলা হাসপাতালে পর্যায়ক্রমে এসব কিট পাঠানো হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনেস্কো সহ আন্তর্জাতিক সংস্থাগুলো অনুমোদন দিলে সরকার ডেঙ্গু টিকার বিষয়ে বিবেচনা করবে। রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দফতর নির্মাণ কাজের ফলক আজ উন্মোচন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই ফলক উন্মোচন করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, দেশে যৌথ অভিযানের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক নিরসনে নিয়মিত পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার প্রসঙ্গে তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে অটোমেশন ও এআই প্রযুক্তি চালু হওয়ায় রাস্তায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যাপক প্রচার প্রচারণা। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির পাশাপাশি বয়োজ্যেষ্ঠ মানুষের সংখ্যাও ক্রমান্বয়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বক্তারা আরও বলেন, শিশুদের মতো প্রবীণদেরকে সার্বক্ষণিক সেবা যত্নের পাশাপাশি তাদের প্রতি আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে সুস্থ রাখা সকলের দায়িত্ব। এদিকে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ ও রাজবাড়ী জেলাসহ বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। এ উপলক্ষে জেলা সমাজসেবা ও প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব র্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসক ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার প্রবীণদের কল্যাণে বয়স্ক ভাতা, চিকিৎসা ভাতা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। গাজীপুরে কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই মূল্যায়ন পদ্ধতিতে নতুন বাস্তবতা ও শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক এক সেমিনার আজ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর জি কে এম মোস্তাফিজুর রহমান সেমিনারে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে বক্তারা শিক্ষায় জেনারেটিভ এআই এর ব্যবহার, শিক্ষার প্রক্রিয়ায় এর প্রভাব ও প্রচলিত মূল্যায়ন পদ্ধতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। নারায়ণগঞ্জে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচ দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্স আজ শেষ হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের এবং প্রশিক্ষণ যারা নিয়েছেন তাদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন। নরসিংদীর বেলাবত্তে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিনরাত পরিশ্রম করে মাটি, খড় ও বাঁশ দিয়ে তৈরি করছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা। এবছর বেলাবর ২৬টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসে আর্দ্রতা ছিল 64% এবং সন্ধ্যে 6টায় 59%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:50 এবং সূর্যাস্ত সন্ধ্যে 5:45। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
0: বাংলাদেশ বেতার, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরও ভালো। আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন, তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। আল কোরআন এখন প্রচারিত হচ্ছে এশা নামাজের আজান।
2: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
5: আলোচনার শীর্ষে কার্ড নিয়ে নাকি কৃষক কার্ড নিয়ে। আসলে কৃষক কার্ডটা নিয়ে আমাদের সবার মধ্যে, কৃষকদের মধ্যে এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে এবং এটা অনেক উপকার। এই যে গতকাল দেখো, যেমন ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা থেকে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কে?
6: প্রধানমন্ত্রী
5: তারেক রহমান। একই সঙ্গে দেশের 56টি জেলার 77টি উপজেলার কৃষকদের মধ্যে কৃষক কার্ডের বিপরীতে কৃষি উপকরণ সহায়তার অর্থ দেওয়া হয়েছে। বুঝতে পারিস তাহলে বিরাট ব্যাপার। কৃষকের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাইলট পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের এই কার্ডের আওতায় আনা হচ্ছে। কৃষক কার্ডের লক্ষ্য শুধু প্রণোদনা দেওয়া না, পর্যায়ক্রমে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, কৃষি ঋণ, কৃষি বিমা, সেচ, কৃষি যন্ত্র, প্রশিক্ষণ এবং বাজার ও আবহাওয়ার তথ্য সহ বিভিন্ন সেবা কৃষকদের কাছে সহজে পৌঁছে দেয় হচ্ছে মূল লক্ষ্য।
6: অনেক সুবিধা, অনেক
5: সুবিধা আছে আমাদের।
6: সুবিধা তো দিবেই সরকার, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
5: এই কৃষক কার্ডের যে অগ্রগতি হচ্ছে দিনে দিনে, সেই ব্যাপারে আমাদের জানা উচিত। চলো আমরা একটু জানিয়ে আসি যে কৃষক কার্ডের অগ্রগতি। এই ব্যাপারে বলছেন মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা। চলো শোনা যাক।
6: আচ্ছা শুনি।
7: কৃষি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত, যার আওতায় শস্য, মৎস্য ও প্রাণী সম্পদ অন্তর্ভুক্ত। বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান প্রায় 11% এবং মোট জনশক্তির প্রায় 42% এ খাতে নিয়োজিত রয়েছে। দেশের প্রায় 1,69,00,000 কৃষিখানা রয়েছে, যাদের প্রধান জীবিকাই কৃষি। সরকার কৃষকের ক্ষমতায়ন ও কৃষকের সর্বাধিক মর্যাদার আসনে অধিষ্ঠিত করে কৃষিখাতকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে নির্ধারণ করেছে। সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষক কার্ড প্রবর্তন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কৃষক কার্ড কি? কৃষকের পেশাগত পরিচয়, ব্যাংকিং সুবিধা এবং ডিজিটাল কৃষি সেবাকে একত্রে যুক্ত করার একটি সমন্বিত কার্ড ব্যবস্থা। এই কার্ড একজন কৃষকের পেশাগত পরিচয় বহন করবে এবং এটি 14 ডিজিটের ইউনিক আইডি। এই কার্ডের আওতাভুক্ত সুবিধাগুলি কি? কৃষক কার্ডের আওতায় একজন কৃষক 10 ধরনের সুবিধা পাবে। এই 10 ধরনের সুবিধাগুলি হচ্ছে: 1. ন্যায্যমূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, 2. ন্যায্যমূল্যে সেচ সুবিধা প্রাপ্তি, 3. সহজ শর্তে কৃষি ঋণ, 4. স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা, 5. সরকারি ভর্তুকি ও প্রণোদনা, 6. মোবাইলে ফসলের বালাই ব্যবস্থাপনা, 7. কৃষি বিষয়ক প্রশিক্ষণ, 8. মোবাইলে আবহাওয়া এবং বাজার তথ্য জানা, 9. কৃষি বীমা সুবিধা এবং 10. হচ্ছে ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয় সুবিধা। কৃষি কার্ড কার্যক্রমের প্রি পাইলটিং কার্যক্রম সম্পর্কে আমরা বলছি। বাংলাদেশের 8টি বিভাগের 10টি জেলার 11টি উপজেলার 11টি ব্লকের মোট 20,832 জন কৃষকের নিকট বিগত 1 বৈশাখ 1433 বঙ্গাব্দে এই প্রি পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্র দিবস বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। টাঙ্গাইল জেলায় এই উদ্বোধন সম্পন্ন হয়েছে। এরপর থেকে এই কার্যক্রম চলমান আছে। প্রি পাইলটিং কার্য পর্যায়ে কেবলমাত্র ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের মাঝে বর্ণিত কৃষক কার্ডের মাধ্যমে নির্ধারিত সার, বীজ, ফিড ডিলারের নিকট সরবরাহকৃত পজ মেশিনের মাধ্যমে কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে এবং এই বাবদ প্রতি কৃষককে 2,500 টাকা প্রণোদনা বা উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। কৃষক কার্ডের বর্তমান অগ্রগতি: 1 অক্টোবর 2026 16 আশ্বিন 1433 বঙ্গাব্দে ফেনী জেলার ফুলগাজী উপজেলায় গণপ্রজাতন্ত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেছেন। চলতি 2026-27 অর্থবছরে প্রায় 43 লক্ষ কৃষককে এই কার্ড প্রদান করা হবে। আগামী 4 বছরে বাংলাদেশের 2,20,00,000 থেকে 2,40,00,000 কৃষকের মাঝে এই কৃষক কার্ড বিতরণ করা হবে। কৃষক কার্ড পাওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন? একজন কৃষককে তার এনআইডি অথবা জাতীয় পরিচয় পত্র প্রদান করতে হবে এবং সেই সাথে তার একটি সচল মোবাইল নম্বর থাকতে হবে। কার্ড হারিয়ে গেলে একজন কৃষক কি করবেন? যদি কোনো কৃষকের কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে নিকটস্থ উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে হবে এবং পুনরায় ডুপ্লিকেট কার্ড সংগ্রহ করতে পারবেন। কৃষক কার্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আপনারা ভিজিট করতে পারেন farmerscard.gov.bud এই ওয়েবসাইটে। কৃষক কার্ড সেল: কৃষক কার্ডের সকল তথ্য, উপাত্ত, পরিসংখ্যান এবং বিতরণ ব্যবস্থাপনার জন্য কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি কৃষক কার্ড সেল গঠন করা হয়েছে। সর্বোপরি আমরা বলতে পারি, কৃষক কার্ড শুধু একটি কার্ড নয়, এটি কৃষকের জীবনমান উন্নয়ন, কৃষির অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বর্তমান সরকার এই উদ্যোগের সুফল সরাসরি পৌঁছে যাবে কৃষকের কাছে। সময় মতো প্রয়োজনীয় সেবা, সহায়তা ও তথ্য পাওয়ার মাধ্যমে কৃষক হবেন আরও সক্ষম ও স্বাবলম্বী। কৃষক শক্তিশালী হলে শক্তিশালী হবে কৃষি, আর কৃষির উন্নয়নই তৈরি করবে কর্মসংস্থান, বাড়াবে উৎপাদন এবং এগিয়ে নেবে বাংলাদেশের অর্থনীতি। কৃষকের উন্নয়ন মানে কৃষির উন্নয়ন, আর কৃষির উন্নয়ন মানে সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা।
5: বলেছিলেন মোহাম্মদ মুশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা। তো শোনো
8: কি কও,
5: এই আসসালামু আলাইকুম আপা,
6: কেমন আছেন?
5: এই দেখো আমাদের সাথে,
6: এই ভালো আছি আপা, আপনি ভালো আছেন আপা?
5: প্রিয় আমাদের শ্রোতা মণ্ডলী, আপনারা তো সবাই অপেক্ষায় থাকেন যে আজকে হচ্ছে কি বার?
6: বৃহস্পতিবার।
5: আমরা প্রায় বৃহস্পতিবারই কিন্তু আমরা এই কৃষির আবহাওয়া নিয়ে কিন্তু আমরা পরামর্শ শুনি। আমাদের এই আসরে কিন্তু আজকে কাজী জেবুন্নেসা আপা আসছেন, উনি সহকারী আবহাওয়াবিদ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা। আপা আমাদের মধ্যে আগেই চলে আইসে, এই কারণে আইসে যে এইটা, এই যে গরম পড়তেছে, তারপরে কখন কিন বৃষ্টি হয়, ঘুমট হয়, এসব ব্যাপারে জানানোর জন্য এবং কৃষকরা কি করলে কিভাবে কি হবে সেটার ব্যাপারে উনি পরামর্শ দেবে।
6: হারুন ভাই, একটা গান শোনাও আমাকে। ঠিক
5: কথা, যেহেতু আইসে আপাকে নিয়েই
6: সবাইকে
5: কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, এখানে আমরা আজকে আপাকে এবং সমস্ত শ্রোতাকে গান শোনাই। চলো গানটা এটা একটা কৃষি বিষয়ক গানই শুনি। আমরা কৃষক মানুষ, শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস ও রাশেদ এবং তার সহকারী শিল্পীও কিন্তু আছে, মানে এটা সমবেত কণ্ঠে। গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার রুবায়েত শামীম চৌধুরী। চলো সবাই মিলে শুনি গানটা।

0: শুনলে তো হলো গান, এটা দারুন
1: গান,
0: তো চলো বেশি কথা না কই,
1: আবহাওয়াটা
0: নিয়ে শুনি আমরা নাকি কো, চলেন আমরা সবাই মিলে শুনতে থাকি এ সপ্তাহের কৃষি আবহাওয়ার পরামর্শ দিচ্ছেন কাজী জীবন নেসা সহকারী আবহাওয়াবিদ ঝড় সতর্কীকরণ কেন্দ্র বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা। আপা তাহলে আমরা একটু জানি আজকে যে আজকে একটু এই ব্যাপারটা একটু খুব ভালোভাবে জানাবেন কেমন থাকতে পারে এই সপ্তাহের আবহাওয়াটা বলেন দিন। আর তোমরাও কিন্তু প্রশ্ন করবা কোথায় কি,
2: এই সপ্তাহের যে আবহাওয়ার তথ্য উপাত্ত আছে বিশ্লেষণ করে যেটা দেখতে পাচ্ছি যে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আর সপ্তাহের যে প্রথমার্ধে কিন্তু আমাদের যে দক্ষিণ এবং পূর্ব দিকের বিভাগগুলো যেমন বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে, তবে দেশের অন্যত্র তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর শেষার্ধে সারা দেশেই তুলনামূলকভাবে আরও কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
3: ও তাহলে তো আবার গরম মেলা বাড়ি।
2: হ্যাঁ, আর এই কারণে যেহেতু বৃষ্টির পরিমাণটা কম, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এখন যেমন আছে মোটামুটি এই একই রকম অপরিবর্তিত থাকবে। আর এই সময়ে যে সূর্যের গড় কিরণকাল এটা 4.5 থেকে 6.5 ঘন্টা পর্যন্ত হতে পারে।
3: ওরে আল্লাহ রে, ও আপা ওই যে আমন ধান কেমনি কি করবো বাপা, উল্লে একটু কন তো আবার সবজি টবজি উদ্যান ফসল এলেও না কোন।
2: হ্যাঁ, আমন ধান এখন হচ্ছে বৃষ্টির যে সময় যে সব অঞ্চলগুলোতে বৃষ্টি হবে, বৃষ্টির পরপর বালাইনাশক দিতে হবে এবং জমির পানির স্তরটা 2 থেকে 5 সেন্টিমিটার বজায় রাখতে হবে। আর উদ্যান ফসলে আগাম যে শীতকালীন সবজি মূল জমিতে রোপণের আগেই জমির মাটি ডাইথেন M45 দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে, যাতে বৃষ্টির কারণে পচা কোনো রোগ না হয়, চারা যেন পচে

0: করতে হবে, এবং উদ্যান ফসলের ক্ষেত্রে যে পেঁপে গাছের মিলিবাগের আক্রমণ হতে পারে, এছাড়া আমাদের যে উদ্যান ফসল বাড়ির পাশে কিন্তু নারিকেল গাছে মাকড়ের আক্রমণ হতে পারে, তারপরে বৃষ্টিপাতের পরেই কিন্তু এইগুলোর জন্য বালাই নাশক প্রয়োগ করতে হবে। এবং এই অবস্থায় কলা গাছের কিন্তু পাতার যে সিগাটোগা রোগ, এই রোগটার প্রভাবটা বেড়ে যায়,
1: ওই যে কালা কালা হয়ে যায়
0: পাশেতে। হ্যাঁ, এই সময় প্রতি মিলি লিটার পানিতে 0.5 মিলি স্কোর মিশিয়ে 15-20 মিনিট দিন অন্তর অন্তর 2-3 বার স্প্রে করতে হবে।
1: ও
2: আচ্ছা, খামারের ক্ষেত্রে এই আবহাওয়া কেমন প্রভাব ফেলতে পারে কন্দুজি একটু?
0: হ্যাঁ, খামারের যে গবাদি পশু আছে, গবাদি পশুর যে তরকা বাদলা বা খুরা রোগের টিকা প্রদান করতে হবে এই সময়। কার্বন নিঃসরণ কমানোর জন্য গবাদি পশুর নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। গবাদি পশুকে কৃমিনাশক প্রদান করতে হবে। গোয়ালঘরে জীবাণুনাশক যেমন ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে। শুকনো খাবার দিতে হবে এবং ঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেন পানি জমে না থাকে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে।
1: মেমানাপায়
3: যে হাঁস মুরগি আর মাছের কথা একটু কয়ে দেন।
0: হ্যাঁ, হাঁস মুরগির 11-14 দিন বয়সী যে মুরগির বাচ্চা, এদেরকে গাম্বরো রোগের টিকা দিতে হবে, রানীক্ষেত রোগ প্রতিরোধের জন্য টিকা দিতে হবে, কৃমিনাশক প্রদান করতে হবে, জীবাণুনাশক স্প্রে করেই কিন্তু হাঁস মুরগিকে সেখানে রাখতে হবে, এবং পরিষ্কার পানি এবং শুকনো খাবার দিতে হবে। ওই
1: সবারই ক্ষেত্রে একই কথা তাই না আপা? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে
0: হবে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর মাছের ক্ষেত্রে মাছের যে রোগ বালাই দেখা দিলে, কাঙ্ক্ষিত যদি বৃদ্ধি না হয়, অবশ্যই শুধু মাছ না, গবাদি পশু হাঁস মুরগি মাছ সব ক্ষেত্রে আমাদের নিকটস্থ যে উপজেলা মৎস্য অফিস আছে সেখানে যোগাযোগ করতে হবে। আর 15-18 দিন পর পর মাছের এই নমুনায়ন করে মাছের বাড়ার যে হার, এটা দেখে কোনো রোগ বালাই আছে কিনা এটা পর্যবেক্ষণ করতে হবে এবং নিশ্চিত হতে হবে।
1: ওই যে তুলিয়ে দেখা লাগবে,
0: ওটাকেই নমুনায়ন বলা হয়। এবং মাছ ঠিক মতো খাবার গ্রহণ করছে কিনা এদিকে খেয়াল রাখতে হবে। নিজেদের যদি তৈরি খাবার হয় সেক্ষেত্রে আমিষ সহ অন্যান্য যে উপাদান আছে, শতকরা হারটা যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং নির্দিষ্ট স্থানে প্রতিদিন নির্দিষ্ট স্থানে ভালো মানের খাবার প্রদান করতে হবে।
1: ঠিক ঠিক।
0: আর এছাড়া আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, আরও যদি বেশি তথ্য জানার হয় আপনারা অবশ্যই আমাদের www.bamish.gov.bd /district/current এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এছাড়া বাংলাদেশ অ্যাগ্রোমেটোরোলজিক্যাল ইনফরমেশন সার্ভিসটাও ভিজিট করতে পারেন এবং BMD আবহাওয়া ফোরকাস্টটা ফলো করুন।
1: অনেক
4: অনেক ধন্যবাদ আপা, কাজী জীবননেসা আপা, আপনার এই সুন্দর পরামর্শ আমাদের কৃষকদের জন্য অনেক কাজে দিবে। তো একটু মনে রাখতে হবে যে দেখো, দিনে কিন্তু 3-4 ঘন্টা কিন্তু রোদ কিন্তু ভালো মতন থাকে, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। অতএব গাছগাছালিতে কিন্তু সেচ দেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে নাকি? তো আপনারা যারা বেতার যন্ত্রের সামনে আছেন, আপনারা খালি শুনলি তো হবি না, গ্রামে আশেপাশে সব জায়গায় এই কথা বলে দিতে হবে যে সাবধান। আর একটা বিষয় বলেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে তাহলে কি মশার উপদ্রব হবে? দেখো, এডিস মশা যদি তার যদি বংশবিস্তার করে তাহলে কিন্তু ভয়ানক।
1: সাবধান।
4: তো আমরা এখন কিন্তু অনেক সচেতন হয়েছি, শুধু ওই ছোট মিয়া ডাক নিয়ে একটু বিপদ না, মানে বললাম যে ও ভালোর দিকে যাচ্ছে কিন্তু পুরোপুরি ভালো তো হয় না। ওই যে
1: প্রত্যেক বছরে ভালোর দিকে যায়, আবার ওই সামনে চলে এসে আবার প্রত্যেক বছরে ভালোর দিকে যায়।
4: এই গরম পড়ে তো ওর একটু সমস্যা হয়,
2: মাথা গরম হয়ে যায়।
4: হ্যাঁ, গরম মাথা হয়। তো যাই হোক, ও একটু বলবা যে যাতে দিনে 2 বার গোসল করে এই গরমের মধ্যে, তাহলে মাথা ঠান্ডা থাকবে।
2: শোনো, আর যে বাগনি বুঝছো, ওই যে আমাকে ওই যে জোরে নেবো, হে যে কত শাসন করে রে, তারপরেও হে উল্টে যায়।
4: হয়, যাই হোক, ছোট মেয়ার মতন আপনারা যারা আছেন, নাই আমি জানি এরকম,
3: সবাই সচেতন হয়ে গেছে,
4: সবাই সচেতন হয়েছে। তো ছোট মেয়ার ব্যাপারে খেয়াল রাখবেন, আপনার এলাকায় যদি কোনো ছোট মেয়ার মতন লোক থাকে তাকে একটু ভালো মন্দ শেখাবেন, বুঝাবেন, যাতে পরিবেশ নষ্ট না হয়, যাতে পলিথিন যে কোনো জায়গায় পুঁতে না রাখে, কৃষি জমি নষ্ট না হয়। তো আমরা এই চিন্তা করব, আর বেশি বেশি করে গাছের যত্ন করব, অক্সিজেন ফ্যাক্টরি বানাবো, এবং আমরা নিজেরা ভালো থাকবো, আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করব। সে পর্যন্তই আজকে কিন্তু আর সময় নাই, যাওয়ার সময় হয়ে গেল। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাক।
1: হ্যাঁ।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার।

0: বাংলাদেশ বেতার আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: অনুষ্ঠানের প্রথম গানটির শিল্পী আব্দুল আলিম, গীতিকার জালাল উদ্দিন খাঁ, সুরকার ইউনুস আলী।

মেঠো সুরে শুনছেন পল্লী গান। এবারের গানের শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার

আপনারা দুর্বারে শুনছেন পল্লীগানের অনুষ্ঠান মেঠো সুর। এবারের গানটির শিল্পী এবং সুরকার বারী সিদ্দিকী এবং গানটির গীতিকার শহীদুল্লাহ ফরাইজী।

এবারের গানটির শিল্পী জাহানারা মফিজ। গানটি লিখেছেন এস এম ওয়াহিদুজ্জামান, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: এই গানটির সাথে শেষ হলো পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুর।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান ও ভারত ফাইনালে উঠেছে। আজ জাপানের নিশিনের কেরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পাকিস্তান 6 উইকেটে বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারত 124 রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 10:30 ফাইনালে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদক লড়াইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এ পর্যন্ত এশিয়ান গেমসে চীন 154টি স্বর্ণ, 71টি রৌপ্য ও 63টি ব্রোঞ্জ সহ 288টি পদক নিয়ে শীর্ষে রয়েছে। এছাড়া স্বাগতিক জাপান 59টি স্বর্ণ, 79টি রৌপ্য এবং 79টি ব্রোঞ্জ সহ 217টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে, এবং দক্ষিণ কোরিয়া 30টি স্বর্ণ, 30টি রৌপ্য এবং 53টি ব্রোঞ্জ পদক নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে এখন বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইন্দোনেশিয়া 6-1 গোলে এগিয়ে রয়েছে। এর আগে বাংলাদেশ গ্রুপ পর্বে এক ম্যাচে জয়লাভ করে এবং অপর ম্যাচে পরাজিত হয়। কিশোরগঞ্জে পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরস্কার বিতরণী আজ জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণ সমাজকে ক্রীড়ামুখী করে একটি মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। উয়েফা নেশনস লিগে আজ বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে। এতে ডেনমার্ক, পর্তুগালের, জার্মানি, সার্বিয়ার, গ্রিস, নেদারল্যান্ডসের, ইসরায়েল, কসোভোর, মাল্টা, জিব্রাল্টারের, আয়ারল্যান্ড, অস্ট্রিয়ার এবং ওয়েলস নরের মুখোমুখি হবে। সবকটি ম্যাচই বাংলাদেশ সময় রাত 12:45 শুরু হবে। আগামী শনিবার নিউ চণ্ডীগড়ে বাংলাদেশ সময় বেলা 2:30 ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 2:30 খেলা শুরু হবে। তিন ম্যাচ সিরিজে ভারত 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। এদিকে গতরাতে পচেফস্ট্রুমে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 45 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেল অস্ট্রেলিয়া। ফলে 2-1 সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের 9 তারিখে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আগামী শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এই সিরিজের জন্য বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানের নেতৃত্বে 16 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। আগামী 9 অক্টোবর বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে সিরিজের প্রথম একদিনের, 11 অক্টোবর দ্বিতীয় একদিনের এবং 14 অক্টোবর দুদলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী 9-13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। টেস্ট ম্যাচের আগে আগামী 4 ও 5 অক্টোবর বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এদিকে একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ইতিমধ্যেই 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আগামী 18 অক্টোবর ঢাকায় আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22-24 অক্টোবর পর্যন্ত ঢাকায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নোতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:00। গত মৌসুমে 3 বার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর মধ্যে 2 ম্যাচে জিতেছে বার্সেলোনা এবং অন্যটিতে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপ আগামী 5-17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। এতে গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা, গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে।
5ই নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11ই নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনালই 14ই নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17ই নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: অষ্টাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: ইসলাম একটি শান্তির ধর্ম যেখানে মানবতার মর্যাদা অধিকার সর্বোচ্চ গুরুত্ব পায়। ইসলাম নারী ও শিশুদের প্রতি সদাচরণ, সম্মান ও সহানুভূতির নির্দেশ দিয়েছে। নারী ও শিশুর প্রতি কোন ধরনের নির্যাতন ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। অনুষ্ঠানে প্রিয় শ্রোতা, এবারে ইসলামের দৃষ্টিতে শিশু ও নারী নির্যাতন বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা, সঞ্চালনায় ড মোহাম্মদ শফিকুল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা বন্ধুরা, সুখী সংসার অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ইসলামের বিভিন্ন দিক, সামাজিক পারিবারিক সম্পর্কে জেনে থাকেন। আজকেও তার ব্যত্যয় হয়নি। আজকের বিষয়টি হল নারী ও শিশু নির্যাতন বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের সামাজিক সমস্যাসমূহের মধ্যে নারী ও শিশু নির্যাতন অন্যতম। প্রাগৈতিহাসিক কাল থেকে এদেশে পরিবারে ও সমাজে নারী নানা ধরনের নিপীড়নের শিকার। দৈহিক দিক থেকে পুরুষের তুলনায় দুর্বল এবং আর্থিকভাবে পুরুষের উপর নির্ভরশীল হওয়ায় পুরুষ নারীর উপর আধিপত্য বিস্তার করে থাকে। নারীর প্রতি অবজ্ঞা ও ভুল ধারণার কারণে নির্যাতনের ঘটনা নিয়মিত ঘটে থাকে। বাংলাদেশের সমাজে নিয়মিতভাবে নারীর মানবাধিকার খর্ব করা হয়, নারী নানা বৈষম্যের শিকার হয়। নারীর আকাঙ্ক্ষা ও বিকাশের সম্ভাবনাকে দমন করা এবং আর্থসামাজিক কারণে নারী অসহায়ত্বের শিকার হয়। এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন দুজন সম্মানিত আলোচক। আমি প্রথমে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে আছেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম সিরাজী সাহেব। আমার বাম পাশে আছেন হযরত মাওলানা আবুল হাসান সাহেব। আমি প্রথমে হযরত মাওলানা আবুল হাসান সাহেবের কাছে যেতে চাব, নারী নির্যাতনের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গিটি কি হতে পারে?
3: যোগোপযোগী চমৎকার প্রশ্নটি করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এবং কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর প্রতি সম্মান এবং শিশুদের প্রতি মায়া, স্নেহ, মমতা রাখার জন্য বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রুল মাতা আল-মারাতু সালিহা, পৃথিবীতে যত ধনভাণ্ডার আছে তার মধ্যে শ্রেষ্ঠতম ধনভাণ্ডার হচ্ছে একজন নেককার স্ত্রী। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ক্ষেত্রে এসে বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মুরব্বীদেরকে বয়স্কদের সম্মান করতে পারে না এবং শিশুদের প্রতি মায়া মমতা স্নেহ রাখতে পারে না, তখনই আমার উম্মত হতে পারে না। এই দুটো হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এই জিনিসটা স্পষ্ট হয় আমাদের যে নারীদের প্রতি আমরা সর্বদা আমরা সম্মানের দৃষ্টিতে দেখতে হবে। কোনো ধরনের জুলুম তাদের উপর করার চিন্তাই করা যাবে না। নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার দাদি, নারী হচ্ছে আমার মেয়ে। সুতরাং নারীদের প্রতি কোনোভাবে জুলুম, মানসিক জুলুম, শারীরিক জুলুম, আর্থিক জুলুম, তাদের স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর সকল দিক বিবেচনা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়া এক একজন জিম্মাদার রেখে দেয়। কোন প্রিয় সুধী, যখন কোন নারী পৃথিবীতে আসে, আসার পর থেকে শুধু বালেগ হওয়া নয়, পৃথিবীতে আসার পর থেকে তাকে আরেকজন নেককার স্বামীর হাতে হস্তান্তর করা পর্যন্ত এই নারীর দায়িত্ব সম্পূর্ণ বহন করতে হয় বাবা মা। একইভাবে স্বামীর মৃত্যু পর্যন্ত স্বামীর তার দেখভাল বহন করতে হয়, এরপরে তার সন্তান তাকে দেখাশোনা করতে হয়। এক কথায় নারীর সম্মান, নারীর ইজ্জত, নারীকে সবচেয়ে বেশি প্রিয় হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে একজন শিশু, শিশু নির্যাতন আমাদের দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, অথচ শিশুদের প্রতি মায়া মমতা রাখার জন্য নির্দেশ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনোভাবে একটি শিশু একটি ফুটফুটে ফুলের ন্যায়, ফুলকে যেমন চতুর্পাশ থেকে আবরণ দিয়ে পেঁচিয়ে নিতে হয় যাতে কোনো ধরনের আঘাত না আসে, ঠিক একটা শিশুকেও সেভাবে মায়া মমতা দিয়ে সুন্দরভাবে লালন পালন করা তার বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, সকলের দায়িত্ব। সুতরাং কোনোভাবে কোনো শিশুর উপর নির্যাতন করা ইসলাম কখনোই সহ্য করেন না এবং কখনো সেটাকে সম্বোধন করেন না। সেজন্য আমরা সকলে সর্বদা আমাদের পাশে যত শিশু থাকবে, নারী শিশু এবং আমাদের চতুর্পাশে যত মা বোন থাকবেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা এবং শিষ্যদের প্রতি আমাদের মায়ার হাত প্রসারিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাদের প্রতি মায়ার বন্ধন বৃদ্ধি করার তৌফিক দান করুক।
2: আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। অত্যন্ত চমৎকার বলেছেন হযরত মাওলানা আবুল হাসান সাহেব। এবার আমি হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম সিরাজী সাহেবের কাছে জানতে চাইব যে ইসলামের দৃষ্টিতে শিশু নির্যাতনের মন্দ পরিণতি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে কেমন আচরণ করতেন, এটা একটু আপনি খুলে বলবেন।
4: ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের শিশুরা সুনাগরিক হয়ে গড়ে ওঠার জন্য মাতা পিতা, শিক্ষক ও গুরুজনদের সুশাসন অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে শাসন ও সংশোধনের নামে শিশু নির্যাতন দণ্ডনীয় অপরাধ, অমানবিক ও জুলুম এবং সম্পূর্ণ হারাম ও কবিরা গুনাহ। সহি বুখারীতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি মেয়ে শিশুর গায়ে কিছু অলংকার ছিল। সেই অলংকারের লোভে একজন ইহুদি মেয়ে শিশুটিকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসাস হিসেবে সেই ইহুদিকে ওইভাবে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেন। প্রিয় বন্ধুরা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শুনুন। সহিহ বুখারীতে রয়েছে, আল্লাহর নবী বলেন, দাখালাত ইমরাতুন নারা ফি হিররাতিন রাবাতাতহা ফালাম ইউতিমহা ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাসাসিল আরদি। অর্থাৎ একটি বিড়ালের কারণে একজন মহিলা জাহান্নামে যায়। সে মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, তাকে খাদ্য দেয়নি, আবার বাইরের পোকামাকড় খাওয়ার জন্য তাকে ছেড়েও দেয়নি। এই হাদিস থেকে জানা গেল যে মানুষ নয় বরং একটি বোবা প্রাণীর প্রতি নির্যাতন তার অধিকার নষ্ট করার কারণে এই মহিলা জাহান্নামী হল। সুতরাং সৃষ্টির সারা নিষ্পাপ মানব শিশুর প্রতি নির্যাতন ও হত্যার কারণে মহান আল্লাহ কি পরিমাণ শাস্তি দিবেন তা সহজেই বোঝা যায়। তাই শিশুদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। বাংলাদেশে গৃহকর্মী শিশু থেকে শুরু করে বহু শিশু হত্যা ও নির্যাতনের শিকার হয়ে থাকে। এ ব্যাপারে আল্লাহকে ভয় করার জন্য অনুরোধ করছি। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের খুবই ভালোবাসতেন, তাদের সাথে খেলাধুলা ও রসিকতা করতেন, তাদের সাথে বন্ধুত্ব করতেন, আদর স্নেহ করতেন, চুমু খেতেন, কোলে তুলে নিতেন, মাথায় হাত বুলিয়ে আদর করতেন, নিজের কাঁধে ও বাহনে উঠাতেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তিনি এতিম শিশুদের অভিভাবকত্ব গ্রহণ করতেন। অন্য ধর্মের শিশুদেরও তিনি ভালোবাসতেন। সহি বুখারীতে রয়েছে, একবার এক ইহুদির সন্তান অসুস্থ হলে আল্লাহর নবী ওই শিশুকে দেখতে গিয়েছিলেন। শিশুদের অপ্রীতিকর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ছিল উদার ও প্রশস্ত। সহি মুসলিমে রয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিসাবিয়িন লিইউহান্নিকাহু ফাআজলাসাহু ফি হাজরিহি ফাবাল আলাইহি ফাদাআ বিমাইন ফাআতবাআহু ইয়াহু। অর্থাৎ একদিন এক শিশুকে তাহানিক করার জন্য নবীজির কাছে আনা হলো। তিনি শিশুটিকে কোলে বসালেন, শিশুটি তিনার কোলে পেশাব করে দিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানি আনিয়ে কাপড়ে পানি ঢেলে দিলেন। অর্থাৎ নবীজি একটুও বিরক্তি প্রকাশ করেননি। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের সকল ক্ষেত্রে নবীজি আমাদের আদর্শ, তাই শিশুদের ক্ষেত্রেও আমরা প্রিয় নবীর আদর্শ গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন, আমিন।
2: আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে শিশু নির্যাতনের মন্দ পরিণতি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কেমন আচরণ করতেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম সিরাজী সাহেব চমৎকার ভঙ্গিতে আমাদের সামনে প্রকাশ করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই আল্লাহ পাকের সুন্দর বিধান প্রয়োগ করে আমাদের দেশের প্রায়োগিক দিকগুলাকে চমৎকার করার তৌফিক দান করুন। হাযা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
1: অনুষ্ঠানে প্রিয় শ্রোতা, এ পর্যায়ে এবার একটি জনসংখ্যার গান আপনাদের জন্য। শিল্পী আবু বকর সিদ্দিক, কথা ডক্টর পিয়ার মোহাম্মদ।

0: প্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বর একটি আতঙ্কের নাম, যার বাহক এডিস মশা। তাই এডিস মশা যেন বংশবৃদ্ধি করতে না পারে, প্রথমেই সে ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমাদের বাড়ির চারপাশ আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং কোথাও বেশি দিন যেন পানি জমে না থাকে সে ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। ঘরের আনাচে কানাচে সবসময় পরিষ্কার করে রাখতে হবে। দিনে এবং রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে এবং জ্বর বেশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
1: বাবা বাবা বাবা,
2: কি হয়েছে রে রেনু?
1: দুলা ভাই নাই।
2: ইন্নালিল্লাহি
1: বাবা, ইন্নালিল্লাহি পড়তাছো কেন?
2: এখন কি হবে আমার রে বেনুদার?
1: আহা বাবা, চুপ করো তো, একদম চুপ।
2: খালি শেষ কথাটা কইতে দে।
1: আর কোনো কথা না, আগে আমারটা শুনবা।

0: কই আসতাছি।
1: কই গেল রে বাবা?
2: জানি না, কইলো ব্যবস্থা কইরা আসতাছে।
1: কিসের ব্যবস্থা?
2: জানি না।
1: জানবি না কেন? বাবা যে আজকাল কি করতে গিয়ে কি করে তা তো সবারই জানা।
2: কিছু করব না, বাজারে ঘুইরা ফিরা ওই হাতে কইরা একটা কিছু নিয়ে চলে আসবো। বাদ দাও তো বাবার কথা, তোমা গোনা ছুটি কাটাইয়া তিন দিন পরে যাওয়ার কথা। তো দুলা ভাইয়ের এমন কি হইল যে রাত না পোহাইতেই বেড়া নিশেষ?
1: তুই তো ছোট বইন, তোর কাছে তো আর সব কথা খুইলা কইতে পারি না। যত দিন যাইতাছে মানুষটা ততই নাদান হইতাছে।
2: ও বুঝছি, তোমরা ঝগড়া করছো।
1: হ্যাঁ করছি, তার মাথায় আগুন উঠছে, রাইতেই সে ফিরা যাইব।
2: ও মা কি কও আফা, সন্ধ্যায় আমার আয়সা তো বলল ছুটি শেষ হইলে তোমার আফারে পাঠাইয়া দিয়া আমি থাকুম যে কয়দিন আমার মন চায়।
3: শানু, অশানু, আরে বেনু কবে আসছো?
1: এই তো গত রাইতে।
3: জামাই আসে নাই?
2: গভীর রাইতে গোসা কইরা চইলা গেছে।
3: কি কারণে?
2: ই আফাই বলল ছোট বোন হিসাবে আমার কাছে নাকি খুইলা কইতে পারবো না।
3: বুঝছি, সোজা কেস। কও কি বেনুরানি?
1: স্বাস্থ্য আফা, আপনিও না।
3: সাপের হ্যাচ্ছ বাইদানি সিনে কি নিয়ে যে ঝগড়া হয়েছে ঠিক দোষছি, তাই না?
1: আরে দূর, শানুর সামনে।
3: শানুরও 18 হয়, হয় সবকিছু জানা থাকা ভালো। তো বিয়ের পরে তোমরা কি পদ্ধতি লইছো, কন্ডম না বড়ি?
1: খাইবার বড়ি, কিন্তু সমস্যাটা হইল গার্মেন্টে চাকরি করি, পালা কইরা দিনে আবার রাইতেও ডিউটি করতে হয়। বড়ি খাওয়ানোর কথা খালি ভুইলা যাই, গত দুই দিন ধরেই ভুল হইতাছে, সেই কারণে আমি না করছিলাম।
3: এইটা লেগে ঝগড়া করুন লাগে? কাছের দোকান থেকে কন্ডম কিনা আনলেই তো আপাতত ঝগড়াটা এড়ানো যাইত।
1: ওইটা তো সে পছন্দ করে না। ভাবছিলাম ঘর দুয়ারটা গুছাইবার লাইগা দুই তিনটা বছর ভালো কইরা চাকরি করুম।
3: তাইলে একটা কাজ করতে পারো।
1: কি আপা?
3: জন্মবিরতিকরণের অস্থায়ী অথচ দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসাবে ইমপ্ল্যান্ট করাইতে পারো।
1: ইমপ্ল্যান্ট কি?
3: হাতের কোণের ভিতরের দিকে চামড়ার নিচে অবশ কইরা দেশলাইয়ের কাঠির চাইও ছোট্ট একটা ক্যাপসুল ঢুকাইয়া দেওয়া হয়।
1: ও,
3: সন্তান নিতে চাইলে আবার খোলার ব্যবস্থাও আছে।
1: আচ্ছা আচ্ছা।
3: বিয়ের পর যেমন এই ব্যবস্থা নেওয়া যায়, প্রসবের পরপরও নেওয়া যায়। এক কাঠি লাগাইলে নিশ্চিন্তে তিন বছর কাজ চলে, আর দুই কাঠি লাগাইলে পাক্কা পাঁচ বছর কার্যকর থাকে। তবে ইমপ্ল্যান্ট অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের হাতেই নিতে হয়।
0: থানায় ডায়েরি করে আসছে, জামাই হারানো গিয়েছে, এইবার পুলিশি তারে খুঁজা বাইর কইরা ধইরা আনব রে মা।
1: হায় আল্লাহ, এইটা কি করছো বাবা?
3: এটা কি করছেন চাচা?
0: না কি করছি।
4: কথায় গানে চলে এলাম অনুষ্ঠানের দ্বার প্রান্তে। এবার যে বিদায় নিতে হবে, যেতে যেতে শেষ উচ্চারণে বলে যাই শেষের কথাগুলো। অনুষ্ঠান গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি আফরোজ আক্তার পপি, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: ফেনীর পরশুরামে মুহুরী কুহুয়া নো বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান। বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জনসভায় বললেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদের পদত্যাগ শূন্য ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি। বিসিএস পরীক্ষা বা অন্যান্য সরকারি নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য করা হবে না, জরুরি সংবাদ সম্মেলনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ডেঙ্গু মোকাবেলায় 5 লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 8 জনের প্রাণহানি। এবং জাপানে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠল পাকিস্তান ও ভারত। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আজ ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী সেতুর কাছে 1542 কোটি টাকা ব্যয়ে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প প্রথম পর্যায়ে কাজের উদ্বোধনকালে এই আহ্বান জানান। পরে তারেক রহমান ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে প্রধানমন্ত্রী তারেক রহমান। নানার ভিটায় ফেনীর পরশুরামের আপামর জনতা বাঁধভাঙা উচ্ছ্বাসে স্বাগত জানান সরকার প্রধানকে। 2024 বন্যার দগদগে ঘা বয়ে বেড়াচ্ছেন বৃহত্তর ফেনী এলাকার মানুষ। এমন সংকট উত্তরণে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তারেক রহমান। পরে খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় স্থানীয় জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। নিজেকে এলাকার নাতি পরিচয় দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত জনতার সঙ্গে। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন এবং এই প্রকল্পের মাধ্যমে বন্যার ক্ষতি থেকে মুক্তি পাবে ফেনীবাসী।
3: মুহুরী এবং কহুয়া, এটা কহুয়াকেও কানেক্ট করবে, গ্রামের মানুষ বলেন শহরের মানুষ বলেন সকলের জন্য এই খাল খনন করা নদী খনন করা প্রয়োজন বলেই, মানুষের জন্য প্রয়োজন বলেই বিএনপি এই কর্মসূচিটি আবার শুরু করেছে।
2: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন দেশের মানুষের কর্মসূচি উল্লেখ করে এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সব অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
3: ফ্যামিলি কার্ড আর বিএনপির কর্মসূচি নয়, কৃষক কার্ড বিএনপির কর্মসূচি নয়, নদী খনন খাল খনন বিএনপির কর্মসূচি নয়। বিএনপির কর্মসূচি শুধু নয়, এগুলি এখন দেশের মানুষের কর্মসূচি। কাজে আসুন, দেশের মানুষের কর্মসূচিকে বাস্তবায়ন করতে হলে আজকেই অরাজকতাকারী এবং ষড়যন্ত্রকারীদেরকে কঠোরভাবে জবাব দিতে হবে।
2: এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেন এবং ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। তিনি আজ ফেনীতে দিনব্যাপী সফরের অংশ হিসেবে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় একথা বলেন। প্রধানমন্ত্রী একই স্থানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেন এবং উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন। কৃষক কার্ড প্রকল্পের আওতায় ফেনীসহ 14টি জেলার 1 লাখেরও বেশি কৃষক পাচ্ছেন এই সুবিধা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক চাষীদের সহজে সরকারি প্রণোদনা ও সুবিধা দিতে চালু হলো বহুল আলোচিত কৃষক কার্ড। ফেনীর ফুলগাজীতে সশরীরে উপস্থিত থেকে এই পাইলট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি কার্ডের বিপরীতে কৃষকরা পাবেন 2,500 টাকা সমপরিমাণের কৃষি উপকরণ সুবিধা। প্রথম দিন ফেনীর 7,643 জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দেওয়া হয় এবং বাকি 13টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্ডটি বিতরণ সম্পন্ন হবে। কৃষক কার্ডের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা আবারও পুনর্ব্যক্ত করেন।
5: মনে করি আমরা যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ অন্য ধর্মীয় ব্যক্তিদের কাছে যদি মিনিমাম একটি সহযোগিতা প্রতি মাসে পৌঁছে দিতে পারি, আমরা মনে করি আমরা যদি কৃষক ভাইদের কাছে কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম সহযোগিতা পৌঁছে দিতে পারি, তাহলে ধীরে ধীরে ধীরে তাদের ভাগ্যের পরিবর্তন হবে। অর্থনৈতিকভাবে এই মানুষগুলো আস্তে আস্তে সচ্ছল হয়ে উঠবে এবং বাংলাদেশের মানুষ যখন সচ্ছল হয়ে উঠবে, বাংলাদেশ তখন সচ্ছল হয়ে উঠবে অর্থনৈতিকভাবে।
4: এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের সমালোচনা করে বলেন,
5: আজকে যারা আবার একদফা শুরু করেছে, এদের কি ফ্যামিলি কার্ড কর্মসূচি আছে? এদের কি খাল কাটা কর্মসূচি আছে? এদের কি বৃক্ষরোপণ কর্মসূচি আছে? এদের কি কৃষক কার্ড কর্মসূচি আছে? এদের দলের কর্মসূচির মধ্যে কি ইমাম মুয়াজ্জিন সাহেবদের জন্য সম্মানের ব্যবস্থা আছে? শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যারা রাজনীতি করে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
4: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মোট 10টি সেবার মধ্যে এই পাইলট পর্বে 60টি ডিজিটাল সেবা পাবেন কৃষকরা। এর মধ্যে রয়েছে ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক, মৎস্য ও প্রাণী সম্পদের খাদ্য, সহজ শর্তের ঋণ এবং সেচ সুবিধা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসলে আজ তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় আজ থেকেই তার আসনটি শূন্য হয়েছে। তিনি আজ বিকেলে সংসদ ভবনের টানেলে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। স্পিকার বলেন, কোন সংসদ সদস্য পদত্যাগ করলে নির্দিষ্ট কোন কারণ উল্লেখ করেন না, তবে সেই মুহূর্ত থেকেই আসনটি শূন্য হয়। সরকারি এক গ্যাজেটে আজ জানানো হয়েছে জাতীয় সংসদের 323 মহিলা আসন 23 সংবিধানের 67 দুই অনুচ্ছেদ অনুযায়ী আজ থেকে শূন্য ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় যেটাই হোক, বিসিএস বা এই সমস্ত পরীক্ষা বা অন্য কোনো ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন। 49তম বিসিএস বিশেষ শিক্ষা ক্যাডারের নিয়োগের প্রজ্ঞাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
6: রাজনৈতিক পরিচয় যেটাই হোক, এই সমস্ত পরীক্ষা বা অন্য কোনো ক্ষেত্রে সেই কারণে কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না। নিয়োগপত্র ইস্যু করার জন্য আরো একটা দিন আছে প্রজ্ঞাপনের। আগামী সোমবারে এসএসএলের জন্য প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত আছে। আমি সবাইকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করার জন্য অনুরোধ করব।
0: স্বরাষ্ট্রমন্ত্রী যারা অপতথ্য প্রচার করছে, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদেরকে এসব থেকে বিরত থাকার অনুরোধ জানান। এদিকে তেজগাঁওয়ে আজ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তর শুভারম্ভ ফলক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সাথে আন্তরিকতার সাথে কাজ করতেও তাদের প্রতি আহ্বান জানান।
6: আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা ল এন্ড ফোর্সেস, বিভিন্ন এজেন্সিস আছে, তারা সবাই সমন্বিতভাবে একটা অপারেশন পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কারো কারো দায়িত্ব অবহেলা আমরা লক্ষ্য করেছি। ক্ষেত্র মতো আমরা শুধু তাদেরকে প্রত্যাহার করেই ক্ষান্ত হচ্ছি না, তাদের বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা নিচ্ছি। ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস, ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে কোনো অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।
0: দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে 5 লাখ ডেঙ্গু এনএসআই র্যাপিড ডায়াগনোস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে এসব কিট হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ত্রিশিতা মওলা। এ সময় ডেঙ্গু টেস্টিং কিটগুলো দ্রুত দেশজুড়ে বিতরণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি খাতেও বর্তমানে পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুদ রয়েছে, ফলে দেশের যে কোনো অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় 4,34,000 কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তিনি আজ চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যে লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে একথা জানান। আরিফুল হক চৌধুরী বলেন, শুধু বিদেশগামী কর্মীর সংখ্যা বাড়ালেই হবে না, অবশ্যই দক্ষ কর্মী পাঠাতে হবে। দক্ষ কর্মী পাঠাতে না পারলে লাখ লাখ কর্মী বিদেশে পাঠিয়েও দেশের প্রকৃত লাভ হবে না। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ লাগবে না। তিনি আজ রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটা কার্যক্রমের উদ্বোধন ও বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেন পরিদর্শনকালে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যে কোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি, অভিবাসন, কারিগরি শিক্ষা, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে তাঁর সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার দেশটির গভর্নর জেনারেল স্যাম মস্টিন এসির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিবাদন জানান এবং আনুষ্ঠানিক শুভেচ্ছাপত্র প্রদান করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশী পেশাজীবীদের, বিশেষ করে তথ্য প্রযুক্তি, প্রকৌশল ও অন্যান্য কারিগরি ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় দক্ষ জনশক্তি অভিবাসনের সুযোগকে স্বাগত জানান। রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে তিনি দীর্ঘস্থায়ী এই সংকটে অস্ট্রেলিয়ার অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং সংকটের টেকসই সমাধানে দেশটির সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় হাইকমিশনার অস্ট্রেলীয় ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কর সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ও ইতিবাচক নিয়ন্ত্রক ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে ব্যাংকিং সংস্কারের প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিদ্যমান সহযোগিতা আরও জোরদারে তাঁর দেশের আগ্রহের কথা জানান। এদিকে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ম্যাব এর একটি প্রতিনিধি দল। এ সময় রাষ্ট্রপতি সংঘাত ও প্রতিহিংসা সংস্কৃতি পরিহার করে দেশে রাজনৈতিক সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একে অপরকে দোষারোপ, প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করা এবং মামলা মোকদ্দমার মাধ্যমে হয়রানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আজ পহেলা অক্টোবর, দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হয় দিবসটি। দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: জাতিসংঘের সাধারণ পরিষদে 1990 সালের 14 ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়। যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও 1991 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে 2024 সালে বাংলাদেশে 60 বছরের বেশি বয়স্ক মানুষের সংখ্যা 1,65,00,000। 2050 সালে এই সংখ্যা দ্বিগুণ হয়ে 4,00,000 ছাড়াবে। বাংলাদেশ ও বিশ্বের সব প্রবীণ ব্যক্তির সুস্বাস্থ্য ও শান্তিময় জীবন কামনা করে দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহৈতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তিবর্গ এবং প্রতিটি পরিবার প্রবীণদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনে এগিয়ে আসবেন। প্রবীণদের প্রতি ভালোবাসা, তাদের হাসিমুখ ও নিরাপদ বার্ধক্য হোক আমাদের অঙ্গীকার। দেশের সব প্রবীণ নাগরিকদের আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে বলেন, প্রবীণরা আমাদের পরিবার ও সমাজের ভিত্তি। তাদের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার উপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তাই একটি কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য। তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র তিন স্তরেই তাদের প্রতি সম্মান, সহানুভূতি ও দায়িত্বশীলতার চর্চা অব্যাহত রাখা জরুরি। প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, মোবাইল অপারেটরদের মাধ্যমে প্রবীণদের মর্যাদা বিষয়ে খুদে বার্তা প্রেরণ, ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণ। তাহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। গত 24 ঘন্টায় গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত ও 26 জন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বছর যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত 1,439 জন নিহত ও 5,052 জন আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, 2023 সালের অক্টোবরে গাজায় গণহত্যা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল 74,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তেহরানের কাছে মঞ্জিলাবাদে হামলার পরিকল্পনাকারী একটি সন্ত্রাসী গোষ্ঠীর 6 সদস্যকে অভিযান চালিয়ে হত্যা করেছে ইরানি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সৈন্যরা একটি বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করেছে এবং গ্রামটিতে তল্লাশি অভিযান চলছে। ইরান বারবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ দিয়ে দেশটিতে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করছে। ইরান জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে ভেস্তে যাওয়া যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার জন্য সম্প্রতি তাদের দেওয়া 7 দিনের প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এর কয়েকদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়েছিলেন। ইরানি গণমাধ্যমগুলো জানায়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া অবহিত করেছেন, তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক মতবিনিময়ের জেরে তেলের দাম প্রায় 1% কমেছে। রয়টার্স জানায়, অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুড এর মূল্য 1.1% কমে ব্যারেল প্রতি 96.92 মার্কিন ডলারে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 1.4% কমে ব্যারেল প্রতি 89.18 মার্কিন ডলারে নেমেছে। গতকাল উভয় বেঞ্চমার্কই ব্যারেল প্রতি প্রায় 1 মার্কিন ডলার বেড়েছে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান ও ভারত ফাইনালে উঠেছে। আজ জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পাকিস্তান 6 উইকেট বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারত 124 রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 10:30 ফাইনালে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 6:00 ব্রোঞ্জ পদক লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হবে। ফুটবল। জাকার্তায় আজ ফিফা আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে পরাজিত হয়েছে। বাংলাদেশ 9-2 গোলে স্বাগতিকদের কাছে হেরে যায়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ফেনীর পরশুরামে মহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান। বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে, ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় বললেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদের পদত্যাগ, মহিলা আসন 23-0 ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি। বিসিএস পরীক্ষা বা অন্যান্য সরকারি নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়ে কারোর প্রতি বৈষম্য করা হবে না, জরুরি সংবাদ সম্মেলনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ডেঙ্গু মোকাবেলায় 5 লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 8 জনের প্রাণহানি। এবং জাপানে এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠল পাকিস্তান ও ভারত। খবর শেষ হল।
11: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি আমি সঞ্জিদা। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্ব একদিকে যুদ্ধ, জলবায়ু সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি, অন্যদিকে বহুপাক্ষিক সহযোগিতার কার্যকারিতা নিয়েও নানা প্রশ্নের সম্মুখীন। এবারের অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কূটনৈতিক ও পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান, যিনি 2 জুন সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন এবং 8 সেপ্টেম্বর শুরু হওয়া 81তম অধিবেশনের নেতৃত্ব দিচ্ছেন। তার ঘোষিত অগ্রাধিকারের মধ্যে রয়েছে শান্তি ও নিরাপত্তা, এসডিজি অর্জন, জলবায়ু সহনশীলতা, মানবাধিকার, ডিজিটাল শাসন এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এ অধিবেশনে জলবায়ু ন্যায় বিচার, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন, উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন বৃদ্ধি, প্রযুক্তিগত বৈষম্য হ্রাস এবং কার্যকর বহুপাক্ষিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পরিষদে নেওয়া ভাষণে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, গণতান্ত্রিক পুনর্গঠন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক নীতিমালার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আজকের সংবাদ পর্যালোচনায় আমরা আলোকপাত করব গতকাল আয়োজিত সেই গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সের উপর, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে অংশগ্রহণ এবং তার কূটনৈতিক কর্মকাণ্ড এবং বাংলাদেশের পক্ষে উত্থাপিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। জাতিসংঘ সফরে সরকার কেবল আনুষ্ঠানিক আন্তর্জাতিক কর্মসূচি হিসেবে নয়, বরং বাংলাদেশের বৈশ্বিক অবস্থান এবং শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে মূল্যায়ন করেছে। প্রেস কনফারেন্সে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের 81তম অধিবেশনের উদ্বোধনী কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেন। তার ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, টেকসই উন্নয়ন, বৈশ্বিক শান্তি এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়। সরকার মনে করে এই ভাষণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান এবং অগ্রাধিকারসমূহ সুস্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু ন্যায় বিচার প্রশ্নটি জোরালোভাবে উত্থাপন করেছেন। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য উন্নত বিশ্বের আরও কার্যকর সহযোগিতা এবং দায়বদ্ধতার প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজ অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তার বিষয়েও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জানানো হয়, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে। এসব বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। বিশ্লেষকদের মতে, জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ কেবল কূটনৈতিক সফরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, জলবায়ু অভিযোজন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রশ্নে নিজের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ ভাষণ এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ড দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশের উপস্থিতিকে আরও দৃশ্যমান করেছে। সব মিলিয়ে গতকালের প্রেস কনফারেন্সে যে বার্তাটি সবচেয়ে স্পষ্ট হয়ে উঠে এসেছে তা হল বাংলাদেশ বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখতে চায় এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ন্যায়ভিত্তিক ও টেকসই বিশ্বের পক্ষে তার অবস্থান আরও জোরালো করতে আগ্রহী। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ সেই লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
12: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করে তুলি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার চারপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনা এবারে রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী সুবীর নন্দী, গীতিকার জসিম রায়হান, সুর করেছেন অজিত রায়।

আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম।

পরপর দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনা এবার রয়েছে ছায়াছবির গান। প্রথম গানের শিল্পী ইমরান

এই গানটির সাথে শেষ হল ছায়াছবির গানের আয়োজন। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন সংবাদ ইংরেজিতে।

0: চললেন পাঁচমিশালি গান।
1: নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন, জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে, সামাজিকভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকদের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: প্রস্তুতা শুনবেন দেশের গান সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। গানের কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন অজিত রায়।

দেশের গান শুনলেন বাংলাদেশ বেতাল ঢাকা। প্রিয় শ্রোতা, এবারের আয়োজন উচ্চাঙ্গ সঙ্গীত। তবলা লহরা পরিবেশনায় রয়েছেন মোহাম্মদ শফিকুর রহমান, তানপুরায় সাইফুল ইসলাম।

উচ্চাঙ্গ সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতাল ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এলিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে দরজা, জানালার, পর্দার আড়ালে পরিষ্কার করে এলিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাদা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভেতর রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন। তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করা এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। প্রচারে বাংলাদেশ বেতাল ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতাল ঢাকা প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছে নজরুল সঙ্গীতের আয়োজনে শুনব শামীমা আক্তার লাইজুল কণ্ঠ।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল নজরুল সঙ্গীতের আয়োজন। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহার সম্পর্কে সচেতন হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন। মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে দুবালতি পানি ও এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শেখ শায়লা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আজ ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প প্রথম পর্যায়ের কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ ও বন্ধ মিল কারখানা পুনরায় চালুর মতো সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব কাজ বাধাগ্রস্ত হলে এদেশের মানুষই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। ১৯৭১ সালে এসব রাজনৈতিক দল কি ভূমিকা পালন করেছিল তা দেশের জনগণ দেখেছে। তারেক রহমান বলেন, জনগণ কাদের সমর্থন দেবে এবং কাদের সমর্থন দেবে না তার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। যে কোনো মূল্যে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার সময় এসেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারেক রহমানের তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়ার কথা বলেন। এছাড়া প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। সমাজকল্যাণ, কৃষি ও ধর্ম মন্ত্রণালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলায় ভাতা প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় তিনি উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বৈরাচার ও গুপ্ত দল আবার এক হয়েছে বলেও মন্তব্য করেন। উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন চাইলে ষড়যন্ত্র নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে, সেজন্য অনুকূল পরিবেশ ও পরিস্থিতি জরুরি। কেউ যাতে অযথা পরিবেশ ঘোলাটে করতে না পারে এ নিয়েও জনগণকে সজাগ থাকতে হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসলে আজ তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সংসদ ভবনে সাংবাদিকদের জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় আজ থেকেই তার আসনটি শূন্য হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় যেটাই হোক, বিসিএস বা এই সমস্ত পরীক্ষা বা অন্য কোন ক্ষেত্রে কোন বৈষম্য করা হবে না। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন। ৪৯তম বিসিএস বিশেষ শিক্ষা ক্যাডারের নিয়োগের প্রজ্ঞাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সরকারের অবস্থান পরিষ্কার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী, যারা অপতথ্য প্রচার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে তাদেরকে এসব থেকে বিরত থাকার অনুরোধ জানান। দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে ৫,০০০ ডেঙ্গু এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রাজধানীর কুর্মিটোলা মাল্টি কেয়ার স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে এসব কিট হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ত্রিশিতা মওলা। এ সময় ডেঙ্গু টেস্টিং কিটগুলো দ্রুত দেশজুড়ে বিতরণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি খাতেও বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু অ্যান্টিজেন্ট কিট ও আইভি স্যালাইন মজুত রয়েছে, ফলে দেশের যে কোনো অঞ্চলে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে শুনবেন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তরজমা। কারি মোহাম্মদ লিয়াকত হোসেন। পথ ও পাথে অনুষ্ঠানে ব্যবসা ও মুনাফা সম্পর্কে বলবেন মাওলানা আব্দুল জাহের মাহমুদ। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭:২০। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ৭:৫০। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মাবসির সকাল ৮:১০। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনতে পাবেন সকাল ৯:০৫। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনতে পাবেন সকাল ১০:০৫। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ মেলা ১১:৩০। এ সপ্তাহের নাটক কালো পোট শুনবেন বেলা ৩:১০। রচনা সাইফুল আলম, প্রযোজনা ইমদাদুল হক। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল ৫:১০। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল ৫:৪০। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্ত শুনতে পাবেন বিকেল ৫:৫০ এবং কৃষাণ বধু সন্ধ্যে ৬:০৫। সন্ধ্যে ৭:০৫ শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে ৭:৩০। রাত ৯:০৫ মেটার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান গগন চাপা শুনবেন রাত ১০। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাতসরে বাধা শুনবেন রাত ১০:৩০। এছাড়া এফএম ৯০ MHz রাত ১২:১৫ নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক প্রত্যাশার ক্যান্সার, কাহিনী সেলিম চৌধুরী, প্রযোজনা মাহবুবুর রহমান। সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম ৯২ MHz সন্ধ্যে ৭:০০ রাত ১১:০০ পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ৯০ MHz, এফএম ১০২ MHz ও এফএমমূলক গ্রন্থিত অনুষ্ঠান গগন চাপা শুনবেন রাত ১০। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাতসরে বাধা শুনবেন রাত ১০:৩০। এছাড়া এফএম ৯০ MHz রাত ১২:১৫ নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক প্রত্যাশার ক্যান্সার, কাহিনী সেলিম চৌধুরী, প্রযোজনা মাহবুবুর রহমান। সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম ৯২ MHz সন্ধ্যে ৭:০০ রাত ১১:০০ পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ৯০ MHz, এফএম ১০২ MHz ও এফএম ১০৬ MHz সকাল ৬:৩০ থেকে বেলা ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়েক অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের ভিতরে যদি বাদলের জন্য আবহাওয়া পূর্বাভাস। কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল মধুরবনে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকাল 9টায় 64%, সন্ধ্যা 6টায় 59%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:50, অস্ত যাবে সন্ধ্যায় 5:45। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, সেই সাথে FM 102 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তারজমা।

0: তাতে সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
1: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তারসামা।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং